0: Assalamu alaikum. Shokal shatta. Aaj shombar 5 shrabon 5 safar 20 july. Bangladesh betar khobor porchhi Khalid Masood. Shurute shirona. স্পেনে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে শেষ হল ফিফা বিশ্বকাপ ফুটবলের দেড় মাসের জমকালো আয়োজন। বুলাওয়েতে তৃতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে জিম্বাবুয়েকে 4 উইকেটে হারিয়ে 2-1 সিরিজে জিতল বাংলাদেশ। বিশ্বকাপ 2026 সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য, আগের বিশ্বকাপে লেনদেন ছিল 140 কোটি টাকার, জানালেন তথ্য সম্প্রচার মন্ত্রী। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত, মন্তব্য ফখরুল ইসলাম আলমগীরের। সরকারি কর্মচারীদের রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে দায়িত্ব পালন করতে হবে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের অভিযোগে হওয়া মামলায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে আইসিটি। এবং মালিতে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় কমপক্ষে 50 সেনা নিহত। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রথমে বিশ্বকাপ ফুটবলের খবর।

0: আর্জেন্টিনাকে 1-0 হারিয়ে 2026 ফিফা বিশ্বকাপে শিরোপা জিতেছে স্পেন। অতিরিক্ত সময় দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় ফেরান তোরেসের করা একমাত্র গোলেই নিজেদের ইতিহাসে দ্বিতীয় বিশ্বকাপ জিতে নেয় স্প্যানিশরা। এর আগে অ্যান্ড্রু ফার্নান্দেজ লাল কার্ড দেখে মাঠ ছড়ায় আর্জেন্টিনা দর্শনের দলে পরিণত হয়ে ম্যাচের শেষ ভাগে আরো চাপে পড়ে যায়। এর মধ্যে দিয়ে 39 বছর বয়সে হৃদয় ভুলে পড়া শেষ হল লিওনেল মেসির বর্ণাঢ্য বিশ্বকাপ অধ্যায়। বিস্তারিত শোনার প্রতিবেদন।
1: ফুটবল কোন খেলা নয়, এ এক মহাকাব্য যেখানে রক্ত আর ঘামের কালিতে লেখা হয় অমরত্বের গল্প। ফিফা বিশ্বকাপ 2026 ফাইনালে বাঙালির সময় রাত 1টায় নিউ জার্সির মেটপ্যাট স্টেডিয়ামের বুকে আজ মুখোমুখি হয় দুই ফুটবল পরাশক্তি, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর ইউরোপের রাজপুত্র স্পেন। 90 মিনিটের তীব্র লড়াইয়ে কেউ কাউকে এক চুলো ছাড় দেয়নি, যেখানে কৌশল আর ধৈর্যের পরীক্ষা চলে প্রতি সেকেন্ডে, খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। মাঠের বুকে তখন 10 জনের আর্জেন্টিনার মরণপণ প্রতিরোধ, তখনই এলো সেই মহেন্দ্র খন। ঘড়ির কাঁটায় যখন 106 মিনিট, পেদ্রু পোরো দুর্দান্ত ক্রস বাতাসে ভাসল, নিকো উইলিয়ামসের হেড পাস আর আর্জেন্টিনার ডিবক্সের ভেতরে চিতার ক্ষিপ্রতায় বল লুফে নিলেন তিনি। ফেরান তোরেস তার বাপায়ের জাদুকরি ভোলিতে ইমিলিয়ানো মার্টিনেজকে পরাস্ত করে বল আসতে পড়ল আর্জেন্টিনার জালে।
2: Spain have beaten Argentina by 1-0.
1: স্পেনের লাল গ্যালারি মেতে উঠল বুনো উল্লাসে। এই একটি মাত্র গোলই লিখে দিল পুরো ম্যাচের ভাগ্য। স্পেনের পক্ষে একমাত্র গোলদাতা ফেরান তোরেস হয়ে গেলেন ইতিহাসের অমর চরিত্র। এই এক গোল শুধু একটি ম্যাচই জেতায়নি, ঘুটিয়েছে দীর্ঘ এক আক্ষেপের আধার। একটু পেছনে ফিরে তাকানো যাক 2010 সালের জোহানেসবার্গের সেই সোনালী রাত, যখন আন্দ্রেস ইনিয়েস্তার গোলে প্রথমবার বিশ্বজয় করেছিল স্পেন। এরপর কেটে গেছে দীর্ঘ 16টি বছর। কত রথী মহারথী এসেছেন, কত স্বপ্ন ভেঙে চুরমার হয়েছেন। দীর্ঘ 16 বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের মুকুট মাথায় তুলল লারো খারা। এই জয় যেন স্পেনের ফুটবল আকাশে এক নতুন সূর্যোদয়। রেফারির শেষ বাঁশি বাজতেই আর্জেন্টিনার চোখে অশ্রুর মেলা আর স্পেনের শিবিরে আনন্দের সুনামি।
2: Having walked away from history,
1: FIFA বিশ্বকাপের ইতিহাস সাক্ষী রইল এক নতুন কীর্তি। স্পেনই এখন পৃথিবীর একমাত্র দেশ যারা একই সাথে পুরুষ ও নারী ফুটবল বিশ্বকাপের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন।
2: Some of the exchanges between players are rather spiky. It has meant so much.
1: ফুটবলারদের পায়ে পায়ে আজ রচিত হল নতুন কাব্য। নিউ জার্সির আকাশ রাঙিয়ে স্পেন মেতে উঠল তাদের ইতিহাসের দ্বিতীয় বিশ্বজয়ের মহা উৎসবে। ওয়াসিম আকরাম, বাংলাদেশ নেতা।
0: এবারের বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতেছেন চ্যাম্পিয়ন স্পেন দলের মিডফিল্ডার রদ্রি। গোল্ডেন বল জিতেছেন ইলিয়ান এমবাপ্পে। মেসিকে সন্তুষ্ট থাকতে হয় সিলভার বুট নিয়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো বিজয় স্পেনের হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেন। এর আগে ডোনাল্ড ট্রাম্প চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে পদক বিতরণ করেন। বোলাওয়েতে গতকাল দ্বিতীয় ও শেষ টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়েকে 4 উইকেটে পরাজিত করে 2-1 সিরিজ জিতেছে বাংলাদেশ। জিম্বাবুয়ে প্রথমে ব্যর্থ করতে নেমে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 143 রান করে। জবাবে বাংলাদেশ 19 ওভার 4 বলে 6 উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। কাতার বিশ্বকাপে সম্প্রচার স্বত্ব নিয়ে 100 কোটি টাকার লেনদেন, অনিয়ম, দুর্নীতি, মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট ভেঙে দিয়ে এবার নামমাত্র খরচে সরাসরি ফিফা থেকে 2026 বিশ্বকাপে মিডিয়া রাইটস কেনা হয়েছে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি গতকাল তথ্য অধিদপ্তরের সভাপতি আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন। সংবাদ সম্মেলনে তথ্য সম্প্রচার মন্ত্রী 2022 সালে কাতার বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব প্রণয়নে বা লেনদেন, দুর্নীতি, বর্তমান সরকারের স্বচ্ছতা তুলনামূলক চিত্র তুলে ধরে। তিনি বলেন 2022 সালে বিশ্বকাপে ফিফার কাছ থেকে $3.2 মিলিয়ন মিডিয়া রাইটস পেলে সিঙ্গাপুরের একটি কোম্পানি। এরপর টমাস অ্যান্ড সাসন নামে গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ততা নেই বাংলাদেশের এমন একটি বেসরকারি প্রতিষ্ঠানকে মধ্যস্বত্বভুক্ত হিসেবে যুক্ত করা হয়। তৎকালীন শেখ হাসিনা সরকার ওই মধ্যস্বত্বভোগী কোম্পানিকে মন্ত্রিপরিষদ বৈঠকের মাধ্যমে জনগণের ট্যাক্সের 98 কোটি টাকা দিয়ে বিটিভির জন্য খেলা প্রচারে সম্প্রচারের স্বত্ব কিনে নেয়। এর বাইরে দেশের অন্যান্য বেসরকারি মাধ্যম তাদের কাছ থেকে প্রায় 39 কোটি টাকায় রাইটস অব লাইসেন্স করে। সব মিলিয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে সুবিধা পাইয়ে দিতে জনগণের ট্যাক্সে প্রায় 140 কোটি টাকার বিশাল টার্নওভারের মাধ্যমে অর্থ লোপাট করা হয়। সংবাদ সম্মেলনে জহিরুদ্দিন স্বপন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের কঠোর নির্দেশনা ছিল দেশের কোটি কোটি ফুটবল প্রেমীর খেলা দেখার অধিকার নিশ্চিত করতে হবে, তবে রাষ্ট্রের করুণ অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে জনগণের ট্যাক্সের কোনো টাকা অপচয় করা যাবে না। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নির্দেশনা মেনে কোনো মধ্যস্বত্বভুক্তি ছাড়াই এবার সরাসরি ফিফার সঙ্গে লাগাতার দর কষাকষির মাধ্যমে বাংলাদেশি মুদ্রায় প্রায় 47 কোটি টাকার মিডিয়া রাইটস কিনেছে বিটিভি। পরবর্তীতে দেশের আরও 4টি মাধ্যমের কাছে সাব লাইসেন্স করে ব্যয়ের প্রায় পুরো টাকাই তুলে আনা সম্ভব হয়েছে। বর্তমানে মাত্র 4 থেকে 5 কোটি টাকার মতো সামান্য ঘাটতি রয়েছে, যা বিজ্ঞাপন ও রেভিনিউ শেয়ারিং এর মাধ্যমে সমন্বয় করে চূড়ান্তভাবে শূন্য নামিয়ে আনা সম্ভব হবে বলে আশা করেন মন্ত্রী। জুলাই সনদ বাস্তবায়নে বিতর্কের অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি গতকাল রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, আলোচনার মাধ্যমে এই বিতর্ক সমাধান করতে হবে। বিরোধী দলের সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানান তিনি। স্থানীয় সরকার মন্ত্রী বলেন, জুলাই আন্দোলন যে নতুন রাষ্ট্র গঠনের সুযোগ সৃষ্টি করেছে তা বাস্তবায়ন করতে হবে, বিএনপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে তা বাস্তবায়ন করার চেষ্টা করছে সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাত মুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে। তিনি গতকাল রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমি মিলনায়তনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস 2026 উপলক্ষে বিসিএস প্রশাসন একাডেমি আয়োজিত 4 দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বলেন, সিভিল সার্ভিস রাষ্ট্রের প্রধান চালিকা শক্তি, বিগত 17 বছরের প্রশাসনিক রাজনীতিকরণের ধারা থেকে বেরিয়ে এসে জনপ্রশাসনকে জনগণের প্রকৃত সেবকে রূপান্তরিত করতে হবে। এবারে জুলাই 24 গণঅভ্যুত্থানের উপর বিশেষ পরিবেশনা।

0: আজ 20 জুলাই 2024 সালের এই দিনে দেশ জুড়ে কারফিউ জারি করা হয়। মাঠে নামেন সেনা সদস্যরা। চাপচাবাড়ি, উত্তরা, বাড্ডা ও মিরপুরে ছিল সংঘর্ষের মূলপয়েন্ট। মোহাম্মদপুরে সংঘর্ষ হয়। কারফিউর প্রথম দিনে অন্তত 26 জন নিহত হন। সরকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ অব্যাহত রাখার ঘোষণা দেয় এবং নির্বাহী আদেশে 21 ও 22 জুলাই সাধারণ ছুটি ঘোষণা করে। রাজধানীর বাইরেও কয়েকটি স্থানে সংঘর্ষ হয়। মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশনে ভাঙচুর করা হয়। আরো শুনুন প্রতিবেদনে।
1: 2024 জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোর মধ্যে 20 জুলাই অন্যতম স্মরণীয় একটি দিন। আগের দিন 19 জুলাই অর্ধশতাধিক ছাত্র জনতা নিহত হওয়ার ঘটনায় রাজধানী সহ সারা দেশ ক্ষোভে উত্তাল হয়ে ওঠে। টানা দুই দিনের কমপ্লিট শাটডাউন কর্মসূচিকে কেন্দ্র করে 20 জুলাই রাজধানীতে অন্তত 25 জন সহ সারা দেশে তৎকালীন স্বৈরাচার সরকারের মদতপুষ্ট আইন শৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন দলীয় ক্যাডারদের নির্বিচার গুলি ও হামলায় প্রাণ হারান প্রায় অর্ধশত মানুষ। আহত হন শত শত ছাত্র জনতা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী বাংলাদেশ বেতারকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, তৎকালীন সরকারের নির্দেশেই শিক্ষার্থীদের ওপর সে সময় টার্গেট করে হত্যার উদ্দেশ্যে গুলি ছুড়েছিল রাষ্ট্রীয় বাহিনী, যা ছিল নৃশংসতার চূড়ান্ত নজির।
2: গুলিগুলি যে করা হয়েছিল একেবারে মেরে ফেলার উদ্দেশ্যে করা হয়েছিল। তাই সাধারণত যেটা ব্রিটিশ আমাদের অভিজ্ঞতা ছিল, পাকিস্তান আমাদের ছিল, যে ম্যাজিস্ট্রেটের অর্ডারে যদি কোনো আন্দোলন দমন করার সময় গুলি করতে হয় সেটা ওই হাতে নিচে করতে হয় যাতে সে মারা না যায়। কিন্তু এই আন্দোলনের সময় 3,500,000 রাউন্ড গুলি ব্যবহার হয়, এই ইতিহাসে ঢাকাতেই হয়েছে 95,000 রাউন্ড।
1: আন্দোলন দমাতে সরকার দেশ জুড়ে কারফিউ জারি করে এবং সেনাবাহিনীর টহল জোরদার করা হয়। আন্দোলনে দিশেহারা আওয়ামী লীগ সরকার 20 জুলাই তৃতীয় দিনের মতো সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ রাখে। 21 ও 22 জুলাই সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ 21 জুলাই থেকে সারা দেশে পোশাক কারখানা বন্ধ রাখার ঘোষণা দেয়। এদিন ঢাকায় অন্তত 25 জন, সাভারে 4 জন, গাজীপুরে 2 জন এবং নরসিংদীতে 2 জন সহ সারা দেশে প্রায় অর্ধশত ছাত্র জনতা নিহত হয়। শুক্রবার দিবাগত রাত 2:30 দিকে রাজধানীর খিলগাঁও থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে তুলে নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনী। এতে মানুষের মাঝে একদিকে উৎকণ্ঠা ও ক্ষোভ বাড়তে থাকে, তবে ভয় ভীতি উপেক্ষা করে শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের ব্যাপারে ছিল অনড়।
3: 56% কোটার বিপক্ষে যে ছাত্রদের অবস্থান, এটা কোনো সময় সরকার বিরোধী ছিল না। সরকারের পক্ষ থেকে আমাদের শুধু একটা দাবি ছিল,
1: বিশে জুলাই রাজধানীর যাত্রাবাড়ি, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব, উত্তরা, মেরুলবাড্ডা ও মিরপুরে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। এদিন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান এবং রুহুল কবির রিজভী আহমেদ সহ বিএনপি জামাতের প্রায় 70 জন নেতাকে গ্রেপ্তার করা হয়। কারফিউ জারির কারণে রাজধানীর প্রধান বিপণী বিতান ও প্রধান সড়কের পাশের দোকানপাটও বন্ধ ছিল। সড়কে মানুষের উপস্থিতি ছিল একেবারেই কম। 20 জুলাই গভীর রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়কের সঙ্গে বৈঠক করেন সরকারের মন্ত্রীরা। এ সময় তারা সরকারের কাছে 8 দফা দাবি উত্থাপনের পাশাপাশি আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন। রাজধানীর যাত্রাবাড়ি, শনিরাখড়া, উত্তরা, রামপুরা, বনশ্রী ও বাড্ডা এলাকা এবং ঢাকার বাইরে দেশের বিভিন্ন জেলায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
4: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি মাহমুদা আখতার। প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যাসিস্ট সরকার পতনের যুগপৎ আন্দোলনের শরিক দলের শীর্ষ পর্যায়ের নেতাদের আজ রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সন্ধ্যা 7:30 রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময় করবেন এবং নৈশভোজে অংশ নেবেন। উল্লেখ্য, গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে সরকার গঠনের পর এই প্রথম শরিকদের সাথে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দেশের শ্রম খাতের সাম্প্রতিক অগ্রগতি এবং শিশুশ্রম কমাতে সরকারের গৃহীত উদ্যোগের প্রশংসা করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলওর মহাপরিচালক গিলবার্ট এফ হুংবো। গতকাল রাজধানীর একটি হোটেলে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই প্রশংসা করেন। বৈঠকে বাংলাদেশের শ্রম খাতের সাম্প্রতিক অগ্রগতি, শিশুশ্রম পরিস্থিতি, অভিবাসী শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিতকরণ এবং নিরাপদ ও নিয়মিত অভিবাসন সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। এদিকে গতকাল সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে এক দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন আইএলও মহাপরিচালক। বৈঠকে বাংলাদেশের শ্রম খাতের আধুনিকায়ন, শ্রম আইন সংস্কার, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক শ্রমমান নিশ্চিতকরণে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। এ সময় শ্রমমন্ত্রী বলেন, বর্তমান সরকার শ্রমিকদের অধিকার রক্ষা এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। 2013 সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এই প্রতিবেদন প্রসিকিউশনের কাছে হস্তান্তর করে। তদন্ত প্রতিবেদনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ সহ 41 জনকে আসামি করা হয়েছে। চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম গণমাধ্যম মাধ্যমকে জানান, নথিপত্রগুলো বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে। আগামীকাল এই তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হবে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, তাদের পর্যবেক্ষণাধীন স্টেশনসমূহের মধ্যে কুশিয়ারা নদী ফেঞ্চুগঞ্জে ও মারকুলি সুনামগঞ্জ স্টেশনে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সংস্থাটি তাদের সর্বশেষ বুলেটিনে আরও জানায়, উত্তরাঞ্চলীয় রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল স্থিতিশীল রয়েছে, যা আগামী 2 দিন বৃদ্ধি পেতে পারে। আগামী 24 ঘণ্টায় নদীসমূহ কিছু স্থানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতে পারে এবং লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও আকস্মিক অথবা স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। উত্তর পূর্বাঞ্চলের সুরমার পানি বৃদ্ধি পেয়েছে, অপরদিকে কুশিয়ারা নদীর পানি স্থিতিশীল আছে, যা আগামী 2 দিন বৃদ্ধি পেতে পারে।
4: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
6: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
4: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবার আন্তর্জাতিক সংবাদ। মালির উত্তরাঞ্চলের কৌশলগত শহর অ্যানিফিস ছেড়ে যাওয়ার সময় সামরিক বহরের উপর তুয়ারেক বিচ্ছিন্নতাবাদী এবং জিহাদিদের এক হামলায় অন্তত 50 জন সৈন্য নিহত হয়েছে। স্থানীয় প্রশাসন গতকাল একথা জানায়। শহরটির নিয়ন্ত্রণ নিতে দুপক্ষের মধ্যে কয়েক সপ্তাহের লড়াইয়ের পর গত শনিবার অ্যানিফিস শহর ছেড়ে যাওয়ার সময় সামরিক বহরের উপর এই হামলার ঘটনা ঘটে। তুয়ারেক বিচ্ছিন্নতাবাদী FLA এবং আল কায়দা সমর্থিত গ্রুপ ফর দি সাপোর্ট অব ইসলাম অ্যান্ড মুসলিমস JNIM এই হামলার দায় স্বীকার করেছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামীকাল দুপুর 12টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, ফরিদপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:22 এবং সূর্য অস্ত যাবে 6:47। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। স্পেনের দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে শেষ হল ফিফা বিশ্বকাপ ফুটবলের দেড় মাসের জমকালো আয়োজন। বুলাওয়েতে তৃতীয় টি টোয়েন্টি ক্রিকেট ম্যাচে জিম্বাবুয়েকে চার উইকেটে হারিয়ে 2-1 সিরিজ জিতল বাংলাদেশ। বিশ্বকাপ 2026 সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য, আগের বিশ্বকাপে লেনদেন ছিল 140 কোটি টাকার, জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত, মন্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। সরকারি কর্মচারীদের রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে দায়িত্ব পালন করতে হবে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের অভিযোগে হওয়া মামলায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে আইসিটি। এবং মালিতে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় কমপক্ষে 50 সেনা নিহত। খবর শেষ হল।
7: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
8: সবার সাথে 90.4

0: হাই মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো।

আজ মিথ্যে মম চিত্তে কেছে নাচে মেঘের পালক চাঁদের নলক কাগজের খেয়া ভাসছে।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bb। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: বাইজা বুঝাত।

0: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
1: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
0: মুকুল টি স্টল,
2: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড অ্যান্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউ টু স্পেস ইট
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিভ, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: destination, act station.
1: Hello.
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: কবে যাব পাহাড়ে, আহারে আহারে।
5: আহা, পাহাড়ে যাব কে কইছে রে
6: তোর? আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
7: তাই তো, তাকে তো দেখছি না।
5: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
8: এই চলে এসেছে রে।
7: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
5: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
9: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল এন্ড এনজয়।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর। 94.4

এটি সাহসের, প্রতিবাদের আর আত্মত্যাগের প্রতীক। 2024-এর ছাত্র জনতার অদম্য সাহস, শক্তি আর রক্তের বিনিময়ে বাংলাদেশ পায় এক সফল গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থান ছিল মানুষের অধিকার, ন্যায় বিচার ও গণতান্ত্রিক দাবির এক শক্তিশালী প্রকাশ। শ্রদ্ধার সাথে স্মরণ করি গণ অভ্যুত্থানে শহীদ হওয়া সকল বীর ছাত্র জনতাকে। ইতিহাস বেঁচে থাকে জুলাই গণ অভ্যুত্থান, শ্রদ্ধায় স্মরণে আমাদের হৃদয়ে।

0: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
0: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
0: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
4: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
3: মুকুল টি স্টল,
5: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

0: জানো, আমার না খুব ইচ্ছে করে হারিয়ে যেতে।
1: আচ্ছা,
0: সব থাকবে, তুমি আমি মনমাতানো মিউজিক আড্ডা, আমি চোখ বন্ধ করে অনুভব করব, হারিয়ে যাব বারে বারে।
1: এই কথা তো, চলো এখনই।
0: কিভাবে?
1: টিউন ঢাকা FM 90.4। আমি আর বাকি সব তো আছেই, তুমি আসতেই হারিয়ে যাওয়া যায় এখনই।
2: ঢাকা FM 90.4, এক নেশন এক স্টেশন।

আপনার শুনছেন ঢাকা এফএম 90.4। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেয়া হয়ে যায় অনেক ব্যয়বহুল, আমরা এটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপস গুলোতে যা অসম্ভব। অ্যাকাউন্ট রিচার্জ করাও অনেক সহজ, আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজে টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, তাই ব্যালেন্সের মেয়াদ শেষ হওয়ার চিন্তা নেই। এছাড়াও থাকছে আম্বারআইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং একদম ফ্রি, এবং অধিকাংশ সরকারি হেল্পলাইন নাম্বারে আম্বারআইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। একই সুবিধা পাচ্ছেন অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নাম্বারেও। শুনতে থাকুন ঢাকা এফএম 90.4।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউ হট ইজ মিউজিক
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, খাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: 90.4 FM.

0: জুলাই আন্দোলনের ত্যাগের এই ইতিহাস আমাদের দায়িত্বশীল ও সচেতন নাগরিক হওয়ার কথা মনে করিয়ে দেয়। এই দেশ কারো একান নয়, এই দেশ জনগণের। ঢাকা FM 90.4।
1: উফ, শান্তি নাই রে।
2: আছে।
1: কই?
2: ঢাকা FM টিউন করেন।
1: তারপর?
2: পাবেন।
1: কি?
2: শান্তি।
3: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুক একটা আর কানে সরে সরে।
4: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আমার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: বাইজা বুঝা,
0: আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইটি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: বাইজা বুঝা, তামা তামা
4: তো মগর কি বলতেছেন?

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

জুলাই, এটি সাহসের, প্রতিবাদের আর আত্মত্যাগের প্রতীক। 2024-এর ছাত্র জনতার অদম্য সাহস, শক্তি আর রক্তের বিনিময়ে বাংলাদেশ পায় এক সফল গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থান ছিল মানুষের অধিকার, ন্যায় বিচার ও গণতান্ত্রিক দাবির এক শক্তিশালী প্রকাশ। শ্রদ্ধার সাথে স্মরণ করি গণ অভ্যুত্থানে শহীদ হওয়া সকল বীর ছাত্র জনতাকে। ইতিহাস বেঁচে থাকে জুলাই গণ অভ্যুত্থান, শ্রদ্ধায় স্মরণে আমাদের হৃদয়ে।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: হাই, আমি মুকুল। আমাকে শুনবেন প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত ঢাকা FM 90.4 এ আমার শো মুকুল টি স্টলে।
4: চিনলি না রে চিনলি না, আমি কি ধন চিনলি না, সাত দরিয়ায় জাল ফেলিয়া এমন রতন মিলবে না। চিনলি না রে
3: মুকুল টি স্টল,
5: হটেস্ট প্রোগ্রাম ইন দ্য টাউন।

তাদে দ্য ফ্রান্স স্টেডিয়ামে শুক্রবার অ্যান্ড শনিবারে গান পরিবেশন করেছিল কিন্তু এই বিটিএস ব্যান্ড। দুই দিনের শোতে দর্শক ছিল 92,000। কনসার্টে উপস্থিত ছিলেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখো এবং তার স্ত্রী ব্রিজিত মাখো। তাদের বিটিএস এর লাইটস্টিক হাতে দেখা যায় এবং পরে মাখো কিন্তু ইনস্টাগ্রামের কনসার্টে একটা ভিডিও প্রকাশ করলে এবং সেই ভিডিওটাতে কিন্তু এভাবে লিখেছিল যে প্যারিসে স্বাগতম। বিটিএস এর আরিডাং বিশ্ব সফরে ইউরোপে পর্বের শেষ আয়োজন ছিল প্যারিসের এই কনসার্ট। মার্চে অ্যালবামটি প্রকাশের পর শুরু হয় কিন্তু তাদের এই সফর, আর 2019 সালের পর প্রথমবার প্যারিসে কিন্তু এই কনসার্ট করলো বিটিএস। আর হচ্ছে আমি যদি এই ব্যাপারটা আর একটু বলি, এই তাদের যখন কনসার্টটা শুরু হয়, কনসার্ট শুরুর ঠিক কয়েক ঘন্টা আগেই স্টেডিয়ামের পাশে কিন্তু জড়ো হয় হাজারো ভক্ত। আমরা যেটা জানি যে বিটিএস এর কিন্তু আসলে হিউজ ফ্যান ফলোয়ার। বিটিএস এর রঙের পোশাক, ব্যাগ বা অন্যান্য যে ব্যাপারগুলো আছে বিটিএস এর, সো সব কিন্তু আসলে মানে সব সাথে করে নিয়ে কিন্তু তারা অপেক্ষা করছিল। অনেক ভক্ত নিজেদের তৈরি ব্রেসলেট বা হচ্ছে কি রিং কিন্তু হচ্ছে মানে অন্যদের উপহার দেয় এরকম। এটা আসলে ইনস্টাগ্রামে কিন্তু খুব ভালো একটা কিন্তু হাইপ ক্রিয়েট করেছে। আমি যদি বলি কনসার্ট শুরু হয়েছিল কোন গান দিয়ে, হুলিগান গান দিয়ে। এরপর থেকে একে একে কিন্তু পরিবেশন করা হয় নট টুডে, আইডল, বাটার, ডাইনামাইট সহ সব জনপ্রিয় গান। যাই হোক, বিটিএস ফ্যান যারা আছেন তাদের জন্য আসলে এই ব্যাপারটা আমার মনে হলো যে একটু শেয়ার করা উচিত। আমিও ব্যাপারটা নিয়ে ঘাটাঘাটি করছিলাম বা ইনস্টাগ্রামে দেখছিলাম। যাই হোক, আরো অনেকেই যুক্ত আছে আমার সাথে, চলেন কিছু মেসেজ দেখে আসি। রিদম ভাইয়া কেমন আছেন? সিলেট থেকে মিম, অনেক অনেক ধন্যবাদ মিম যুক্ত হওয়ার জন্য। আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। শুভ দুপুর মিষ্টি ভাইয়া, অনেক মন খারাপ, তোমার প্রিয় দল হেরে গেছে, আমারও মন খারাপ। সিলেট থেকে হালিমা। তারপর দেখতে পাচ্ছি, ফুল তুলতে হলে জলে নামতে হবে, ভালোবাসা পেতে হলে জীবন দিতে হবে, কি রাগ করলা? রাগ কেন করব, চিরন্তন সত্যর সাথে কি রাগ দেখানো যায় নাকি? চিরন্তন সত্যর সাথে কি কখনো রাগ করা যায় নাকি? তারপর দেখতে পাচ্ছি যুক্ত হয়েছে, কে যুক্ত হয়েছে? ওয়াসফিয়া ফ্রম রংপুর। ওয়াসফিয়া খুব সুন্দর করে কিন্তু আমাকে একটা ডাক দিয়েছে, হ্যালো কালা চান, কিরম আছো? আমি তো সেই খুশি, কালকে আর্জেন্টিনা জিতে গেছে, সরি হেরে গেছে, এত খুশি কই যে কি না কিছু বুঝতেছি না। আচ্ছা যাই হোক, অনেক অনেক ধন্যবাদ যুক্ত হয়েছেন ওয়াসফিয়া। তারপর দেখতে পাচ্ছি আমার সাথে যুক্ত হয়েছে রংপুর থেকে আসুরা। 8টার সময় রান্না করি, 9টার সময় খাই, রিদম ভাইয়ের কথা মনে হলে FM ছুটে যাই, তাই নাকি? অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। এরপর দেখতে পাচ্ছি আমার সাথে কিন্তু যুক্ত আছে, যুক্ত আছে, যুক্ত আছে, যুক্ত আছে সুমাইয়া, যুক্ত আছে প্রিয়া, যুক্ত আছে কিন্তু মিম, যুক্ত আছে জান্নাত, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যাই হোক, আমরা একটা গানে চলে যাব। এখন আমরা যে গানটা শুনবো সেটা হচ্ছে ঈশান মজুমদারের করা যাবো যাবো মন, খুব সুন্দর একটা গান। পরবর্তী ঘন্টায় আবারও ফিরে আসছি এবং আশা করছি অবশ্যই সবাই শেষ পর্যন্ত যুক্ত থাকবেন আমার সাথে, যুক্ত থাকবেন ঢাকা FM 90.4 এর সাথে।

0: Field.
1: একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বারাটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বারাটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarity.com.bd। আম্বারাইটি, আপনার ইচ্ছে আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। লিসেনার্স, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4। আমি আরজে রিদম কিন্তু আছি আপনাদের সাথে, সেই শুরু থেকেই কিন্তু, অর্থাৎ দুপুর দুইটা থেকে কিন্তু যুক্ত ছিলাম, এবং দেখতে দেখতে কিন্তু আমরা দ্বিতীয় ঘন্টায় চলে এসেছি। 3:01। বাইরে খুব সুন্দর একটা ওয়েদার, টুপটাপ বৃষ্টি হচ্ছে, মেঘলা আকাশ, তাছাড়া ওয়েদারটাও খুব ঠান্ডা শীতল, খুব ভালো লাগছে। এবং আশা করছি অবশ্যই সবারই দুপুরটা খুব সুন্দরভাবে কাটছে, আর পুরো দুপুর জুড়ে যদি আমার সাথে থাকেন, আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের এই দুপুরটাকে আরেকটু রাঙিয়ে তোলার জন্য, আরেকটু সুন্দর করে তোলার জন্য। যাই হোক, লিসেনার্স অনেকেই যুক্ত আছে আমার সাথে, আমি এই মুহূর্তে একটু মেসেজে চলে যেতে চাই, দেখি কে কে আছে আমার সাথে। প্রথমেই কিন্তু দেখতে পাচ্ছি যুক্ত আছেন, কে আছেন কে আছেন, জানেন হৃদু, আমার ফুটবল খেলা দেখে দারুণ লাগে, কিন্তু থাকি ম্যাচে নাই, একটা অ্যান্ড্রয়েড ল্যাপটপ তাও নষ্ট, টিভিটাও নেই, ফিফা ম্যাচগুলো খুব মিস করেছি, টাউন হলে বড় পর্দায় রংপুরে সবাই খেলা দেখায়, দেখতে যায়, বাট আমি পাশে থেকেও যেতে পারি না। আজ আমাদের এসএসসি রেজাল্ট দেওয়ার কথা, বাট দিল না, এইচএসসি প্রিপারেশন নিচ্ছি, ইনশাল্লাহ আশা করছি অবশ্যই রেজাল্ট ভালো হয়েছে, দোয়া রইল অনেক। আচ্ছা, আজকে আপনার মুখে হাসি নেই কেন? আজকে আমি উড়ন্ত পাখি, টিউ টিউ। আমি মাহবুবকে বলেছিলাম আকাশের দিকে তাকিয়ে, যে যারা ফাউল করে তারা জিতলে অন্যায় হয়ে যাবে। এ মাহবুব, আমার ডাক শুনেছে। আচ্ছা, ফিফাতে বাংলাদেশেও নাকি একবার টাকা পাবে, কথাটা কি সত্য হৃদু ভাই? রংপুর থেকে সোমালিয়া সু, মেসেজটা দেখলে পড়বে। ব্যাপারটা হতে পারে ওই আর্জেন্টিনার জন্য আমাদের বাংলাদেশ থেকে যে টাকাটা পাঠানো হয়েছিল ফিফাকে, সেই টাকাটা হয়তো বাবার ব্যাক আসতে পারে আর কি। আচ্ছা রিদম, কেমন আছেন? কোথায়? আমি রংপুর থেকে রূপকথা বলছি। অনেক অনেক ধন্যবাদ রূপকথা যুক্ত হওয়ার জন্য, আশা করছি যুক্ত থাকবেন। সীমান্ত যুক্ত হয়েছে রংপুর থেকে দেখা যাচ্ছে, দেন জান্নাতুল হীরা আছে। আমিও আমার ফ্রেন্ডরা মিলে একটা কেক বানিয়েছিলাম, ভেবেছি আর্জেন্টিনা জিতলে আমরা কেক কাটবো, সকালে রাগের মাথা কেকটা ফ্রিজ থেকে বের করে পুকুরে ফেলে দিয়েছি। যাই হোক, আসলে জান্নাতুল হীরা, আমি বুঝতে পারছি আপনার যে আবেগের যে ব্যাপারটা, বা এটা আসলে টোটালি একটা ইমোশনের ব্যাপার, বাট খাবার জিনিসটা আসলে নষ্ট করা উচিত না, এই আর কি। যাই হোক, তমা আছে, ওইসি আর কান্দিও না, ওইটাই তো স্বাভাবিক, 42টা দেশে একবার একবার একজন কাপ নিবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, সেটাই স্বাভাবিক, আসলে ম্যাচটা ম্যাচের জায়গায়, তবে ওই ইমোশন, এক্সপেকটেশন, ভালোবাসা, এটাই আর কি। ভাইয়া, বেশি মন খারাপ করলে কি করেন? আমি তো খাওয়া বন্ধ করে দিই, অ্যান্ড আমাদের বাসার পিছনে ঘাঘট নদীর তীরে গিয়ে বসে থাকি। আর এসএসসি রেজাল্টের আপডেট নিউজ কি? আচ্ছা, রেজাল্টের আপডেট আমি অবশ্যই দিব আপনাদেরকে। আর আমি রাগ করলে কি করি? আমি রাগ করলে তেমন কিছু করি না, হয়তো একা একা বসে থাকি, বা একটু আলাদা থাকার চেষ্টা করি, নিজের মতো থাকার চেষ্টা করি, এইটাই আর কি। আমার আসলে রাগের সাথে তেমন কোনো কনফ্লিকশন বা কানেকশন নেই। যাই হোক, আমরা এখন একটা গানে চলে যাব বন্ধুরা, আছি 5টা পর্যন্ত, পুরো ঘন্টা জুড়ে কিন্তু আড্ডা হবে। সো এখন আমরা যে গানটা শুনবো, আপনারা অনেকেই শুনতে যাচ্ছেন, আমাদের ফেসবুকেও কিন্তু কমেন্ট করছেন যে কদম গানটা কিন্তু শুনতে যাচ্ছেন, ব্লু জিন্সের। সো আমার মনে হয় এই ওয়েদারে আসলে কদম গানটা কিন্তু বেশভাবে যাবে। তো এখন এত কথা না বাড়িয়ে আমরা কদম গানে চলে যাচ্ছি, খুব জলদি আবারও ফিরে আসছি আপনাদের মাঝে।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bb। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

0: You're listening to Taka FM 90.4. উফ, শান্তি নাই রে।
1: আছে
0: কই?
1: ঢাকা এফএম টিউন করেন,
0: তারপর
1: পাবেন
0: কি
1: শান্তি।
0: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর কানে সরে সরে।
2: কান্ট্রিজ ফার্স্ট ফুল এইচডি এফএম স্টেশন ঢাকা এফএম 90.4।
3: মিডডে ফিল
4: Hello, listeners. Welcome back again. This is RJ Rhythm here with Meet the Fields. Listeners, আপনারা শুনছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা এফএম 90.4। সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। সেই শুরু থেকে যারা যুক্ত ছিলেন অবশ্যই তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর মাত্র যারা আমাকে শুনছেন সবাইকে আরো একবার মোস্ট ওয়েলকাম জানাচ্ছি। অ্যান্ড খুব ইজিলি কিন্তু ফ্রেন্ডস আমার সাথে কানেক্টেড হতে পারবেন, আমার সাথে যুক্ত হতে পারবেন। তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের অফিসিয়াল যে নাম্বারটা আছে 01841904904, এই নাম্বারে খুব ইজিলি টেক্সট করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারেন, যেহেতু আমাদের সেম নাম্বারই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। তাছাড়া যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজে facebook.com/ILoveDhakaFM। সো লিসেনার্স, বুঝতেই পারছেন আমাদের ঢাকা এফএম 90.4 এর অফিসিয়াল পেজে যদি চলে আসেন সেখানে কিন্তু রিদমের মিড ডে ফিল্ডস এর পোস্ট পেয়ে যাচ্ছেন, অ্যান্ড পোস্টের কমেন্ট সেকশনে কমেন্ট করলে কিন্তু আমি আপনাকে পেয়ে যাচ্ছি। যাই হোক, অনেকেই যুক্ত হয়ে গেছে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তবে আজকে আমার বেশ ভালো লাগছে একটা ব্যাপার দেখে, সেই ব্যাপারটা হচ্ছে মানে আনফর্চুনেটলি অনেকদিন পর আমার পুরনো দুজন বন্ধুর মেসেজ কিন্তু আমি পেয়েছি। আচ্ছা, পুরনো দুজন বন্ধুর আমি নামটা যদি একটু বলি, নামটা বলবো নাকি, সাসপেন্স, এটা ধুকধুক ধুকধুক, কোন দুজন ফ্রেন্ড বন্ধু? আমাদের পুরনো ফ্রেন্ড প্রথম জন হচ্ছেন সাউদা। সাউদাকে কিন্তু আজ বেশ কিছুদিন পর পেলাম। আমি জানি না সাউদা এতদিন কোথায় ছিল, কেমন ছিল, কেন আসলে এতদিন আসেনি, সেই বিষয়ে অবশ্যই জানবো। আরও একজন ফ্রেন্ডের কথা যদি বলি, তিনি হচ্ছেন আমাদের দিবা ফ্রম দড়ি খরবনা রাজশাহী। আমি কিন্তু এখন যদি বলি বা আমি যদি এখন দুজনের সাথে রাগ দেখাই বা রাগ দেখিয়ে কিন্তু আমি বলতে পারি যে না, দিবা এবং হচ্ছে সাউদা, আমি আপনাদের সাথে কোনো কথা বলছি না, কজ আপনারা এতদিন আসেননি কেন, আপনারা এতদিন কোথায় ছিলেন, আমি বেশ রাগ করেছি। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ এই দুজনকে, মানে অনেকদিন পর এই দুজনের টেক্সট দেখলাম, বাট দেখে কিন্তু খুব ভালো লাগছে এবং দেখে মনে হচ্ছে যে না, অনেকদিন পরও আবার কিন্তু মানে আমার ফ্রেন্ডরা ফেরত চলে এসেছে এবং হচ্ছে তারা আমাকে মেসেজ করেছে। সাউদার মেসেজ কিন্তু আমি দেখছি এবং দুজনের মেসেজ দেখছি, অবশ্যই পড়বো। আচ্ছা যাই হোক, তারপর আমি একটু আরো দেখে আসি কে কে আছে। রংপুর থেকে কিন্তু পরি যুক্ত হয়ে গেছে, দেখা যাচ্ছে আমার সাথে যুক্ত আছেন কে। আচ্ছা, পরি লিখেছেন, নিজের মন ঠিক করে মনে পড়লো যে তোমাকে একটা প্রশ্ন করেছিলাম, প্রশ্নটি হলো তোমার একতরফা ভালোবাসা আছে কি না, হ্যাঁ নাকি না। বিটিএস নিয়ে কথা বলার জন্য ধন্যবাদ, তোমার বার্থডে কবে? আচ্ছা, একসাথে অনেকগুলো প্রশ্ন দেখা যাচ্ছে পরির সাইড থেকে। আচ্ছা, একতরফা ভালোবাসা আছে কি না, ভালোবাসা যে ব্যাপারটা সেই ব্যাপারটা আমার সাথে টোটালি ডিসকানেক্টেড, ভালোবাসার সাথে আমার কোনো প্রকার কোনো কানেকশন নেই। গেল প্রথম কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে কি, তোমার বার্থডে কবে? আচ্ছা, আমার বার্থডে হচ্ছে 31st August, অর্থাৎ অগস্ট মাসের 31 তারিখ হচ্ছে আমার বার্থডে। সকালগুলো কপাল ছিল, রিদম ভাই হাজির হলো, কেমন দিলাম রিদম ভাই? সানিম বেশ সুন্দর দিয়েছেন, ভালো লাগলো। মাহানুর আছে রংপুর থেকে, দেখা যাচ্ছে আমার সাথে যুক্ত আছে ওয়াসফিয়া, এখন পর্যন্ত কিন্তু যুক্ত আছে। তোমারে আমি আমাদের এখানের কাউনিয়া তিস্তা ব্রিজে ঘুরে দেখার আমন্ত্রণ দিলাম, আসবা কিন্তু? হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই, আমি যখন যাব আপনাদের ওই সাইডে, আপনাদের যেই সুন্দর প্লেসগুলো আছে অবশ্যই আপনাদের সাথে ঘুরবো, ঘুরে দেখবো এবং আশা করছি আপনারা অবশ্যই আমাকে ঘুরে দেখাবেন। আচ্ছা, তারপর দেখা যাচ্ছে মমো যুক্ত হয়েছে আমার সাথে, উইল ইউ ম্যারি মি? ঠিক আছে, চলে আসেন, বিয়ে শাদী করে ফেলি একটা। আচ্ছা রিদম, তুমি যদি প্রেম না করো তাহলে তোমার নামে আর জে কেন? আমি রংপুর থেকে। এটা কেমন কোয়েশ্চেন, আসলে এই কোয়েশ্চেনটা আমি আগামাথা ঠিক বুঝতে পারলাম না, প্রেমের সাথে আর জে এই নামটার যে কি কানেকশন মেলালেন বা আসলে কি হচ্ছে আমি ব্যাপারটা বুঝতে পারছি না। যাই হোক, আমরা একটু দেখে আসি দিবা কি বলতে চাচ্ছে। ফ্রম দড়ি খরবনা রাজশাহী, ভাইয়া কেমন আছেন, অনেকদিন পর আপনাকে শুনছি, এই কয়েকদিন আপনাকে শুনতে পারিনি, পড়াশোনার অনেক চাপ ছিল, এখন আপনাকে শুনতে পেরে অনেক শান্তি লাগছে, সাথে ভালোও লাগছে। আপনি তো মনে হয় ভুলেই গেছেন আমাকে, আজকে একটু লেট করে অ্যাড হলাম। আচ্ছা, ভুলাভুলির কথা টানছেন, অথচ এদিকে আমি এতদিন মনে মনে ভাবলাম যে দিবা কোথায়, বা আমি একটু আগে যে সাউদার কথা বলছিলাম। যাই হোক, আসলে আপনাদের সাথে আমার মনে হয় মানে রাগ করে থাকাটাই বেটার, কজ আপনারা কখনোই বুঝবেন না আমাকে। যাই হোক, সাউদা সাউদা কিন্তু আছে দেখা যাচ্ছে। কি অবস্থা সবার? অনেকদিন পরে জয়েন হলাম, কয়েকদিন খুব সিক ছিলাম, দুই দিন হসপিটালে এডমিট ছিলাম, সব কিছু মিলিয়ে অনেক ঝড় গিয়েছে। হোপফুলি আপনি বন্ধুরা সবাই ভালো আছে, আলহামদুলিল্লাহ আমরা সবাই বেশ ভালো আছি। দেখতে দেখতে আসলে আমাদের ওয়ার্ল্ড কাপও কিন্তু শেষ হয়ে গেল সাউদা। আপনাকে মিস করেছি এতদিন, বেশ মিস করেছি, আপনি ছিলেন না। আমি আসলে সবসময়ই ভাবতাম যে হোয়াটসঅ্যাপে কিন্তু সাউদার মেসেজটা কিন্তু আসলে আসছে না। যাই হোক, আপনার মেসেজ দেখে খুব ভালো লাগলো। আরও অনেকেই যুক্ত আছে, সবার সাথেই গল্প করবো, সবার সাথেই আড্ডা দিব। এখন আমরা একটা গানে চলে যাব। গানটা এখন আমরা যে গানটা শুনবো সেই গানটা আমার লাইফের সাথে খুবই মিলে যায়, কারণ হচ্ছে গানটার নাম কিন্তু এলোমেলো, ব্যান্ড লালনের করা একটা গান এলোমেলো, খুব সুন্দর একটা গান। আর এই গানের লিরিক্সগুলো আমি মানে যখনই শুনি তখনই আসলে মানে খুব ভালো লাগে। আর আমি আমি পার্সোনালি ব্যান্ড লালনের খুব বড় ফ্যান, এবং তাদের প্রতিটা গানই কিন্তু আসলে মানে আমার দিলের মধ্যে কিন্তু গেঁথে বসে আছে। তো যাই হোক, এত কথা না বাড়িয়ে এখন সোজা গানে চলে যাব, এবং আশা করছি অবশ্যই শেষ পর্যন্ত, যেহেতু পাঁচটা পর্যন্ত আছি, শেষ পর্যন্ত সবাই যুক্ত থাকবেন মিড ডে ফিল্ডের সাথে, যুক্ত থাকবেন রিদমের সাথে, অ্যান্ড অবভিয়াসলি যুক্ত থাকবেন আপনাদের পছন্দের স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: হ্যালো জনগণ, সবাই শুনেন দিয়ে মন, আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। লিসেনার্স, আপনারা
2: চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: হ্যালো জনগণ, সবাই শুনেন দিয়ে মন, আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। লিসেনার্স, আপনারা আছেন আপনাদের প্রিয় স্টেশন ঢাকা FM 90.4 এর সাথে, আর আমি আপনাদের

জুলাই, এটি সাহসের, প্রতিবাদের আর আত্মত্যাগের প্রতীক। 2024-এর ছাত্র জনতার অদম্য সাহস, শক্তি আর রক্তের বিনিময়ে বাংলাদেশ পায় এক সফল গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থান ছিল মানুষের অধিকার, ন্যায় বিচার ও গণতান্ত্রিক দাবির এক শক্তিশালী প্রকাশ। শ্রদ্ধার সাথে স্মরণ করি গণ অভ্যুত্থানে শহীদ হওয়া সকল বীর ছাত্র জনতাকে। ইতিহাস বেঁচে থাকে জুলাই গণ অভ্যুত্থান, শ্রদ্ধায় স্মরণে আমাদের হৃদয়ে।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: আমার কাছে মলম আছে, জব্বর গুণা বলি শোনেন গুণের কথা।
1: আরে দোষ আর কইস না, সারাটা দিন কাজ করি তারপর কাজ শেষ হয় না।
2: আরে কাজ তো শেষ হয় না, 32 ঘন্টা একদিন হইলে তাহলে কাজ শেষ হইতো, বুঝছস?
0: সকলে পরিবেশের শ্রেষ্ঠ বন্ধু সুধী জনে বলে সেই হিবিকোরাজে।
3: রাইট, আপনি শুনছেন ঢাকা FM 90.4। আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি মুকুল স্টি স্টলে, এবং এক সপ্তাহ পর আবারও চলে আসলাম। আজকে সোমবার 20 জুলাই 2026, এবং বাংলা 5 শ্রাবণ 1433। আশা করি সবাই ভালো আছেন, এবং রাতে রাত জুড়ে খেলা দেখেছেন। সকালে অনেকে যাদের অফিস ছিল না তারা একটু ঘুমাতে পেরেছে, যাদের অফিস ছিল তারা ঘুম ঘুম চোখেই অফিসে চলে আসছে। তবে দুর্দান্ত একটা খেলা দেখলাম, যদিও আমি আর্জেন্টিনা সাপোর্টার, কিন্তু সত্যকে তো আসলে অস্বীকার করা যায় না। স্পেন যে দুর্দান্ত জাদুকরী, সম্মোহনী এবং ছন্দময় ফুটবল খেললো তার আসলে কোনো তুলনা হয় না। আর আর্জেন্টিনা যদি কোনোভাবে টাইব্রেকারে জিততেও, তাহলেও আমি আসলে মন থেকে সান্ত্বনা পেতাম না, কেননা এই খেলা খেলে আসলে চ্যাম্পিয়ন হওয়াটা কেমন জানি লাগতো। তাই যোগ্য দলই চ্যাম্পিয়ন হয়েছে। যাক, ফুটবল শেষ হয়ে গেল। আমরা ব্রাজিল আর্জেন্টিনার মানুষরা ফুটবল নিয়ে অনেক খোঁচাখুচি করেছি, একজন আরেকজনকে ট্রল করেছি, তা এই জিনিসগুলো এখন ভুলে যাই। ফুটবল খেলা শেষ, আবার সবার মাঝে বন্ধুত্বর বন্ধনটা সৃষ্টি হোক, বন্ধুত্বর মাঝে থাকি, কারণ এই খেলাধুলা তো আসলে একটু আনন্দ বিনোদনের জন্য। তা অনেকে আবার দেখি যে খুব এগ্রেসিভ হয়ে যায়, এই জিনিসগুলো নিয়ে খুব বেশি বলতে থাকে, এবং এখনও দেখা যায় নানা রকম তুলনা করছে, কথা বলছে, তো এগুলো আসলে খুব একটা ঠিক না। যাক, আমরা সবাই মিলেমিশে থাকবো, এটা হচ্ছে প্রত্যাশা। ওকে, ওয়ার্ল্ড কাপ শেষ, ওয়ার্ল্ড কাপের কথা শেষ। স্পেন ভালো খেলেছে, চ্যাম্পিয়ন হয়েছে, আর্জেন্টিনা খারাপ খেলেছে, কিছু করার নেই। যাক, মেসি তার শেষ ওয়ার্ল্ড কাপটা সে রানার্স আপ হলো, এটাও কম গর্বের নয়। তো মেসির মতো প্লেয়ার, মানে এটা শত বছরের একজন প্লেয়ার, ম্যারাডোনা যেমন এসেছিল মেসিও তেমন এসেছিল। যদিও আমি মেসিকে, ম্যারাডোনাকে মেসির চেয়ে অনেক উপরে রাখি, কেন ম্যারাডোনার ধরনই ছিল অন্যরকম, একটা লিডার ছিল একদম ম্যারাডোনা। যাই হোক, এক একজনের কাছে এক এক রকম নানা মতভেদ থাকতে পারে। ওকে, আর আমার সাথে জয়েন করতে চাইলে দুটি মাধ্যম রয়েছে, একটা হচ্ছে ফেসবুক। আপনি যদি ফেসবুকে থাকেন, ফেসবুকের সার্চে গিয়ে লিখুন আই লাভ ঢাকা FM, লিখলে ঢাকা FM এর একটা পেজ পেয়ে যাবেন, অরিজিনাল পেজ দেখলেই চিনে যাবেন। 9 লাখের উপর ফলোয়ার্স রয়েছে, সেখানে গেলে আমার একটা পোস্ট দেওয়া আছে, পোস্টের নিচে কমেন্ট করলে আমি তা পড়ে শোনাবো, কিংবা এগুলো নিয়ে আলোচনা করব। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 01841904904, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন, 01841904904, এই নাম্বারে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। এবং আপনাদের হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক SMS এর অপেক্ষা রইলাম, অনেক কথা হবে। এবং আমি মুকুল প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত আপনাদের সাথে থাকি, এই হচ্ছে মোদ্দা কথা। আর সবাই আস্তে আস্তে জয়েন করবেন আশা করি। আর অনেকদিন পর হৃদয় খানার একটা গান শুনলাম, ভাবলাম যে হৃদয় খানার একটা গান দিয়ে শুরু করি, তাই চিন্তা করলাম যে এই গানটাই বাজাই। খুব জনপ্রিয় ছিল কোনো একটা সময়, এখনো আছে, কিছু গান অনেকদিন ধরেই থাকে। আমরা যখন FM শুরু করি তখন থেকেই এই গানটা কিন্তু বাজত। হ্যাঁ, খুব ভালো একটা গান, তখন তো হৃদয় অনেক ছোট ছিল, এখন অনেক ম্যাচিউরড। আরো গানটা শুনি, বল না

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা এফএম 90.4, শুরু হইতে 5:14 মুকুল আছে আপনার সাথে। আর ফেসবুকে অনেকেই জয়েন করেছে, এর মধ্যে সামান্তা আমাদের একদম এসএমএস করে ভরিয়ে ফেলেছে অনেক এসএমএস। আচ্ছা, প্রথমে লিখেছে, সম্পর্কের সবচেয়ে দামি সম্পদ ব্যাংকে নয়, মানুষের ব্যবহারে জমা থাকে। একদম সত্যি কথা, চমৎকার। মানুষের ব্যবহারই হচ্ছে আসলে সবকিছুর মূল। এবং আপনারা খেয়াল করে দেখবেন যে ইদানিং বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক নেতাদের নিয়ে বিভিন্ন বিতর্ক সৃষ্টি হয়েছিল, এ কয়েকদিন আগেও দেখবেন যে একটা কথার কারণে, এবং অতীতেও দেখবেন যে একটা সরকারের পতন ঘটে গেছে একটা কথার কারণে। মানে কথা কত ভয়ঙ্কর জিনিস, এই কারণে কথা এবং ব্যবহার আপনার সবসময় খেয়াল রাখতে হবে। যে বেশি কথা না বলে আমরা যদি কম কথা বলি তাহলে খারাপ কথা কম বেরোবে, এটা একটা ব্যাপার। আর ব্যবহার কিন্তু মানুষের মনের কোণে থাকে, আপনি যদি কোনো খারাপ ব্যবহার করেন সেটা দেখবেন যে প্রতিপক্ষর একদমই সে আর ভুলতে পারবে না। যত কিছু করেন আপনাকে, তাকে খাওয়ান, অনেক ভালো কিছু উপহার দেন, কিন্তু সে কিন্তু জিনিসটা ভুলতে পারবে না। এই কারণেই সবসময় বলি যে মানুষের সাথে ব্যবহার করতে হবে, খুব ভালো ব্যবহার করাটা ভালো। আর আমাদের ধর্মেও বলা আছে, ইসলাম ধর্ম কিন্তু এই মানুষের সাথে ভালো সম্পর্কের কথাগুলো বলা আছে। তো ইসলামান্তার কথাটা খুবই ভালো লাগলো, সম্পর্কে সবচেয়ে দামি সম্পদ ব্যাংকে নয়, মানুষের ব্যবহারে জমা থাকে। চমৎকার, খুবই সুন্দর লিখেছে। আচ্ছা, তারপরে লিখেছে, আমরা বিরোধী দলের হতে পারি কিন্তু ভাষাটা যেন সুন্দর হয়। এটাও সুন্দর কথা, এবং সত্যি তাই, বিরোধী দল বলে কিছু নাই, আমরা খেলা দেখেছি, খেলা নিয়ে আনন্দ করেছি। আর ঘটনা হচ্ছে যে আর্জেন্টিনা যেমনই খেলুক ফাইনালে উঠেছে, এটাও কিন্তু একটা বিশ্বকাপকে জমিয়ে রাখার জন্য একটা দারুণ ব্যাপার। আপনি খেয়াল করে দেখেন যে আমাদের বাংলাদেশে কিন্তু ব্রাজিল এবং আর্জেন্টিনার সাপোর্টার, তাই ব্রাজিল অনেক আগেই বাদ পড়ে গেছে। আর্জেন্টিনা যদি ফাইনালে না উঠতো তাহলে কিন্তু এতদিন ওই ব্রাজিলের সাপোর্টাররাও যেমন আর্জেন্টিনা হারলে খুশি হয়, তাই ওই জিনিসটা কিন্তু এতদিন থাকতো না। যদি ফাইনালে উঠাতে অনেকদিন ধরেই, আর মানে একদম শেষ পর্যন্তই কি বলে ওয়ার্ল্ড কাপের আমেজটা কিন্তু রয়ে গেল। তদ্রূপভাবে আর্জেন্টিনা না থাকলে যদি ব্রাজিল থাকতো তখনও কিন্তু এই জিনিসটা হতো। তো এই কারণেই এটা নিয়ে আর কথা বলার কিছু নেই। পূর্ণিমা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম পূর্ণিমাকে, অনেক ধন্যবাদ পূর্ণিমা, আশা করি ভালো আছেন। আজকে ইদানিং পূর্ণিমাকে দেখি যে খুব তাড়াতাড়ি সে চলে আসে। তারপর জাকারিয়া হোসেন, আমি ভালো আছি ভাইয়া। তারপর হ্যালো মুকুল ভাইয়া, যুক্ত হয়ে গেলাম, কেমন আছেন? উম্মে রায়হান কে অনেক ধন্যবাদ, আমাদের রেগুলার লিসেনার রায়হান। সামান্তা, আমি ভালো আছি, আজকে বৃষ্টি দিয়ে আসলাম, কেন রাতে খেলা দেখে আর ট্রফি আর দেখি নাই, যেহেতু আমাদের দল হেরে গেছে তো ট্রফি আর নেওয়া দেখি নাই, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। তারপরে ঘুম ভাঙলো এই 12টার সময় মনে হয়। তারপরে আবার নাস্তা নাস্তা খেয়ে গোসল টোসল করে দৌড়, আর তো ঝিরিঝিরি বৃষ্টি ঢাকাতে, খুবই খারাপ অবস্থা, রাস্তাঘাট কাদা ভাঙা সব কিছু মিলে খুব কষ্ট করে অফিসে আসলাম আর কি, তারপরেও চলে আসলাম। আর সামান্তা লিখেছে, সিজুকি নবী, এটা কি আবার সুজুকি নাকি? ওই হোন্ডা আছে একটা, সুজুকি হোন্ডা, আচ্ছা সিজুকি নবী চলে আয়। আচ্ছা, আমাদের এক বন্ধুকেও দাওয়াত করছে আসার জন্য, যদি আসে আর কি। সামান্তা, খেলাটা দারুণ ছিল। সামান্তা, আমার কাছে তো খেলাটা একদমই দারুণ লাগেনি, একচেটিয়া মানে একতরফা একটা খেলা হয়েছে, খালি স্পেন খেলেছে আর আর্জেন্টিনা শুধু দৌড়াদৌড়ি করেছে। তারপর লিখেছে, আমি আর্জেন্টিনার সমর্থক, তবু সুন্দর ফুটবলের প্রতি শ্রদ্ধা কখনো দল দেখে বদলে যায় না। আজ স্পেন তাদের ছন্দময় সৃজনশীল আর চোখ জুড়ানো ফুটবল দিয়ে প্রমাণ করেছে কেন তারা চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য। অভিনন্দন স্পেন, তোমাদের প্রাপ্য সাফল্য উপভোগ করো, বিশ্বকাপ শেষ হয়েছে কিন্তু ফুটবলের সৌন্দর্য এখানে শেষ নয়। জার্সির রং ভিন্ন হতে পারে, হৃদয়ের খেলাটা একটাই, তাই এবার তর্ক বিদ্বেষ আর বিভাজন ভুলে আবার বন্ধুত্বের জায়গায় ফিরে যাই, কারণ প্রতিদ্বন্দ্বিতা মাঠে মানায় সম্পর্কে নয়। পাপ রে পাপ, আমার তো মনটা ভরিয়ে দিল, এত সুন্দর করে সামান্তা লিখেছে, খুবই সুন্দর ছিল লেখাটা। খুবই সুন্দর, খুবই সুন্দর। আরবি জ্যোতি আমাদের সামান্তার বন্ধু চলে আসছে। আসসালামু আলাইকুম ভাই, ওয়া আলাইকুম সালাম, কেমন আছো? বাসার সবাই কেমন আছে? গত তিন সপ্তাহ তোমাকে শুনতে পারিনি, অনেক মিস করেছি। ইনশাল্লাহ আজ পুরোটা সময় থাকবো, অনেক খুশি হলাম আরবি জ্যোতি, আর আমরাও মিস করেছি আপনাকে। আমিও বলি যে আরবি জ্যোতি কি হলো, আর সবার কিছু হলে আমার প্রিয় মানুষগুলা যারা রেগুলার থাকেন আর কি, তাদের কথা বলছি। যারা মাঝে মাঝে আসেন তারা থাকলে তো হয়তো আমি ভুলে যাই নাম, কিন্তু যাদের প্রতিনিয়ত যাদের পাই তাদের নামগুলো তো আমার মনে থাকে। তো তারা একটু মিস করলে একটু একটা SMS দিয়ে দিবেন, একটা SMS দিতে তো সমস্যা নাই যে ভাইয়া ব্যস্ত আছি আজকে আপনাদের সাথে নাই, ওকে, তখন আমরা আশ্বস্ত হবো। কারণ আমি নিজেও একটু ভাবছিলাম যে কিভাবে পার্সোনালি যোগাযোগ করতে হবে আরবি জ্যোতির সাথে, কেন সে হুট করে নাই হয়ে গেল, তাই না? এই জিনিসগুলো তাই একটু আমাদের জানাবেন। অসুস্থ হলেও তো আমরা অ্যাটলিস্ট তো কিছু না করতে পারি, দোয়াও করতে পারি আল্লাহর কাছে, না? এই জিনিসগুলোর জন্য জানাবেন। বাজে খেলেছে আর্জেন্টিনা, সামান্তা লিখেছে, এত খারাপ খেলবে ভাবিনি, আমিও চিন্তার বাইরে, মানে অবিশ্বাস্য রকম বাজে খেলেছে, এবং স্পেন অবিশ্বাস্য রকম ভালো খেলেছে আর কি, যার কোনো তুলনা হয় না। ওকে, আর হোয়াটসঅ্যাপে অনেকগুলো কমেন্ট দেখতে পাচ্ছি, হোয়াটসঅ্যাপের কমেন্টগুলো পড়ব, ফেসবুকের কমেন্ট পড়লাম, একটা গান শুনে ফিরে আসি। আর একটা কথা সবাইকে একটু শেয়ার করি, যে অনেকেই আমার উপর মন খারাপ করে আমি তার গান কেন বাজাই না, জিনিসগুলো একটু বুঝতে হবে। যদি রাগ করে আমার কিছু করার নেই। এক নম্বর হচ্ছে সব গান আমার কাছে নেই, হ্যাঁ, লক্ষ লক্ষ গান, হাজার, পুরো পৃথিবীতে কত গান, আপনি একটা গান চাইলেন সেই গানটা আমার কাছে নেই, এক নম্বর। দুই নম্বর হচ্ছে এটা একটা সফটওয়্যারে চলে, আপনি যদি গানের বানানটা ভুল লেখেন তাহলে আমি ওইটা দিয়ে সার্চ দিলে গানটা পাই না। অনেক সময় গানের নামের বানানের মধ্যে ধরেন আই দিলাম কালি, KALY দেয় অনেকে, আবার কেউ আই দেয়, কিন্তু যেটা দিয়ে লিখবেন মানে ওইটা, আমার এখানে যেই লেখাটা আছে আই দিয়ে লেখা থাকলে আই দিয়ে লিখলেই আসবে, এরকম নানা রকম যন্ত্রণা থাকে, একদম সঠিক স্পেলিং না হলে গান খুঁজে পাওয়া যায় না, এটা একটা ব্যাপার, হ্যাঁ। আর যেহেতু অনেক বন্ধুর গান অনেক সময় অনেক কিছু বিবেচনা করতে হয়, আপনি আপনার একটা গানের কথা বলেছেন আপনি একা শুনবেন, কিন্তু আমি আর যে হিসেবে আমার চিন্তা করতে হয় আপনার এই গানটা আরও 100 জন পছন্দ করবে কিনা, হ্যাঁ, সবার কথা চিন্তা করে আমার একটা গান বাজাতে হয়। কেননা আমি তো 3 ঘন্টা শোতে একটু নামাজের বিরতিতে যাই, ধরেন 2 ঘন্টা 40 মিনিট কিংবা 2.5 ঘন্টা থাকি আপনাদের সাথে, তো এর মধ্যে ধরেন 20-22টা গান বাজানো যায়। তাহলে আপনি যদি আমি 22 জনের গান বাজাই তাহলে তো হবে না, তাই আপনি একটা রিকোয়েস্ট করলেন, আমি বিবেচনা করি যে আরও কয়জন শুনতে চাচ্ছে, কিংবা এই গানটা জনপ্রিয় কিনা, কিংবা এই গানটা সবাই পছন্দ করবে কিনা, এরকম নানা রকম বিষয় আমাকে চিন্তাভাবনা করে গান বাজাতে হয়। এই কারণে আমি যদি কখনো গান না বাজাই কিংবা কিছু করি আপনারা রাগ করবেন না, আর রাগ করলে আমার কিছু করার নাই আর কি, আমি তো বুঝিয়ে দিলাম আপনাদেরকে, অনেকেই হয়তো এগুলো নিয়ে রাগ করে, এই জিনিসগুলো আমি বুঝিয়ে দিলাম, আমার মনে হয় যে ক্লিয়ার এখন আপনাদের কাছে যে কেন গান বাজাই না, কিংবা গান বাজাতে গেলে কি করতে হয়। আবার অনেকে করে কি, ইউটিউবের একটা লিঙ্ক দিয়ে দেয় গান বাজাও, একটা গান আমাদের ভল্টে দিতে মানে গানটা বাজানোর জন্য মোটামুটি 15-20 মিনিট লাগে গানটা একদম আমার কাছে আসার জন্য, হ্যাঁ, অনেক সিস্টেম আছে। তো এই কারণে আপনি হঠাৎ করে ইউটিউবের একটা লিঙ্ক দিয়ে দিলেই কিন্তু আমি সেই গানটা তাৎক্ষণিক বাজাতে পারি না, এটা একটা ব্যাপার, হ্যাঁ। গানটার জন্য একটা সিস্টেম প্রসেস করতে হয়, 3-4টা কম্পিউটার ঘুরে গানটা আমার স্টুডিওতে আমার অন এয়ারে আসে, 15-20 মিনিট লাগে। ওকে, সুন্দর একটা গান শুনে ফিরে আসছি।

এই গানটা আগে শুনিনি, খুব ভালো লাগলো। পূর্ণিমা সামন্তা ওরা বলতে পারবে, গানটা কিন্তু খুবই সুন্দর, তাই না? খুব ঠান্ডা এবং খুব সুন্দর একটা হিন্দি গান শুনলাম, খুবই ভালো লাগলো, একদম প্রাণ জুড়ানো একটা গান শুনলাম। আচ্ছা, অমৃত বোস আমাদের সাথে জয়েন করে ফেলেছে প্রথমেই, সবসময় সে রেডি থাকে, সে ঢাকা এফএম এসএমএস করবে। কলকাতা ইন্ডিয়া থেকে শুভ বিকেল। কাল যা ম্যাচ হলো, কি যে করলো, আমি তো বললামই যে একদম এত বাজে খেলেছে আর্জেন্টিনা, মানে তুলনার বাইরে, আর অসাধারণ খেলা খেলেছে স্পেন। এবং আমি স্পেনকে ভয় পেয়েছি ফ্রান্সের খেলা দেখি, যে ফ্রান্সকে যেমনভাবে নাস্তানাবুদ করলো, যে ফ্রান্স তুকরভাবে খেলছিল, স্পেনের কাছে এসে একদম বোকা হয়ে গেল, একদম বাচ্চাদের মতো খেললো, মানে কোনো কিছুতে কিছু করতে পারলো না ফ্রান্স, দুই গোলে হারলো, তাই না? তারপরে আমি বুঝেছি যে না, এই স্পেন তো 2010 সালে সে স্পেনের মতো, ওই যে কিটিকাটা না টিকি টাকা বলে, ছোটোখাটো পাস দিয়ে যে খেলতে থাকে, শত শত পাস দিতে থাকে, তো ওই দলটাই তো এই স্পেনটার মধ্যে দেখতে পাচ্ছি আর কি, সবাই ভালো প্লেয়ার। ওই 2010 সালের বিশ্বকাপ আপনারা যদি ইউটিউবে পাওয়া যায়, যদি আপনারা একটু দেখতে পারেন, স্পেনের খেলা এক অসাধারণ খেলা, মানে যেই খেলাটা ব্রাজিল খেলতো, ব্রাজিলের যে ছন্দময় ফুটবল, সাম্বার যে নৃত্যর সাথে খেলা, তার সাথে আমরা তুলনা করতাম, ব্রাজিলকে সবাই ভালোবাসতো, তার ওই খেলাটা তো ব্রাজিলে এখন নষ্ট হয়ে গেছে, ওরকম প্লেয়ারও নেই, মানে স্টেডিয়াম নাচতো, আমার মনে আছে ছোটবেলায় স্টেডিয়াম নাচতো, সাম্বা নাচা নাচ নাচতো, আর মাঠের মধ্যে খেলোয়াড়রাও নাচতে থাকতো, নাচতে থাকতে বলতে হচ্ছে এমনভাবে পাস দিত, একটা ছন্দ তৈরি করতো, প্রতিপক্ষ বলই পাচ্ছে না, মানে তারা খেলছেই খেলছে আর ওদিক দিয়ে স্টেডিয়ামে ঢেউ উঠছে, মানে এরকম অসম্ভব খেলা। তো ওই খেলাটা আমার মনে হয় যে একদম অবিকল কপি করে ফেলেছে স্পেন, যেটা 2010 সালের বিশ্বকাপ যদি আপনারা দেখেন, একটু ইউটিউবে সার্চ দিয়ে স্পেনের ফাইনাল খেলা কিংবা কোনো একটা খেলা দেখেন, দেখলে বুঝতে পারবেন। এবং কালকেও কিন্তু সেই খেলাটা দেখলাম, এই সেম খেলাটা ব্রাজিল খেলতো। যাই হোক, স্পেনকে শুভেচ্ছা, অভিনন্দন, দারুণ খেলেছে, কিছু করার নেই। আর্জেন্টিনা একদমই যা তা অবস্থা, মানে একদম বলার বাইরে, যে এতদিন কি খেললো আর এই খেলা। ইংল্যান্ডের সাথে খেলাটা তো নিশ্চয়ই অনেক বিতর্ক ছিল আর্জেন্টিনা খেলা নিয়ে এবার, কিন্তু ইংল্যান্ডের সাথে খেলা কিন্তু তেমন একটা বিতর্ক হয়নি, তা সেই খেলার পরে এরকম একটা খেলা আশা করাটাই দুঃখজনক আর কি, ইংল্যান্ডের সাথে এত ভালো একটা খেলা খেললো। আচ্ছা, তারপর অমৃত লিখেছে গানটা দারুণ, আমি প্রথমবার শুনলাম, দারুণ লাগলো। আচ্ছা, একটু আগে হিন্দি গানটা আমারও খুব ভালো লাগলো, গানের সুর শুনে, কারণ আমি হিন্দি ইংরেজি গান খুব কম বুঝি, কিন্তু আমি ফিল করি আর কি, আমি আগে বাজিয়ে শুনি যে গানটা কি বাজাবো কি না, তখন দেখলাম যে না, অদ্ভুত, তো আমার খুব ভালো লাগলো। ওকে, তারপর আমাদের সাথে একজন জয়েন করেছে, কি একটা লিঙ্ক দিয়েছে কিন্তু কোনো নাম ঠিকানা কিছু নাই। তারপর সাইফুর আমার সাথে জয়েন করেছে, সাইফুরের উপর আমার অনেক বিরক্তি রয়েছে, রাগও রয়েছে। সাইফুর একটু কি বলে, নিজেকে একটু শুধরাতে হবে। হ্যাঁ, সব কিছুতে নিজেকে পণ্ডিত ভাবলে জিনিসটা ঠিক না, আপনার অনেক ব্যবহারে আমি আসলে কষ্ট পাই, যতই ভাইজান ডাকেন না কেন, সব কিছুর মূলে ব্যবহারটা একটা আসল বিষয়, এবং আপনি কখন কোথায় কি বলতে হবে এই জিনিসগুলো কিন্তু বুঝেন না। ওকে, এবং আমি আশা করব যে আপনি যদি আমার এই শোতে নাও থাকেন, আমার কোনো আপত্তি নাই, এবং আপনি না থাকলে আমি খুশি হব আসলে, কারণ আজকেও আপনি যে একটা এসএমএস লিখে পাঠিয়েছেন, আমি এতক্ষণ ধরে বলতেছি যে আর্জেন্টিনা বাজে খেলেছে, তারপরও আপনি আজে বাজে কথা লিখেই যাচ্ছেন। হ্যাঁ, তো এইসব কথা আসলে লেখার না, এটা বন্ধুদের সাথে আলাপ করবেন, কোন রেডিওতে না, আমি আজ থেকে আপনার কোনো এসএমএস আমি আর পড়ব না, শেষ, আমার কথা যা বলার একদম বলে দিয়েছি, আমি আপনার কোনো এসএমএস আমি পড়ব না, শেষ। হ্যাঁ, অনেকবার হয়েছে, 3-4 বার আপনি অনেক কিছুই করেছেন, আগে একবার মৃত্যু সংবাদ দিয়েছিলেন মডারেটর হয়ে, আপনি আপনার সেন্স অফ হিউমার খুবই কম, আমি নিজেকে যতই পণ্ডিত ভাবেন না কেন, আপনার সেন্স অফ হিউমার খুবই কম, একদমই মানে জঘন্য লেভেলের আর কি, এটা আর বলার কিছু নেই, আমি খুবই বিরক্ত আপনার উপর। ওকে, আর কিছু বললাম না। ওকে, খসরু ভাই আমাদের সাথে জয়েন করেছে, কেমন আছেন মুকুল, কুল ব্রাদার মুকুল ভাই, বাসা সবাই ভালো আছে, আন্টি ভাবি সবাই ভালো আছে, আম্মা মাশাল্লাহ আগের চেয়ে অনেক ভালো আছে। আচ্ছা, আমি বনানী জ্যামে আটকে আছি, ব্যাক করছি, ওয়েদারটা ঠান্ডা বৃষ্টি, ঠান্ডা কোনো ব্যাপার না, গরমের মধ্যে ঠান্ডাই তো দরকার, কিন্তু বৃষ্টিটা, বৃষ্টিও ব্যাপার না, বর্ষাকালে বৃষ্টি হবে, তাই না, আষাঢ় শ্রাবণ, কিন্তু একটু বিরক্তির মধ্যে আমরা পড়ে যাই, তাই না, রাস্তাঘাটে বেরোলে যারা থাকে আর কি, আমি খুব কষ্ট করে এসেছি,
মানে আমাদের রাস্তা একে ভাঙছে কি পাইপ টাইপ বসাচ্ছে যেগুলো বর্ষাকালে শুরু হয়, তার মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টি। আম্মা বলছে বৃষ্টি শেষ হলে যেতে, আমি বললাম যে না বৃষ্টি শেষ হলে শেষ আর হবে না, তাই দেখলাম যে এখনো বৃষ্টি পড়ছে। আচ্ছা, গরম চা হলে ভালো হতো, বাসে বাসে যদি চা ফেরি হতো ভালোই হতো। আচ্ছা, বাসে চা বিক্রি করা একটু কঠিন, কেননা কাঁপবে তো চা পড়ে যাবে হাত থেকে। আচ্ছা, আর্জেন্টিনা হেরে গিয়েছে, তবে তাদের 90 মিনিট পরও আরো স্ট্রং ভাবে গোল দেওয়ার ট্রাই করা উচিত ছিল, আমার মনে হয় পেনাল্টির জন্য তারা ওয়েট করছিল। একদমই ঠিক কথা, যেহেতু আর্জেন্টিনা 9 জন নিয়ে খেলেছে, একজন লাল কার্ড পেয়েছে, এই কারণে। আর যেভাবে স্পেন খেলছিল আর্জেন্টিনা পারার কোনো কথাই না, তারা টার্গেট নিয়েছিল যে টাইব্রেকারে যাবে, কেননা মার্টিনেস তাদের এমন একটা গোলকিপার রয়েছে দুর্দান্ত খেলছে, তাই টাইব্রেকারে গেলে আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা প্রচুর থাকতো। আর্জেন্টিনা ওই কাজটাই করেছে। হ্যাঁ, যাই হোক, তারা ব্যর্থ হয়েছে, এখানে আর কোনো আর্গুমেন্ট কোনো কিছু চলবে না, দুর্দান্ত খেলেছে স্পেন, এর সাথে আর কোনো বিতর্ক আমি করতে চাই না। মেসিকে মিস করব, যদিও ব্রাজিল সাপোর্টার, কিন্তু মেসি আসলেই সেরা, সত্যি তাই। আমরা এটাই বলছি যে যেই দলই করি না কেন, একটা ভালো প্লেয়ারকে ভালো বলতে দোষ কি? যেমন ভিনিসিয়াস, আচ্ছা চমৎকার লাগে আমার তার খেলা, মানে অদ্ভুত, মানে মনে হচ্ছে আর একটা কালো মানিক পেলাম আমরা, পেলের মতো। ব্রাজিলের একজনই আমার মন কেড়েছে, রাফিনা আমি এতটা ভালো লাগেনি, একদিন বসিয়েছিল, কিন্তু আমি ভিনিসিয়াসের খেলা আমার অদ্ভুত লেগেছে, খুবই ভালো লেগেছে। যারা ভালো খেলে তাদের কথা বলতে হবে। আর আগে তো দেখতাম রোনাল্ডো, রোনালদিনহো, কাকা, ড্যানিলসন, তারপর রিভালদো, কাফু, কার্লোস, কতগুলো প্লেয়ারের নাম বললাম। হ্যাঁ, তা আমি যদি খেলা যদি মনোযোগ দিয়ে না দেখতাম, এতগুলো প্লেয়ারের নাম বলতে পারতাম না। আমি তো আর্জেন্টিনারও এত প্লেয়ারের নাম জানি না, কঠিন কঠিন নাম বলতেই পারি না। ওকে, আমরা নিরীহ সমর্থক, খেলা দেখি, আমাদের তো কিছু করার নেই। কোন একটা দলের প্রতি যদি কেউ কারচুপি করে, রেফারি কিছু করে, আমার মতো একটা চুনোপুটি কি এটার কোনো কিছু করতে পারবে, প্রতিবাদ করতে পারবে না কি করতে পারবে না, এগুলো আমরা তো কিছু বলতে পারি না। ওকে, আমি স্পেনের সাপোর্ট ছিলাম, কাপ নেওয়ার সম্ভাব্য 5টা দেশের মধ্যে স্পেন ছিল। হ্যাঁ, স্পেনের কথা শুরুতেই অনেকেই বলেছিল। আচ্ছা ভাই, আমি নতুন, মোশাররফ হোসেন মহারাজ আমাদের সাথে জয়েন করছে, মহারাজকে অনেক ধন্যবাদ। আর আপনি আমাকে, আমার নাম হচ্ছে মুকুল, প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত আপনি আমাকে শুনতে পাবেন। ওকে, আশা করি থাকবেন। তারপর শুভ বিকেল ভাইয়া, কালকের আর্জেন্টিনা খেলা দেখে অনেক ডিসঅ্যাপয়েন্টেড, একই কথা সবার। যাক, স্পেন ভালো খেলেছে, এখন সবার তো একদিন যায় না, তাই না? ইংল্যান্ডের সাথে আর্জেন্টিনা যেমন খেললো, কালকে একদমই অপোজিট একটা খেলা খেললো, আমারই খুব মন খারাপ হয়েছে। এবং আমি, আর্জেন্টিনা যদি চ্যাম্পিয়নও হতো, আমি লজ্জা পেতাম আর কি এই খেলা নিয়ে, মানে এই খেলা খেলে একটা গোল দিয়ে চ্যাম্পিয়ন হওয়াটাও আসলে লজ্জার। ওকে, অনন্যা আলম সারিয়া আমাদের সাথে জয়েন করেছিল। তারপর আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আসুনি? আচ্ছা, আপনার ভয়েস যে, আচ্ছা আমার কণ্ঠ নাকি তার খুব ভালো লাগে, জেনে খুশি হলাম ভাই। এখানে আমার কিছু করার নেই, আল্লাহ আমাকে যে কণ্ঠ দিয়েছে আমি সেই কণ্ঠ দিয়ে কথা বলছি। আচ্ছা, আপনার সুহুনরাম, ব্যাখ্যা দিন পর আমি এইচএসসি এক্সাম দিলাম, দোয়া করবা? অবশ্যই দোয়া করবো, বেশি করে দোয়া করবো, কিন্তু পরীক্ষা তো শেষ হয়ে গেছে, এখন দোয়া করে কি কাজ হইব নাকি না বলতে পারতাছি না। তুমি যদি লিখতাম না পারো, তাহলে তো আমি দোয়া করলে কাজ হইব না, তোমার ভালো করে লিখলে আমি দোয়া করলে সেটা কাজ হইব। আচ্ছা, আমার নাম হচ্ছে রাবিয়া। আচ্ছা, রাবিয়া আমার সাথে জয়েন করছে, সম্ভবত সিলেট থেকে, তা নাহলে তো এইভাবে লিখতো না। FM পোকা মোহাম্মদ সিং থেকে আমাদের একজন মজার মানুষ চলে আসছে, খুবই ভালো মানুষ, সুন্দর সুন্দর SMS করে। গরিব হতে পারি, কিন্তু বৃষ্টিতে BMW ছাড়া বের হই না কখনো। শঙ্কর, অ্যাটলাস, রহমান, এগুলো আমার ভালো লাগে না, হালকা বাতাসে এগুলো পঙ্গু হয়ে যায়। ছাতার কথা বলছে, ছাতার কথা বলাতে আমার একটা ছাতার কথা মনে পড়লো, মানে আমার একটা ঘটনা একটু পরেই শেয়ার করছি। আচ্ছা, ভাবনার SMSটা একটু পড়ে নিই। ভাবনা, কেমন আছো? মুকুল, বাসার সবাই ভালো আছে তো? আন্টি শরীরটা কেমন? সবাই ভালো আছি মাশাল্লাহ। কালকে আর্জেন্টিনা খেলা দেখে এমন মেজাজ খারাপ হয়েছে, ভালো হয়েছে হেরে গেছে আর্জেন্টিনা খেলা দেখে। আমি আমার বোনকে বললাম যে আজকে আর্জেন্টিনা হেরে যাবে, স্পেন অনেক ভালো খেলেছে, এই কথাই বললাম এতক্ষণ। আজকে সোমবার 20 তারিখ, এই দিনে আমার বাবা মারা গেছে। মুকুল, বাবা যখন মারা যায় তখন তারিখ ছিল 20 মার্চ, সোমবার সকাল 7টা। আচ্ছা, সবাই আমার বাবার জন্য অনেক অনেক দোয়া করবেন, আমার বাবা মা এই দুনিয়াতে নেই, তাদের জন্য আমরা সবাই মন থেকে দোয়া করি। ভাবনা, আপনার বাবার জন্য অনেক দোয়া করি, এবং বাবা মার জন্য সবচেয়ে সুন্দর দোয়া হচ্ছে রাব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগিরা, আমরা পড়ব। এবং আমি আমার হুজুরকে বলেছিলাম যে হুজুর, আমার যে মসজিদে নামাজ পড়ি, আমার সাথে খুব ভালো সম্পর্ক, মসজিদে যেতে যেতে পরিচয় হয়ে গেছে, দেখলে সালাম দিয়ে সেও বলে কেমন আছো, কেমন আছেন।
তাই আমি বললাম যে হুজুর আমার আব্বা তো মারা গেছে, উনি যা যা পড়িয়েছিল। আমি বললাম যে খুব খারাপ লাগে, একটু দোয়া করবেন। তখন বলল যে আমার দোয়ার চেয়ে তোমার দোয়া বেশি কাজে লাগবে, মানে সন্তানের দোয়া নাকি বাবা আমার কাছে মানে এটা একদম তীরের মতো, বন্দুকের গুলির মতো গিয়ে লাগবে। ওকে, তাই এই কারণে একদমই অস্থির হবেন না বাবা মার জন্য, সবসময় সন্তান আপনি দোয়া করবেন নামাজে, মানে এর চেয়ে বড় আর দোয়া নেই। এবং আমি শুনেছি একজন বলেছিল খুব সুন্দর কথাটা, যে এক মৃত মানুষের কাছে মানে কবরে, এটা তো আমরা দেখি না, এগুলো তো গল্প, হয়তো বিভিন্ন উপমা দেওয়ার জন্য করা হয়, সত্যি হতে পারে, মানে কোরআন হাদিস থেকে আসা কথা, যে ফেরেস্তারা গিয়ে বলছে যে কেমন আছেন আপনি, সালাম দিয়েছে মুর্দারকে। তখন মুর্দার বলল যে কি ব্যাপার, আপনারা আমার কাছে এসেছেন আমাকে সালাম দিয়েছেন? তখন বলল যে আপনার সন্তান আপনার জন্য দোয়া করেছে, এই জন্য আমরা আপনার সাথে দেখা করতে এসেছি। কত সুন্দর আপনি দেখেন ঘটনাটা। হ্যাঁ, এই কারণে সবসময় বাবা মার জন্য দোয়া করতে হবে, সকল মৃত কবরবাসী বাবা মার জন্য আমরা দোয়া করি, এবং যারা জীবিত আছে, আমার মা আছে, ভাবনার মা বেঁচে আছে, যাদের মা বাবা বেঁচে আছে, সবাইকে আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করুক এবং সুস্থতা দান করুক, আমরা এই দোয়া করি। ওকে, আমি এবার দুটা গান শুনবো, আমার একটু পাঁচ মিনিটের একটু ব্রেক দরকার, সুন্দর দুটা গান শুনে ফিরে আসছি।

0: সব কিছু স্লো, বাস স্লো, লাইনের মানুষ স্লো, গ্যাস পাম্পে দুই ঘন্টা। কিন্তু
1: কাল রাতে 4K মুভি দেখছিলাম, সব পেলাম, শুধু বাফারিং রে খুঁজে পেলাম না, শুধু স্পিড আর স্পিড।
2: আরে এই স্পিডে তো আমার ভাতিজা অনলাইনে ঘুরে উড়ায়।
3: জি হ্যাঁ, আম্বার আইটি হোম ইন্টারনেট আপনাকে দিচ্ছে বেশি বেশি স্পিড। পছন্দ মতো প্যাকেজ থেকে বেছে নিন আপনার প্যাকেজ আর ইন্টারনেট দুনিয়ায় ঘুরে বেড়ান রকেটের গতিতে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarit.com.bd।

0: পাহাড়ে যাবো কে কইছে রে
1: তোর? আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
2: তাই তো, তাকে তো দেখছি না।
0: কি রে পলি, কই? বাস ছেড়ে দিল তো।
3: এই চলে এসেছে রে।
2: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, ইয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
0: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড ইয়ারফোন।
4: ঢাকা এফএম 90.4 অ্যাপ, জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?

0: মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস, আম্বারাটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বারাটি আইপি ফোন অ্যাপ। আম্বারাটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
1: 90.4 FM। রাইট, আপনি শুনছেন ঢাকা FM 90.4 FM, মুকুল আছি আপনার সাথে। স্টুডিও হইতে 5:48। আচ্ছা, মোহাম্মদ রিয়াদ আমাদের সাথে, রিহাদ আমাদের সাথে জয়েন করেছে, সেই কবি সামান্তা আমাদের সেই কবি চলে আসছে। আসসালাম আলাইকুম ভাইয়া, ভাইয়া সাহেব, আচ্ছা ভাই সাহেব, আচ্ছা কেমন আছো? বদ্দা বদ্দা ভালো আছি। অহনা ইসলাম লিখেছে, আসসালাম আলাইকুম, শুভ বিকাল ভাইয়া, কেমন আছেন? অনেক ভালো আছি অহনা, অনেক অনেক শুভকামনা রইল। আর তারপর রিহাদের জন্য অনেক শুভকামনা রইল। রিহাদ, সুন্দর কোনো কবিতা দেখতে চাই, ওই সামান্তা লেখালেখি করে, অনেক পছন্দ করে, আপনি সুন্দর সুন্দর কবিতা লিখলে আমাদের ফেসবুকে যারা আছে তারা একটু পড়তে পারবে। অহনা লিখেছে, একটা ঝামেলা ছিলাম কিছুদিন, সেটা থেকে মুক্তি পেয়েছি আলহামদুলিল্লাহ, দোয়া করবেন ভাইয়া সেই ঝামেলা যেন আর পড়তে না হয়। খুব সুন্দর করে লিখেছেন, আপনার জন্য অনেক দোয়া শুভকামনা রইল, আল্লাহ আপনাকে সালামতে রাখুক, হেফাজতে রাখুক। এবং আমরা সবাই আসলে নানা রকম সমস্যায় থাকি, এক একজন এক এক রকম সমস্যা নিয়ে থাকে, এটাই হচ্ছে জগতের নিয়ম। এর মধ্যে বেঁচে থাকে কারা জানেন? যারা হচ্ছে যে যারা কম্প্রোমাইজ করতে জানে, যারা ব্যালেন্স করতে জানে, তারা কিন্তু বেঁচে থাকে। কিছু কিছু সময় দেখবেন যে মানুষ আত্মহত্যা করে ফেলে, কখন করে? যখন সে নিরুপায় হয়ে যায়। আমি কিন্তু আত্মহত্যা মহাপাপ, আমি সবসময় এটার বিরুদ্ধে বলি, কিন্তু যে মানুষটা আত্মহত্যা করে এটা তো একটা কঠিন কাজ, তাই না? সে এমন একটা অবস্থায় চলে যায় যখন সে সেখান থেকে আর ফিরতে পারে না, মানে সে কোনোভাবে বোঝাতে পারে না। এই কারণে আপনার মধ্যে যদি ব্যালেন্স করার ক্ষমতা থাকে কিংবা স্যাক্রিফাইস করার ক্ষমতা থাকে, হ্যাঁ, একটু সহনশীল হলে আপনি দেখবেন যে এই জিনিসগুলো এড়ানো যায় এবং অনেক বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। তাই দুনিয়াতে সবারই সমস্যা আছে, আমরা অহনার জন্য দোয়া করি, আলহামদুলিল্লাহ সে মুক্তি পেয়েছে, আমাদের জন্য দোয়া করবেন। আমিও কিন্তু ভীষণ সমস্যা রয়েছে বিভিন্ন বিষয় নিয়ে, তা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমার সমস্যাগুলো সমাধান করে দেয়, সেই সাথে আমাদের সকল লিসেনারদেরকে সমস্যার সমাধান করে দেয় আল্লাহ, আল্লাহ। ওকে, আরবি জ্যোতি লিখেছে, ভাইয়া প্লে লিস্টে দ্বিতীয় গানটা, মানে বাদ গানটা পাকিস্তানি ড্রামার গান, ওকে আমি জানতাম না, ভেরি গুড ইনফরমেশন, আমার শুনে খুব ভালো লাগলো। আচ্ছা, আর আমার অনেক পছন্দের একটা গান হঠাৎ রেডিওতে শুনে অনেক ভালো লেগেছে, অনেক ধন্যবাদ জ্যোতিকে আমাদের এই তথ্যটা দেওয়ার জন্য। আর আমি পাকিস্তানি সিরিয়াল দু একটা দেখেছি, অদ্ভুত, মানে অনেকে জানে না যে পাকিস্তানি সিরিয়ালগুলো যে কত সুন্দর হয়, আপনারা ইউটিউবে সার্চ দিলে পাবেন একদম। আমার বউ তো ধরেন কন্টিনিউ দেখতেই থাকে, হ্যাঁ, মাঝে মাঝে বকা দিই, তারপর দেখেছে না, দেখুক ভালো জিনিস। দেখলাম যে এত সুন্দর করে ওরা যে করে, মানে আপনি চোখ ফেরাতে পারবেন না, আপনার মনে হবে যে সবগুলো সিরিজ আপনি পুরো রাত ভরে দেখে ফেলবেন এরকম। যারা দেখেননি একটু দেখবেন, যে ইউটিউবে সার্চ দিলে পাবেন পাকিস্তানি সিরিয়াল, একটা দুটা দেখতেই বুঝতে পারবেন যে কি করে। আমিনা ভাবি আমাদের সাথে জয়েন করেছে, শুভ বিকেল মুকুল ভাই, একটা গান শোনার অনুরোধ রইল, অবশ্যই শোনাবো, সুন্দর গানের রিকোয়েস্ট করেছেন, আমাদের সবারই হয়তো এই গানটা ভালো লাগবে। আর ভাবি, গতদিন আপনাকে অনেক মিস করেছি, এ ভাবি না থাকলে কি আমাদের আসর জমে বলেন তো? ভাবি, আপনি অবশ্যই কখনো না থাকলেও একটা SMS দিবেন আমাদেরকে, হ্যাঁ, যে বাইরে চলে যাচ্ছি তাহলে, কারণ আমরা গতদিন ভেবেছিলাম আমি না ভাবি কই গেল। আচ্ছা, ওকে, ভাবি থাকবেন সবসময়, আর যদি না থাকেন আমাদেরকে একটা SMS দিয়ে জানিয়ে রাখবেন যে আমি নাই আজকে। তারপর শফিকুল হক আমাদের, শফিক ভাই জয়েন করেছে, শুভ বিকেল মুকুল ভাই, এই বৃষ্টি ভেজা বিকেলবেলা পরিবারের সবাইকে নিয়ে শুনছি, অনেক ধন্যবাদ, আমার সৌভাগ্য যে আপনি পরিবারের সবাইকে নিয়ে শুনছেন, আমার প্রিয় একটা ভাই শফিক ভাই, ওকে। আচ্ছা, তারপর সামান্তা লিখেছে, সেমিফাইনালে যা খেলেছে ওইটাই আমরা হ্যাপি, সব দিন তো আর একরকম যায় না, ঠিকই, সব দিন তো আর একরকম যায় না সামান্তা, থাক আর খেলাধুলা নিয়ে আর কথা না বলি, বিশ্বকাপ শেষ, বিশ্বকাপের চ্যাপ্টার শেষ, আমরা সবাই বন্ধুর মতো থাকি, আর কিছু মানুষ তো থাকবেই পাগল, এরা সবসময় মানুষকে ট্রল করবে, মানুষকে ছোট করে মজা পাবে, এগুলার কথা বলে আর লাভ নেই। ওকে মুকুল ভাই, একটা কিপটা দোয়া করতে, মুকুল ভাই একটা কিপটা, আচ্ছা দোয়া করতেও চায় না, দোয়া করতে কি টাকা লাগে নাকি? না, আমি তো কে বলছে, আমি সবচেয়ে বেশি দোয়া করি, আমি সবার জন্য দোয়া করি, এবং আমি যখন রেডিও ফুর্তিতে কাজ করতাম সবাই দোয়া চাইতো। একটা মজার কাহিনী বলি, যে আমার এক লিসেনার, নামটা ভুলে গেলাম, সে বাড্ডায় থাকতো, তার মা খুব অসুস্থ ছিল, তা তখন সে দোয়া চেয়েছিল, তা আমি অনেক দোয়া করেছি এবং লিসেনারদেরকে খুব মানে প্রাণবন্তভাবে আমি সবাইকে বলেছি যে সবাই আন্টির জন্য দোয়া করেন। তারপর ঘটনাক্রমে জানি না, সবই আল্লাহর ইচ্ছা যে আন্টি সুস্থ হয়ে গেছে। হ্যাঁ, ওই লোক না

মিষ্টি নিয়ে আসছিল রেডিওতে, চিন্তা করেন আপনি যে মিষ্টি নিয়ে আসছে, ভাইয়া আপনারা দোয়া করছেন আমার আম্মা সুস্থ হয়ে গেছে এরকম। হ্যাঁ, তখন আমাদের সিও স্যার ছিল সাইদ কবির স্যার, আমাকে খুবই ভালোবাসতো, সে এখন দেশের বাইরে থাকে। তা সে আমাকে বলল যে তুমি কি দরবার শরীফ বানায় ফেললা নাকি রেডিওটাকে, সবাই খালি দোয়া চায়, তুমি খালি দোয়া করো, স্যার একটু দোয়া করলে যদি কেউ ভালো হয় সমস্যাটা কোন জায়গায়। মানে স্যারও দুষ্টামি করে বলছে যে তুমি কি দরবার শরীফ বানিয়ে ফেললা নাকি, খালি দোয়া করো। তাই তো সামান্তা একটু ভুল বলেছে, সামান্তা আমি সবসময় দেখো না সবার জন্য দোয়া করি, আর শোর শেষেও তো দোয়া করেই তো তারপর বিদায় নিই। ওকে, আচ্ছা আমি কিপটানা শ্যাম্পু আমাদের সাথে জয়েন করেছে, কালকে ময়লাওয়ালার সাথে চৈলা জামু আর ভাল লাগে না। ময়লাওয়ালার সাথে কেন চলে যাবেন, আপনার কি ওই গাড়ি টানতে ইচ্ছা করে না ময়লার গন্ধ ভালো লাগে? হ্যাঁ, আচ্ছা অনেকে আছে নানা রকম পচা গন্ধ ভালো লাগে, তাই ময়লাওয়ালার গাড়ির যে গন্ধ থাকে তা আমার খুব খারাপ লাগে মাঝে মাঝে এই জিনিসটা। এটা আসলে এখন এক একজনের জীবিকা এক এক রকম, তাই না? কাউকে তো আসলে ছোট করার কিছু নেই, এবং ময়লাওয়ালারা আছে বলেই কিন্তু আমরা একটু স্বাচ্ছন্দ্যে থাকতে পারি, তাই না? আমাদের এত ময়লাগুলো ফেলবে কীভাবে? তা আমি মাঝে মাঝে ভাবি যখন ময়লাওয়ালাটা আসে, বাসি ফু দেয়, ময়লা দিয়ে আসি গাড়িটা নেয়, বিশ্বাস করেন এত গন্ধ, তারপর ময়লা, এর মধ্যে ওরা ভ্যানগাড়িটা টানতে পারে না, একটা রাবারের প্লাস্টিক লাগায়। শফিক ভাই চিনতে পারবেন হয়তো ওই জিনিসগুলো, রাবারের একটা গাড়ি ওই রিক্সার টায়ার ওই ভ্যানের সাথে রেখে তারপরে একজন টানতে থাকে আর একজন হ্যান্ডেলটা ধরে রাখে, মানে খুবই কষ্ট করে, অমানবিক কষ্ট করে, তারপরে আমাদের এই শহরটাকে পরিষ্কার রাখে। আমরা সবসময় তাদের কাছে কৃতজ্ঞ, এবং কখনো তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না, পারলে একটু সুন্দর কথা বলবেন, কিছু খাইয়ে দিবেন, হ্যাঁ এই জিনিসটা করবেন। সেদিন যেমন রূপকথা স্কুল থেকে আসার সময় মধ্যবয়স্ক এক রিক্সাওয়ালা রূপকথাকে নামিয়ে তারপর আমার স্ত্রীকে বলছে যে রত্নাকে বলছে যে আপা আমার খুব ক্ষুধা লাগছে, আমাকে কি অল্প একটু ভাতটাত একটু ভাত খাওয়াতে পারেন বলছে। তখন রত্না বলল যে আজকে তো আমাদের বাসায় এমন কিছু রান্নাবান্না করি নাই, মানে ও ওদিন আমাদের রান্নাবান্নার অবস্থা খারাপ ছিল আর কি, তা আপনাকে একটু যা আছে তা দেই, কোনো সমস্যা না আপনি দেন। তারপর রত্না এসে একটা ডিম ভাজি করলো আর নিরামিষ ছিল, ডিম ভাজি নিরামিষ, আর তাকে একটু মরিচ টেলে দিল যেহেতু রিক্সাওয়ালারা ঝাল টাল খেতে পছন্দ করে, দিয়ে পানি দিয়ে নিচে দিয়ে আসলো। বিশ্বাস করেন সেই লোকটা খেয়ে মানে এমন অনুভূতি প্রকাশ করলো, মানে চোখে জল চলে আসে। তো এই জিনিসগুলো আসলে থাকে, হ্যাঁ এগুলো জীবনে বেঁচে থাকবে। তাই এরকম এক রিক্সাওয়ালা ক্ষুধা লাগছে বললো, তাই না? তা আপনার টাকা থাকলে আপনি যদি সমস্যা হয় বাসায় খাওয়াতে, আপনি তাকে টাকা দিয়ে দিলেন যে আচ্ছা ভাই হোটেলে খেয়ে নিও, আমার তো ঝামেলা এখন বাসায় খাওয়াতে পারছি না, আর যদি পারেন বাসায় একটু খাইয়ে দিলেন। হ্যাঁ, আর অনেকে মনে করে যে চালাকি করে তারা খায়, কিন্তু মানুষ তো খাওয়া চেয়েছে, কেউ যদি চালাকি করেও খাওয়া চায় এটা তো অন্যায় না? না, সে যদি এরকম করে সবসময় খায় এটা হলো তার ব্যাপার, কিন্তু আল্লাহ কিন্তু আপনার সওয়াব আপনাকে ঠিকই দিয়ে দিবে, তাই না? তো এই কারণে আমরা একটু হৃদয় সদয় হব এইসব ব্যাপারে। এবং যে ময়লাওয়ালার কথা বললো, এক কথা থেকে আরেক কথা চলে আসলো, খুব কষ্ট করে বেচারারা, আমার খুব খারাপ লাগে দেখতে। হৃদয়ের মাঝে হকদার বেলা, ব্রাজিল সাপোর্টারদের জীবনসঙ্গী বানাবেন না, দুই দিন পর পর পাল্টানোর অভ্যাস আছে। আচ্ছা যাক, আমরা আর এইসব কথা না বলি, ফুটবল নিয়ে কথা একটু কম বলি। হ্যাঁ, আর ভালো লাগে না, এক মাস ধরে অনেক ফুটবল করে কথা বলেছি এবং ঘুম টুম সব নষ্ট হয়ে গেছে, একেবারে উল্টাপাল্টা হয়ে গেছে সব কিছু জীবন। কালকের থেকে আজকের থেকে নিয়মিত ঘুমাতে হবে, সকালে উঠে নামাজ পড়তে হবে, চেষ্টা করতে হবে। আসসালামু আলাইকুম, মোহনা লিখেছিল, সামান্তা লিখেছে গোলকিপার না থাকলে মানসম্মান সব শেষ হয়ে যেত। হ্যাঁ, কালকে মার্টিনেজ যে খেলা খেলেছে, যা বল ধরেছে, আমার ধারণা মার্টিনেজ না থাকলে কালকে কিন্তু আর্জেন্টিনাও সাতটা গোল খেয়ে যেত। আচ্ছা, মোহাম্মদ রিয়াদ চলে আসেন, আচ্ছা সামান্তা বলার পর তো রিয়াদ চলে আসছে। FM পোকা জাহাঙ্গীর আলম, বিশ্বকাপের মাসে যারা আমার ব্যবহারে কষ্ট পাইছেন, ঠিক আছে যেমন কর্ম তেমন ফল। আচ্ছা ওকে, SMS-টা খুব ভালো করে বুঝিনি। তহিদ লিখেছে হাজির, মহাহাজির, মহাহাজির, গড়হাজির, গড়হাজির, আমরা সবাই হাজির। আচ্ছা আমাদের তহিদ চলে আসছে, তহিদুল বনস্থী থেকে সম্ভবত, তাই না? আফরোজা সরকার, সীমা, হ্যালো মুকুল ভাইয়া, শুভ বিকেল, কেমন আছেন? চায়ের কাপে চুমুক দিতে দিতে গানটি প্লে করে দাও প্লিজ। চায়ের কাপে চুমুক দিতে দিতে, এটা কার গান? গানের লিরিক্স কথা একটাই, শিল্পী ইমরানের। আচ্ছা আচ্ছা, আমি একটু খুঁজে বের করতে হবে গানটা আছে কিনা। মুকুল, এই লেখাটা বুঝলা কিভাবে? তুমি নাকি আমার লেখাই বুঝো না? না, আমি এত বোকা না, মাঝে মাঝে একটু ভান ধরি আর কি, যে কিছু বুঝি না আর কি, কিন্তু সবই বুঝি। তারপর আমার জন্য একটা গান বাজানোর চেষ্টা করো, ভাইকিংসের বিনতি। আচ্ছা
দেখতে হবে বিন্তি গান আছে কিনা, নাহলে ভাইকিংস এর কোন গান শোনাবো। ওকে, তারপর বান্ধবীকে খুঁজছে সামান্তা আর বিজ্যোতি, না আসতে মুকুল কত সুন্দর করে বলে, আমি না আসতে অভিমানস করে, এটা হলো। আচ্ছা, এটাই তো ভালোবাসা তাই না জ্যোতি? আচ্ছা, তারপর এস এম এস দিল দোষ না দিল দোষ কই যাব। আচ্ছা, আর সামান্তা কালকে একটা খাবারের ছবি পাঠিয়েছিল আমাকে, অদ্ভুত মজার খাবার এটা, আমি না ভাবি দেখলে ভালো হতো। সামান্তা একটু রেসিপিটা একটু বলে দিও তো, লিখে দাও তো, মানে কি কি দিয়ে কি করব, মানে ছবি তো দেওয়া যাচ্ছে না ফেসবুকে, একটু রেসিপিটা আমাকে বলে দাও, তাহলে ভাবি যদি খায়, শফিক ভাইকে একটু খাওয়াবে, পূর্ণ পূর্ণ তাও একটু খাবে। হ্যাঁ, আচ্ছা, হে হতভাকা কদম আলী, হায় হায় বালি মুখের লাগায় কালি, কেউ কইলে কিছু খালি বালি, হে ভাই মুরা সারাদিন মুরা মুই সারাদিন 94 হুনি। আচ্ছা, তারপর রুহাইসা মেহের আমাদের সাথে জয়েন করেছিল, আসসালামু আলাইকুম আসসালাম, তারপর তহিদ। আচ্ছা, সবার এস এম এস গুলো পড়ে দিলাম, আর হোয়াটসঅ্যাপে অনেক কমেন্টস, এগুলো একটু পড়বো, কিন্তু তার আগে একটা সুন্দর গান শুনে ফিরে আসছি।

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে তাহলে তাদের সাথে যোগাযোগ করেন?
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: শুনছেন ঢাকা এফএম 90.4। আর খুবই দুঃখিত, মন শুধু মন ছুঁয়েছে, খুব সুন্দর একটা গান হঠাৎ করে কেটে গেল। হঠাৎ করে কেটে গেল মানে হচ্ছে যে, এটাও আপনাদের একটু জানিয়ে রাখি, সবাইকে রেডিও জ্ঞান দিচ্ছি, সেটা হচ্ছে এটা আমাদের রেডিওতে একটা সফটওয়্যারে চলে গানগুলো। হ্যাঁ, তা প্রতি ঘন্টা গেলে একটা টাইম চেক আসে, নতুন ঘন্টা শুরু হয়ে যায়, তখন ওই ঘন্টার গানগুলো কেটে যায়। হ্যাঁ, তা আমি কথা বলতে বলতে খেয়াল করিনি যে এত বেলা হয়ে গেছে যে 6টা বেজে যাবে, তো গানটা কেটে গেছে। তা আমি গানটা আবার শোনাবো আপনাদেরকে, গানটা বের করে রেখেছি। আর এর মধ্যে একটু হোয়াটসঅ্যাপের দিকে তাকাই, হোয়াটসঅ্যাপে মারজান, আচ্ছা কেমন আছো? আচ্ছা, আমি খেলা দেখি না তাই খেলা নিয়ে কথা বলি না, সিলেট থেকে ফারজানা। আচ্ছা, উপরে আবার মারজান লেখা, মারজান তো আমার মেয়ের নাম, ফারজানা আমার মেয়ের নাম হচ্ছে মারজান, ওকে, মারজান মাহমুদ, ডাক নাম হচ্ছে রূপকথা। ওকে, ফারজানাকে অনেক ধন্যবাদ। আর ফারজানা মনে হয় আমার সাথে নতুন জয়েন করলেন, আজকে আমি প্রথম আপনার কমেন্ট দেখতে পেলাম। প্রতি সোমবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত আমাকে শুনতে পাবেন। ফারজানা অনেক ভালো থাকবেন, অনেক শুভকামনা রইল আপনার জন্য। আমার একটা বোনের নামও ফারজানা, কাজিনের নাম, ওকে। আচ্ছা, তারপর আমাদের মিকাইল ভাই চলে আসছে ইন্ডিয়ার ব্যাঙ্গালোর থেকে। হ্যালো ভাইয়া, শুভ বিকেল ব্যাঙ্গালোর থেকে ইন্ডিয়ার মিকাইল, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবসময়, দোয়া করি আপনার জন্য। আসসালামু আলাইকুম মুকুল ভাই, শুভ সন্ধ্যা, মেঘলা আকাশ সাথে শ্রাবণের ঝিরিঝিরি বৃষ্টি, সেই সঙ্গে তোমার কথার শব্দে ভালো একটা সময় কাটছে আমার, রায়হান সৈয়দপুর থেকে লিখেছে। রায়হান আমাকে খুব পছন্দ করে, সবসময় খুব প্রশংসা করে লেখা লেখে, খুব সুন্দর করে সে বর্ণনা দিয়েছে, তাই না? শুভ সন্ধ্যা, মেঘলা আকাশ সাথে শ্রাবণের ঝিরিঝিরি বৃষ্টি, সেই সঙ্গে তোমার কথার শব্দে ভালো একটা সময় কাটছে আমার, অনেক ধন্যবাদ রায়হান, ভালো থাকবেন, শুভকামনা রইল। এফ এম পোকা মোহাম্মদ সিং থেকে, আলহামদুলিল্লাহ চরিত্রে কোনো প্রেমের দাগ নাই। আচ্ছা, আমাদের এফ এম পোকা মোহাম্মদ সিং এর খুব সুন্দর সুন্দর রেসপন্স পাঠায়, আবার এফ এম পোকা জাহাঙ্গীর আলমও সুন্দর সুন্দর রেসপন্স পাঠায়, ভালো লিখেছে, আলহামদুলিল্লাহ চরিত্রে কোনো প্রেমের দাগ নেই। তো একটা জোক পড়েছিলাম সেদিন এরকম, যে চারিত্রিক সনদ আনতে একজন নাকি চেয়ারম্যানের কাছে গেছে, যে চেয়ারম্যান স্যার কোথায়, আমার একটা চারিত্রিক সনদ লাগবে। তখন তার ওই ডেপুটি, তার ওই অ্যাসিস্ট্যান্ট বলছে, চেয়ারম্যান স্যার তো ধর্ষণ মামলা এখন জেলে আছে, উনি আসলে এক মাস পরে আপনি নিয়েন ক্যারেক্টার সার্টিফিকেট, এরকম। ওকে, গানে যাই, গানের পর আবার ফিরে আসছি। আর আপনারা বেশি বেশি করে আমাকে হোয়াটসঅ্যাপ করুন, হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01841904904, এই নাম্বারটা মোবাইলে সেভ করে রাখতে পারেন, মুকুল নামে, ডিএফএম নামে, তাহলে আপনারা তজ্জল দিয়ে আমি বলার সাথে সাথে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারবেন, কোনো পয়সা খরচ হবে না, শুধু ডেটা থাকলেই হয়, আগে এসএমএস করতে অনেক পয়সা খরচ হতো, এখন এটা হয় না। আর আবারও বলছি 01841904904, 01841904904, এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। আমরা দিলওয়ালাকে মিস করছি, আমাদের মিজানুর রহমান হীরা ভাইকে মিস করছি, তারপর আমাদের অবসানকে মিস করছি, ওদের দেখতে পাচ্ছি না এখনো, যদি চলে আসে খুশি হব। আর ফেসবুকে আমাদের সাথে জয়েন করতে চাইলে কিছুই না, সার্চে গিয়ে লিখুন আই লাভ ঢাকা এফএম, লিখলে আমাদের পেজটা পেয়ে যাবেন, সেখানে আমার একটা পোস্ট দেওয়া আছে, পোস্টের নিচে কমেন্ট করবেন। ওকে, মন শুধু মন ছুঁয়েছে, বাই সোলস।

0: আছেন তো ফিলে, মগর কতজন আছে দিলে থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর দুইটাতে, জয়েন করে লাইন কিন্তু।
1: মন শুধু মন ছুঁয়েছে, খুব সুন্দর একটা গান। হ্যাঁ, তপন চৌধুরীর কণ্ঠে সোলসের গান। সোলসের তো আসলে সব বিখ্যাত গায়করাই সোলসে ছিল। আমাদের আয়ুব বাচ্চুও কোনো এক সময় সোলসে বাজিয়েছেন, গেয়েছেন। তপন চৌধুরী ছিল, আমি যতটুকু জানি কুমার বিশ্বজিৎ তো সোলসে ছিল, চট্টগ্রামের একটা ব্যান্ড, দুর্দান্ত, তাই না? সোলস আমাদের সঙ্গীতাঙ্গনে, আমাদের ব্যান্ড সঙ্গীত বলবো না, শুধু আধুনিক আমাদের সব গানেই সোলসের অবদান অন্যরকম। মানে অসম্ভব ভালো ভালো গায়ক সোলস থেকে এসছে, পরে সোলো ক্যারিয়ার গড়েছে তারা, কিন্তু সোলসের জায়গায় রয়েছে, এখনো আছে। ওকে, অহনা ইসলাম লিখেছে পাকিস্তানি ড্রামাগুলো খুবই সুন্দর আর গোছালো হয়, আমার এই ড্রামা ভালো লাগার অন্যতম কারণ এগুলো 25-30 পর্বের মধ্যে শেষ হয়ে যায়। এ পর্যন্ত অনেকগুলো ড্রামা দেখেছি, একটা কাল দেখা শুরু করলাম। আচ্ছা অহনা, আমার কথা বুঝতে পেরেছে। অহনা, আমি এতগুলো দেখিনি, আমি না একটা দুইটা দেখে আমি মানে আমি ধৈর্য কম এখন। আর আমি ওই যে বারে বারেই বলি, সবসময় খালি আব্বার দোহাই দিই, মানে আমার আব্বার মৃত্যুর পর আমি আগে যেমন উত্তম কুমারের সবগুলো ছবি আমার দেখা। হ্যাঁ, উত্তম কুমার সম্ভবত 267টা ছবিতে অভিনয় করেছে, আর সুচিত্রা সেন সম্ভবত 35-40টা ছবিতে অভিনয় করেছে। ওকে, তা আমি উত্তম কুমারের 267টা ছবির মধ্যে মনে হয় যে 201টা হয়তো পাইনি, আমি 260টা কিংবা আর একটু কিছু কম হবে দেখে ফেলেছি। তা আমি এত ছবি দেখতাম, কিন্তু আমার আব্বার মৃত্যুর পর আমি আমার গান বাজনা করতাম ওগুলো ছেড়ে দিয়েছি, তারপরে এই সিনেমা দেখি না। মানে গুনাহ কিংবা এগুলার জন্য না, মানে এগুলা কিছু না, এগুলা আপনি সাংস্কৃতিক জিনিসে থাকবেন, মানে আমার ভালো লাগে না আর কি। হ্যাঁ, তো এই কারণে আমি নাটক টাটকও দেখি না, আমার মানে আমার মন স্থির থাকে না, আমার ভালো লাগে না। আমি একটু বন্ধুদের সাথে কথা বলতে গেলে আড্ডা দিতে যাই যে বিকেলবেলা, ওইটাই আমার ভালো লাগে। কারো বাসায় বেড়াতে গেলে ভালো লাগে, আপনাদের সাথে কথা বলি এই দিনটা আমার ভালো লাগে। হ্যাঁ, আমার এগুলো ভালো লাগে এখন। তা আমি ধৈর্য কুলায় না দেখে দেখতে পাই না, তবে এরকম একটা দুইটা পাকিস্তানি সিরিয়াল দেখে দেখলাম যে অসাধারণ, মানে আমি কল্পনাও করতে পারিনি যে পাকিস্তান এত সুন্দর সিরিয়াল বানায়। হ্যাঁ, এবং খুব সুন্দর লোকেশনও খুব সুন্দর থাকে, আবার বাসার ভিতরটাও খুব সুন্দর। তা অহনা দেখেছে, আপনারা কেউ সুযোগ থাকলে দেখবেন, মানে দেখবেন যে একদম অন্যরকম একটা ফিল পাবেন। শাহাবুদ্দিন আমাদের সাথে জয়েন করেছিল, আয়না নিসা যারা প্রথমেই জয়েন করে আজকে একটু দেরিতে জয়েন করেছে, তারপর অহনা ইসলাম, খেলাধুলা হলো বিনোদনের মাধ্যম, এটা নিয়ে আনন্দ উপভোগ করা যায় কিন্তু অতি আবেগী হওয়া ঠিক নয়, বিশ্বকাপের কারণে আজকে এক বাংলাদেশিও আত্মহত্যা করেছে, বাঙালির এরকম স্বভাব থেকে বেরিয়ে আসা উচিত। অবশ্যই বেরিয়ে আসা উচিত, মানে খেলাধুলাকে খেলাধুলার মতো দেখবেন, এর সাথে রাজনীতি মিলাবেন না, তারপর এর সাথে নিজের আবেগকে মিলাবেন না। দেখবেন আমার এখন আমার একটু খারাপ লাগছে কালকে যে আর্জেন্টিনা খারাপ লেগেছে, আমি আর্জেন্টিনা সাপোর্ট করেছি, কিন্তু এখন দেখছি যে স্পেন ভালো খেলছে, কি করবো বলেন তো। হ্যাঁ, তা এখন আমি কি মরে যাব? তো এই জিনিসগুলা, এই অতি উৎসাহী অতি আবেগ, এটা কখনোই ভালো না। এটা না না শুধুমাত্র খেলাধুলা না, যে কোনো কিছুতেই অতি উৎসাহী কিংবা অতি আবেগ ভালো নয়, এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, ওই যে বারে বারে বলি না, ব্যালেন্স এবং স্যাক্রিফাইস জীবনে বেঁচে থাকার মূল মন্ত্র, একদম ব্যালেন্স করে চলতে, মানে কোথায় কার সাথে কিভাবে ব্যালেন্স করবেন, এটা একটা স্যাক্রিফাইস, আপনার একটু ছাড় দিতে হবে। হৃদয়ের কথা গান শুনতে চায় শাহাবুদ্দিন, আমি দেখি একই গান কেন বারে বারে শুনতে চান আপনারা জানি না। রাফসান আমার সাথে জয়েন করছে, সামান্তা আসলেও কি ভালো লেগেছে খাবারটা, খাবারটা দেখেই তো খুব খেতে ইচ্ছে করছে সামান্তা। আচ্ছা মুকুল, একটা খাবার বানায় দিলাম সেটাও বলে দিলাম, তা বলবো না আমার যা ভালো লাগে তাই তো বলবো। সামান্তা, খাবারটা কিভাবে দেখাবো? আরে দেখাতে হবে না, তুমি লেখো যে মুড়ি দুধের মধ্যে, দুধ দিলাম, মুড়ি দিলাম, কলা দিলাম, পেস্তা বাদাম দিলাম, কিশমিশ দিলাম, এই জিনিসগুলো তুমি লেখা পাঠাও, তাহলে হলো আমরা ওগুলো মিলিয়ে খেয়ে ফেলবো ওই আমেনা ভাবির জন্য। হ্যাঁ, ভাবি আবার খুব ভালোবাসে শফিক ভাই, পূর্ণ এবং পূর্ণতাকে, তুমি বললে সে একটা ট্রাই করে দেখবে। তারপর যদি আমি রিস্ক নিব না আগে, আমেনা ভাবি খেয়ে যদি বলে যে না মজা হয়েছে, তখন আমি আবার বাসায় ওগুলা আনবো আর কি। কারণ অনেক কিছু আনতে হবে, তোমার তো দেখলাম কাজু বাদাম কিশমিশ টিসমিশ অনেক দামি দামি জিনিস সব লেখা, এখন তো জানো তো কি অবস্থা, পেস্তা বাদাম কাজু বাদামের ভয়াবহ দাম, কঠিন, এগুলো ট্যাক্স বসিয়েছে অনেক। আচ্ছা খাবো, আগে আমি না ভাবি খেয়ে বলবে ভালো হয়েছে, তারপর আমি খাবো। আচ্ছা, তারপর খাবার দেখাতে হবে না, খাবারের কি কি আইটেম ছিল নামগুলো বলে দাও, কাজে লাগতেছে টিপসগুলো সামান্তা। আচ্ছা আনন্দ লিখে, ও আনন্দ চলে আসছে। আচ্ছা মুকুল ভাই, ভাবছিলাম আজ টি স্টলে সবাইকে খাসির মাংসের বিরিয়ানি খাওয়াবো কিন্তু মিস হয়ে গেল, ফাঁকিবাজির আর জায়গা পাচ্ছ না, আর্জেন্টিনা হেরেছে দেখে আর খাওয়াবা না। তা আর্জেন্টিনা হারলে সমস্যা কি, এটা তো একদিনের খেলা, তোমার খাওয়াতে মন চাইলে আমাদের খাওয়াবা, খাসির মাংসের বিরিয়ানি খাওয়াবে সে, এটা বললো। ডিমের বিরিয়ানি খাওয়ায় না, খাসির মাংসের বিরিয়ানি খাওয়াবে, ডিম আর পোলাও দাও ভাই, তাহলেও খুশি, তুমি খাওয়াও আমাদের। আচ্ছা মোহাম্মদ আবু ফরাদ লিখেছে, কি অবস্থা মুকুল ভাই, ভালো আছেন? আমার বাবা খুব অসুস্থ, দোয়া করবেন সবাই, হাসপাতালে ভর্তি আছেন। আচ্ছা আমাদের লিসেনার মোহাম্মদ আবু ফরহাদ, তার বাবার জন্য আমরা দোয়া করি। আর ফরহাদ, আমারও বাবা নেই, আমি এই কষ্টটা খুব অনুভব করি, বাবার কথা যখন কারো কাছে শুনি আমার খুব খারাপ লাগে, আমি সবসময় আমার আব্বাকে অনুভব করি। আর আমার আব্বাও হসপিটালে ছিল, কয়েকদিন ভর্তি রেখেছিলাম, তারপরে মৃত্যুর আগে হসপিটালে ছিল না, তার আগে ছিল, তা আব্বার প্রতিটা স্মৃতি আমার, প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত আমাকে ভাবায় মনে করায়। হ্যাঁ, আপনার বাবার জন্য আমরা অনেক দোয়া করি, আল্লাহ তাকে সুস্থতা দান করবে, এই প্রত্যাশা করি, আর কি করতে পারি। আর ফরহাদ মন খারাপ করবেন না, জগৎটা এরকম, আর পৃথিবীটা আসলে মানুষ বেঁচে থাকার জন্য আসেনি, আল্লাহ পাঠিয়েছে একটা সফর, এটা একটা জার্নি, আপনি ছোটবেলার থেকে মৃত্যু পর্যন্ত একটা জার্নি। হ্যাঁ, এর মধ্যে কে কিভাবে থাকে এবং কে কতটা ভালো কাজ করে যায়, তার ফলাফলই আমরা আখেরাতে পাই, আমরা যারা মুসলমান তারা সেভাবে বিশ্বাস করি, এবং অন্য ধর্মের তারাও এগুলো বিশ্বাস করে যে ভালো কাজের ফল তারা পাবে। ওকে, আপনি ভালো থাকবেন, মন খারাপ করবেন না, আর আমাদের সাথে কথা শেয়ার করবেন। আর অবশ্যই আমাকে আগামী সপ্তাহে যখন আসবো আপনি একটু জানাবেন যে খালুর কি অবস্থা, আমি অবশ্যই আমার খালু জানার জন্য দোয়া করছি, ফরহাদ। তারপর এফএম পোকা জাহাঙ্গীর আলম, কাল সকাল থেকে জগিং শুরু করব, দুজন লোক খুঁজতেছি আমাকে কোলে নিয়ে দৌড়াবে। আমাদের এফএম পোকা যে লেখে না, খুব মজার মজার জিনিস। আচ্ছা, সে জগিং করার জন্য দুজন লোক খুঁজছে যে তাকে কোলে করে দৌড়াবে। আচ্ছা, ওই দুজনের স্বাস্থ্য ভালো হয়ে যাবে, আপনি আবার মরে যাবেন, হৃদয়ের মাঝে হোগলার বেড়া, ধৈর্যশীল বউ পেতে ন্যাশনাল ইউনিভার্সিটির মেয়ে বিয়ে করুন। এটা চমৎকার বলেছেন, ন্যাশনাল ইউনিভার্সিটিতে সেশন জটে পড়ে মানুষজনের একদম কাহিল অবস্থা, পরীক্ষা হয় না, কিছু হয় না, মানে ভয়াবহ অবস্থা, তা ধৈর্যশীল মেয়ে পেতে হলে ন্যাশনাল ইউনিভার্সিটির মেয়ে বিয়ে করাটা ভালো, ভালো কথা বলেছেন। আর আমি সরকারের কাছে আকুল আবেদন যে এই যে বিকম পরীক্ষা, বিএ পরীক্ষা, এই জিনিসগুলো বন্ধ করে দেন। আগে 2 বছর ছিল আমরা যখন পড়েছি, তারপর 3 বছর হলো, অনার্স ছাড়া কোনো দাম নেই, কোনো জায়গায় চাকরি হয় না, তাহলে অযথা কেন এই বিকম আমরা এই পাস কোর্সের ব্যাপারটা রাখি, এই জায়গায় কারিগরি কোনো শিক্ষার একটা ব্যবস্থা করেন। হ্যাঁ, টেকনিক্যাল কিছু শিখলেও তো আমরা কাজ করে খেতে পারি, তাই না, কম্পিউটার ঠিক করা, মোবাইল ঠিক করা, ঘড়ি ঠিক করা, কিছু একটা রাখেন আর কি, কিন্তু এই বিকম পাস করায়েন না আর মানুষদেরকে, এটা কোনো লাভ নেই। সরকারের কাছে আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন থাকবে এই জিনিসগুলো বিবেচনা করা, আর ন্যাশনাল ইউনিভার্সিটিকে একটু মানসম্মত করা, এই ন্যাশনাল ইউনিভার্সিটির থেকেও লেখাপড়া করে ছেলেরা খুব একটা কিছু করতে পারে না, খুব কঠিন একটা অবস্থার মধ্যে পড়তে হয়, কেউ যদি বুদ্ধিমান হয় ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়ে তারপরে MBA করে, নানা রকম আরও অনেক ঝরঝলা পোয়াতে হয়, তা ন্যাশনাল ইউনিভার্সিটিটার মানটাকে আপনারা আর একটু উন্নত করুন, তাহলে মানুষ যাতে কিছু করতে পারে। আর পাস কোর্সকে একেবারে বন্ধ করে এটাকে কারিগরি শিক্ষা করে দেন, একদম টেকনিক্যাল জিনিসগুলো শেখান, দেখবেন যে মানুষের অনেক কাজে লাগবে। ওকে, তারপর শ্যাম্পু লিখেছে, বাসায় 2 কানে ইয়ারফোন লাগাইলে মনে হয় মা ডাকতেছে। আচ্ছা, বাসায় 2 কানে ইয়ারফোন লাগাইলেই মনে হয় মা ডাকতেছে। আচ্ছা, ওকে। তারপর কেন প্রীতি বাড়াইলা বন্ধু, ছেড়ে যদি যাইবা আর কি আনন্দ, একটু আগে গানটা শুনলাম। শফিক ভাই লিখেছে, একটি গান শুনতে চাই শেখ ইস্তেকের কণ্ঠে, একটু পরেই শুরু হবে টিপ টিপ বৃষ্টি। বৃষ্টি পড়ছে অলরেডি শফিক ভাই, একটু পরে শুরু হবে না, বৃষ্টি পড়তেছে। হ্যাঁ, আচ্ছা, আমি সুযোগ পেলে আপনাকে শোনাবো। উম্মে রায়হান লিখেছে, চমৎকার আপনার অনুষ্ঠানের গানের তালিকা, আমি সবসময় চেষ্টা করি, যেহেতু সপ্তাহে একদিন আসি, আর আমার পছন্দ তো ভালো তো। হ্যাঁ, ওই যে যেমন সামান্তার খাবারের প্রতি নজর পড়েছে, হ্যাঁ সামান্তার পেট খারাপ হয় নাই, আমি যে নজর দিয়েছি ওর খাবারের দিকে। আচ্ছা, আমার গানের অনুষ্ঠানের গানের তালিকা সুন্দর, জেনে খুশি হলাম। আর একটু উল্টাপাল্টা গান বাজতে পারে, যখন আমি আজানের নামাজের বিরতিতে যাই তখন একটু ব্রেকে থাকি, তখন একটু অন্য গান বাজতে পারে, কিন্তু আমি সবসময় গান শুনে শুনে বাজাই, মানে একদমই যদি পছন্দ না হয় তাহলে গান বাজাই না। আচ্ছা, তারপর মুকুল ভাই একদিন একদম ঠিক বলেছেন, যারা ময়লা নেয় তারা অনেক কষ্ট করে, ওরা সেই আমাদের 5 তলার উপর থেকে ময়লা নিয়ে যায়। আমাদের অবশ্য বিল্ডিংয়ে ওরা উঠে না, আমাদের জায়গার নিয়ম হচ্ছে যে নিচে আমাদের একটা বড় ড্রাম আছে, আমরা সবাই ওইখানে ড্রামের মধ্যে ময়লা ফেলে দিই, মানে ধরেন আমি রাতে যাব না, রাতে গিয়ে আমি ময়লাটা ড্রামে ফেলে দেবো, তা 11টার সময় ময়লা নিতে আসে সকালবেলা, তখন ময়লা নিয়ে যায়, আর যাদের তখন বাসি দেয়, যারা ময়লা ফেলেনি, তারা বাসার থেকে এসে নিয়ে যায়। কিন্তু আমরা করি কি, সকালে আবার কে নামবে হঠাৎ করে, তা আমরা সবসময় আমি ধরেন একটু নিচে নামলাম কিংবা আমি আমার আড্ডার স্থলে শান্তিনগর যাচ্ছি, তখন ময়লার বাক্সটা আমি ওখানে রেখে যাই। আবার মাঝে মাঝে আমাদের যে কাজ করে আমাদের বাসায়, ওই খালা করে কি, ও ময়লা নিয়ে যায়, নিয়ে ওই নিচে বাক্সের মধ্যে রেখে দেয়, তখন ময়লা আলা নিয়ে যায়। মানুষকে খাওয়াইতে ভালো লাগে, সামান্তা লিখেছে, খুবই সুন্দর কথা লিখেছে। এবং দেখবেন যে এটা যে কত আনন্দের মানুষকে খাওয়ানো এবং ভালো লাগে। দেখবেন একা একা খেতে কোনো কিছু ভালো লাগে না, আপনি একটা পুরি কিনে একা খান দেখবেন একরকম টেস্ট, আবার আপনার একটা বন্ধুকে নিয়ে পুরি কিনে খান দেখবেন যে আরেক রকম টেস্ট। হ্যাঁ, একসাথে খাওয়ার মজাই কিন্তু আলাদা। তারপরে আবার এই বিরিয়ানি রান্না করলে আমার একা খেতে ভালো লাগে না, বাসায় সবসময় বিরিয়ানি রান্না করলে আমার জন্য বসে থাকে, আমি রূপকথা আম্মা তারপর আমার স্ত্রী সবাই মিলে একসাথে বিরিয়ানি খাই, যে একসাথে খুব ভালো লাগে। তারপর চা, আনন্দ লিখেছে, চায়ের সাথে বিস্কুট দিবে তা না করে জ্বালানো মোমবাতি কেন দিলেন চা গরম করার জন্য? আচ্ছা না, আজকে তো আমাদের গিট্টুমিয়া নাই, তাই এই কারণে সামান্তা সব কিছু দেখাশোনা করছে, সবকিছু একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সামান্তা লিখেছে, রত্না ভাবিকে ধন্যবাদ দিয়ে দাও। ওকে, রত্না ভাবিকে অনেক অনেক ধন্যবাদ। আর সামান্তা, আমি রত্না ভাবিকে কি জানো ধন্যবাদ দিব জানি, ভুলে গেলাম তো, মানে কি জানি একটা বলেছিলাম, ও আচ্ছা আচ্ছা, ওই রিক্সাওয়ালাকে খাবার দিয়েছিল তাই না, আচ্ছা এই কারণে, ওকে। তারপর ভাই ভাবি চলে আসছে, ওকে, মিস ইউ ভাবি, আমিনা ভাবি আপনাকে মিস করছে সামান্তা। তারপর মুকুল ভাই কেমন আছে, প্রিয় দলের পরাজয় খুব অবাক লিখেছে, আনন্দ লিখেছে, কিছু করার নাই, এত সুন্দর খেলার সাথে পারা মুশকিল। ওকে, আর আমাকে কে জানি অহনানাকে বলল না, আচ্ছা উম্মে রায়হান লিখেছিল যে আপনার গানের তালিকা খুব সুন্দর। আচ্ছা, এবার রায়হানকে আরেকটু খুশি করে দিই, দেখো তালিকাটা আরো কত সুন্দর।

উম্মে রেহান, এই গানটা কেমন লাগলো? বোম্বে ভাইকিংস এর কেয়া সুরাত হ্যায়। ওকে, আর এবার একটা তথ্য শেয়ার করি। সীমাহীন খরচের জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আমরা একটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বারাইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বারাইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। ওকে, আর এফ এম পোকা মমিন সিং থেকে লিখেছে, অনেকদিন হলো কোনো বাস টাস খাচ্ছি না, বিষয়টা সন্দেহজনক। আচ্ছা, আমার না বাস খাওয়ার কথা ছিল গত সোমবারে, তা আজকে সোমবারও বাস খাওয়ার কথা ছিল কিন্তু আমি খেতে পারছি না, কারণ সেই ভদ্রলোক অসুস্থ। আচ্ছা, সেটা হচ্ছে যে আমাদের আরেকটা শাখা আছে নিউজ বাংলাদেশ, আমাদের একটা নিউজ পোর্টাল রয়েছে ঢাকা এফ এম আম্বারাইটির, তা সেখানে লিমন ভাই নামে একজন কাজ করে, তো উনি ওনার বান্দর রাঙামাটিতে ওনার বাড়ি, তা বাসের যে কচি বাসটা, যে বাসকোরল বলে, সেই বাসকোরলটা আমি কখনো খাইনি। এটা নাকি গুড়া মাছ দিয়েও রান্না করে খায়, ভাজি করে খায়, অনেকে খুব পছন্দ করে, আমি জীবনে খাইনি। তা সে ওই সে বান্দরবন থেকে বাসকোরল নিয়ে আসছে, তা তার ফ্রিজে আছে। তা গত সপ্তাহে সে জ্বরে পড়েছে, সে আসতে পারেনি, তা গত সপ্তাহে আমার বাস খাওয়ার কথা ছিল, তারপর সে দিতে পারেনি, তা আজকে এসে শুনি যে তার ভয়াবহ অবস্থা খারাপ আর কি, একদম ইনফেকশন হয়ে গেছে টনসিলে, সব কিছু মিলে সে একদমই অসুস্থ, এক সপ্তাহ ধরে আসতে পারে না। তা আল্লাহ তাকে সুস্থ করে দেখ, এই দোয়া করি লিমন ভাইকে। তা লিমন ভাই কারণে গত সোমবারে বাস খেতে পারিনি, আমি আজকেও বাস খেতে পারিনি। আমি পলিথিন নিয়ে আসছিলাম, যে বাসটা বললো যে ফ্রিজ থেকে নিয়ে আসবে, পানি পড়তে পারে, আমি পলিথিনও নিয়ে আসছিলাম যে আমি বাসটা নিয়ে বাসা যাবো আর কি, তা পারলাম না আর কি আজকেও খেতে। যাক, আগামী সোমবার যদি ও সুস্থ হয়ে বাস নিয়ে ফেরত আসে, বাস খাবো, তখন আমি চেষ্টা করব যে আমি ময়মনসিং এর এফ এম পোকাকে একটু বাস খাওয়ানোর জন্য। আচ্ছা, আরেকজন লিখেছে, আঙ্কেল নমস্কার, আমি অপ্সরা। বাহ, এত সুন্দর নাম অপ্সরা, লাস্ট উইকে শুনতে পারি নাই, আজ আবার এলাম। আঙ্কেল, ফকিরা সংটা প্লে করেন, ফকিরের গান আবার কোনটা, ফকিরা না, আচ্ছা ফকিরা, আরে ফকিরা, আচ্ছা আমি দেখি ফকিরা গানটা পাই কিনা, ফকিরের গান। আচ্ছা, ওকে, আর ভালো থাকবেন, আরো কি জানি লিখে যাচ্ছে, খালি ডট ডট দেখতে পাচ্ছি। তারপর এটাকে আমিনুল, আসসালামু আলাইকুম আসসালাম, আমিনুল ভাই আমাদের সাথে জয়েন করেছে, কেমন আছেন? আমি আমিনুল কুয়েত থেকে। আচ্ছা, আমাদের কুয়েতি প্রবাসীদের জন্য দোয়া করবেন, কারণ মাঝে মধ্যে এখানে ড্রোন হামলা চালাতেছে, বাংলাদেশে যেতে পারি কি না পারি জানি না, সবার জন্য দোয়া করবেন অবশ্যই। এবং আমিনুল ভাই, আমি একটু যোগ করি আমিনুলের সাথে যারা শুনছেন, সেটা হচ্ছে যে আমার এক বন্ধু রয়েছে রানা, ও কুয়েতে চাকরি করে, কুয়েতে কালকে সে দেশে ফিরছে, ফিরে আমাকে ফোন দিয়েছে, যাত্রাবাড়িতে বাসা, ও বলল যে ভয়াবহ অবস্থা, মানে মানে হুটহাট করে নাকি ড্রোন, তারপর মিসাইল, তারপর বোম পড়ছে নানা রকম ইয়াতে। তা আমরা অনেক কিছু পত্রিকা জানতে পারি না, কিন্তু প্রচণ্ড আক্রমণ হচ্ছে কুয়েতের উপর। তা আমরা দোয়া করি প্রবাসী ভাইদের জন্য। আর আমার বন্ধু তো চলে আসলো, এখন আপনি যদি সবকিছু মিলে চলে আসতে পারেন, বন্ধু তো এসে আমাকে ফোন দিল যে দোস্ত চলে আসছি, ভয়াবহ অবস্থা, আমি কুয়েতের অবস্থা কালকেই শুনেছি, আপনার মুখ থেকে এখন শুনে আরো নিশ্চিত হলাম। আচ্ছা, আল্লাহ আপনাকে হেফাজত করুক, এই দোয়া করি। আচ্ছা, আরেকজন দেখেছে, ভাইয়া কেমন আছেন, অনেকদিন ধরে লিখি নাই, একটু বিজি ছিলাম। হ্যাঁ, এই কারণে আপনার হাতের লেখাটাও খারাপ হয়ে গেছে, অনেকদিন লেখেন না, তো লেখা দেখছি যে কেমন জানি হিজি বিজি কেমন জানি। হ্যাঁ, হাতের লেখা প্রতিদিন এক পৃষ্ঠা করে হাতের লেখা লিখবেন, হ্যাঁ হাতের লেখা খারাপ হয়ে গেছে, এরকম যদি আপনি মাঝে মাঝে আসেন এরকম হাতের লেখা খারাপ হয়ে যাবে, প্রতিদিন আসবেন বুঝছেন, এই সপ্তাহে একদিন করে এসে হাতের লেখা লিখবেন ঠিকভাবে। আসসালামু আলাইকুম মুগুল ভাই, কেমন আছে? আমি জসিম চট্টগ্রাম থেকে, জসিম ভাইকে ধন্যবাদ, টুপি মাথায় দেওয়া, খুব সুন্দর কালো টি শার্ট পরে ছবি পাঠিয়েছে, সেও আমাদের নতুন বন্ধু। আমাদের ইমন খান নিয়াজ চলে আসছে, এই লোকটাকে আমি খুব পছন্দ করি, তাকে দেখিনি, তার নামের কারণে আমি খুব পছন্দ করি, আমার খুব পছন্দ এই নামটা। আচ্ছা, আসসালামু আলাইকুম মুকুল ভাই, গিট্টু মিয়া কি সুখ পালন করতে গিয়েছে? আমাকে গুড়ের চা কে বানিয়ে দিবে? সামান্তা বানিয়ে দিবে, কোনো সমস্যা নেই, গিট্টু মিয়ার প্রয়োজন নেই আমাদের।
আমরা দেখি আমাদের সত্যিকারে তুমি আসে কিনা। ওকে সামান্তা একটু চা বানিয়ে দিও তো, ইমন খান নিয়ে আজকে একটু গুড় দিয়ে দিও। হ্যাঁ ওকে। তারপর আসসালামু আলাইকুম ভাইয়া, আমার ঢাকা লালবাগ থেকে আপনার অনুষ্ঠান শুনতেছি। স্বপ্নের ঠিকানা মুভির যে কোনো একটি গান শুনতে খুবই ভালো লাগতো, ধন্যবাদ আপনাকে, প্লিজ আমার এসএমএসটা একটু পড়বেন। আমি অবশ্যই পড়লাম, তবে গানটা বাজাতে পারবো কি না আমি বলতে পারছি না। ভাই আপনি কি আমার এসএমএসটা পড়বেন? না পড়েছি, আর ঘটনা হচ্ছে যে এসএমএস একবার ফেসবুকে যাই একবার হোয়াটসঅ্যাপে আসি, এই কারণে একটু দেরি হয় মাঝে মাঝে পড়তে। হ্যাঁ এতে রাগ করবেন না, রেডিও শুনতেই বুঝতে পারবেন, মানে তাৎক্ষণিক আপনি এসএমএস করলে আমরা তখন পড়তে পারি না। ওকে। আর স্বপ্নের ঠিকানা এইভাবে সিনেমার নাম দিয়ে তো গান নেই, গানের নাম বললে হয়তো আমি খুঁজে বের করতে পারতাম যদি আপনি বলতেন আর কি যে কোন গানটা শুনতে চান। তারপর হিন্দি সংটা এটা, আরে আরে হিন্দি সং এটা আঙ্কেল, ক্যা সুরত হ্যায় ক্যা সুরত হ্যায়, হিন্দি তো ক্যা সুরত বলছে না। আচ্ছা তারপর কি খবর দাদু, ফকিরা আছে হিন্দি হিন্দি সং, আচ্ছা ফকিরা খুঁজতে পেরেছে। আচ্ছা কি খবর দাদু, কেমন আছো? জাকারিয়া লিখেছে ঘুমিয়েছিলাম কিন্তু চোখে ঘুম ছিল না, এই তো একটু অলস একটু ভাব চলে আসছে আর কি, হঠাৎ করে দেখি 6টা বেজে গেছে, এই টাইমের ঘুম খুবই খারাপ। জাকারিয়া তুমি আসরের নামাজ পড়তে মসজিদে চলে যাবা, দেখবা যে ভালো হবে, দুপুরবেলা ভাত খাওয়ার পর রেস্ট নিয়ে মসজিদে আসরের নামাজ পড়ে তারপর হাঁটতে থাকবা, কোথাও কোথাও যাবা কি করবা, তারপরে এই বিকালের টাইমে ঘুম কিন্তু ভালো না, এবং এতে যেটা হয় যে রাতের ঘুমটা নষ্ট হয়ে যায় আর শরীর আরও কেমন ভার ভার লাগে। হ্যাঁ বেরোয় যেতে হবে, কালকে আমি একদম জোর করে বেরোয় দূরে শান্তিনগরে চলে গিয়েছিলাম এক বন্ধুর দোকানে, তারপর সেখানে গিয়ে তারপর আবার দুই বন্ধু মিলে আবার দূরে চলে গেছি মসজিদে নামাজ পড়তে। তা এরকম আর কি, যে ঘরে বসে থাকলে শরীর আরও মন খারাপ হয়, সব কিছু খারাপ হয়ে যায়। তারপর আমার তো লালবাগের বন্ধুর এসএমএস পড়লাম, লালবাগের কথা শুনে তো ভাই আমার বিরিয়ানি তিহারি খেতে ইচ্ছা করছে, জানি না কপাল আছে কিনা। ওকে আমরা এবার একটা গান শুনবো এসআই টুডুলের কণ্ঠে, নদীর নাম ময়ূরাক্ষী, এটাও খুব সুন্দর গান, উম্মে রায়হান পছন্দ হবে।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: নদীর নাম ময়ূর রাখি, সুন্দর একটা গান শুনলাম। এর মধ্যে শাহাবু আমাদের সাথে জয়েন করেছে, আমাকে সুন্দর একটা ভালোবাসার চিহ্ন পাঠিয়েছে। সামান্তা লিখেছে, নদীর নাম টি ময়ূর রাখি প্রিয় একটি গান আমার। দেখছো সামান্তাকে বলেছিলাম না যে আমি সবার গান বুঝে বুঝে, আপনারা অনেকে রাগ করেন যে আপনার গান বাজাই না কেন। মানে ঘটনাটা হচ্ছে যে রেডিও তো একজনের জন্য না, হাজার হাজার মানুষ শুনে, তাই না? তা কেউ অন্য একটা গানের রিকোয়েস্ট করলে আমি আগে কল্পনা করি, গানটা শুনি যে এই গানটা সবার ভালো লাগবে কিনা। ওকে, এখন আপনি প্রেমে পড়েছেন বলে আপনি একটা প্রেমের গান শুনে আপনার প্রিয়তমাকে একটু কি ইমপ্রেস করার চেষ্টা করবেন, ওই চিন্তা তো আমি গান বাজাই না। আমি চিন্তা করি যে গানটা আরও 100 জনের ভালো লাগবে কিনা, তো এইভাবে আর কি গান সিলেক্ট করি। ওকে, তারপর নুসরা, আর যে নুসরা আমাদের সাথে জয়েন করেছিল, শাহাবু সামান্তা উম্মের রায়হান, তারও গানটা ভালো লেগেছে। তারপর এফ এম পোকা জাহাঙ্গীর আনন্দ লিখেছে, সময়ের সাথে সাথে কত ট্রেন্ড হারিয়ে যায়, এখন আর কেউ ব্লেড দিয়ে হাত কাটে না, এখন মেয়েরা অনেক চালাক হয়ে গেছে, বুঝছেন, একজনের জন্য হাত কাটবে না। আরো কত আছে না, না থাকলে তুমি চলে গেছো, তা কি হচ্ছে, আমার জন্য কত মানুষ ঘুরছে, এখন আর ব্লেড দিয়ে হাত কাটে না। এটা কিন্তু ভালো, এটা একটা পজিটিভ ব্যাপার, যে আগে দেখতাম যে মানুষজন প্রেম ভালোবাসা হাত কাটাকাটি করতো, এখন কিন্তু এই জিনিসটা একটু কাটে না। হ্যাঁ, এখন আমার মনে হয় ব্লক করে দেয় না, ফেসবুক, ফেসবুকটা অনেক উপকার করেছে, ফেসবুকে ব্লক করে দেয় ওকে। হ্যাঁ, ফেসবুকে ব্লক করে দেয়, ওর ফোন নাম্বার ব্লক করে দেয়, এখন আর হাত না কেটে ব্লক করে দেয় খালি, এটা ভালো। হঠাৎ করে দেখবেন এটা রাগ করছে, ব্লক করে দিয়েছে, তারপর আবার ওই প্রেমিকা শুরু হয়ে যায়, হ্যাঁ তুমি আমাকে ব্লক করছো, একদিন নানা রকম চিল্লাফাল্লা করার পর, তারপরে অনেক রকম মানে অভিনয় টভিনয় করার পর, অনেক ভালোবাসার কথা, আমি তোমাকে এত ভালোবাসি, এসব করার পর তারপর সে আবার ছেড়ে দেয়, মানে জেলখানার থেকে ধরেন 3 দিনের একটা জেল খেটে আসলো আর কি। তখন আবার প্রেমিকা আবার, আচ্ছা ঠিক আছে তুমি আমার সাথে আর এমন করবে না বলে, তারপর সে আবার লকটা খুলে দেয়। আরে কত রকম চালাকি, হ্যাঁ পেয়েছো ভালো প্রেম পীড়িতি, যাক আল্লাহ পার করে আসছি, এগুলো একটা ঝামেলার জীবন থেকে, একটা একটা ঝামেলার থেকে বেঁচে গেছি, আবার কখন আমার প্রেম টেম চলে আসে এটা বিপদ আর কি, ভয়, সাবধানে থাকতে হবে জাহাঙ্গীর, আমাদের একটু সাবধানে থাকতে হবে। হ্যাঁ, বয়সটা হয়েছে, প্রেম প্রেমে পড়া যাবে না, কিন্তু ভয়ঙ্কর জিনিস, খুবই ভয়ঙ্কর জিনিস, বাপ রে বাপ, এটা খুবই ভয়ঙ্কর জিনিস, আমি ভয় পাই প্রেম প্রীতিকে, হৃদয়ের মাঝে হোগলার বাড়া, কে যে দোয়া করতেছে, কারোর হতেও দিচ্ছে না, নিজেও আসছে না, কারোর হতেও দিচ্ছে না, না আর নিজেও আসছে না, একটু ওয়েট করতে হবে আর কি। বয়স কত? হ্যাঁ হোগলার বাড়া, একটু আপনার বয়সটা বলুন তো, বয়সটা জানলে একটু বুঝতে পারবো আর কি যে ঝামেলাটা কোন জায়গায়। তারপর সোহানা আমাদের সাথে জয়েন করেছিল, বাপরে বাপ সোহানা, একদম পুরা ওয়েস্টার্ন ফিল্মের নায়িকার মতো সোহানা। আচ্ছা সামান্তা লিখেছে, আমি বাচ্চা মানুষ, আমি রেসিপি লিখতেছি, ভাবা যায়, আচ্ছা ওকে। তারপর উম্মে রায়হান, আবারও যুক্ত হয়ে গেলাম মুকুল ভাইয়া, সম্ভব হলে ভাইকিংস ফিচারিং, আচ্ছা বিন যদি গানটা প্লে কর, আচ্ছা ভাইকিংসের এই গানটা মনে হয় নাই আমার কাছে, খুঁজে পাচ্ছি না, তবে ভাইকিংস ফিচারিং ভালোবাসি যারে এই গানটা বের করেছি আপনার জন্য, এই গানটা শোনাবো। হ্যাঁ এই গানটা খুব সুন্দর, কানিজ সুবন্যা গিয়েছিল। তারপর ইমন ভাইয়া, গুড়ের চা, আচ্ছা আচ্ছা ইমন, আমাদের ইমন খান নিয়াজ কই, এই যে সামান্তা চা রেডি করে ফেলেছে, নেন আপনার চা, গুড়ের চা রেডি। অহনা ইসলাম, আপনার টি স্টলের দোকানদারের দায়িত্ব এখন থেকে কাকে দেওয়া হবে? আমি আর সামান্তা মিলেই চালাবো, আর অহনা যদি আসতে চায় আসবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা ওকে। আর যে রিমা, তারপর আমার হাতের লেখা কেমন? সামান্তার হাতের লেখা ভালো, ওই যে প্রতিনিয়ত লেখে তো, প্রচুর লিখলে হাতের লেখা ভালো হয়। আচ্ছা অহনা লিখেছে, মনে কষ্ট নিয়েন না ভাইয়া, আচ্ছা সত্যি বলতে আমি আসলে গতকাল রাত জেগে ফাইনাল ম্যাচ দেখেছিলাম শুধুমাত্র স্পেনের জয় দেখার জন্য। ওকে, আসলে বেশি পেলে মানুষের অহংকার বেড়ে যায়, আপনারা তো গতবার জিতলেন, এবার যদি জিতেন তাহলে আপনি অনেক অহংকারী হয়ে যাবেন, আমি চাইনি আমার প্রিয় মুকুল ভাইয়া অহংকারী হয়ে যাক। আচ্ছা সুন্দর কথা লিখেছে, তবে অহনা যেটা হচ্ছে
4: যে আমি কখনোই অহংকারী ছিলাম না এবং আমাকে আমি অহংকারী হব না কখনো। হ্যাঁ, এটা কনফিডেন্স মানে একদম রাখুন আমার উপর, একদম আত্মবিশ্বাস রাখুন যে আমি কখনো অহংকারী হব না এবং আমি যেমন আছি এমনই। ওকে, যখন আমার ভালো টাকা পয়সা রোজগার হতো তখন আমি যেমন ছিলাম, যেমন জামা কাপড় পরতাম, সাদা সিদ্ধে ছিলাম আমি, কিন্তু জুতা পরতে আমার খুব কষ্ট হয়, স্যান্ডেল শু পরতাম, শার্ট ইন করতাম না। আর এখনও টাকা পয়সা আগের মতো নেই, তারপরেও কিন্তু আমি ওই আগের মতোই চলি, মানে নর্মালি। আমার জীবনে আমার কোনো প্রেশার নেই, মানে আমি অনেকে থাকে না যে একটা ভালো চাকরি করার পর যখন সে আর চাকরি করে না তখন তার লাইফস্টাইলে অনেক পরিবর্তন আছে, কষ্ট থাকে, আমি কিন্তু এই কষ্টটা পাইনি। আমি একেবারে শুরু থেকে আমার বাবা যেভাবে দেখেছে আমি ওইভাবে আছি, আল্লাহর রহমত এটা, মানে কোনো অভাব দেখিনি আমি, কোনো অভাবও পড়িনি, আর কোনো একেবারে উচ্চাকাঙ্ক্ষীও আমি নই, তাই এইভাবে আমি সবসময় আছি। আপনি নিশ্চিন্তে থাকেন, আপনার মুকুল ভাইয়া কখনোই অহংকারী হবে না এবং যেভাবে কথা বলে যাচ্ছে এরকমই থাকবে। মাইশা আমাদের সাথে জয়েন করেছিল, নুসরাত, রিনানিশা, সামান্তা তার খাবারটার রেসিপি পাঠিয়েছে, অনেক বড়। আচ্ছা, তারপর আমি একটু পরে দিই না। আচ্ছা, আমিনা ভাবি কি শুনছে নাকি? আমিনা ভাবি, সামান্তা একটা খাবার কালকে ছবি পাঠিয়েছিল, আমার খুব খেতে ইচ্ছা করছিল। আচ্ছা, মিল্কি মুড়ি ডিলাইট, আচ্ছা এটা হচ্ছে খাবারের নাম। আচ্ছা, উপকরণ হচ্ছে মিল্কি মুড়ি ডিলাইট, আচ্ছা এটা হচ্ছে হেডলাইন খাবারের নাম। উপকরণ হচ্ছে 2 কাপ মুড়ি, আচ্ছা হাফ কাপ ঠান্ডা দুধ, একটা পাকা কলা গোল গোল করে কাটতে হবে, 8 থেকে 10টা কাজু বাদাম, 8 থেকে 10টি কাঠবাদাম, আচ্ছা হালকা কুচি করা, 1 থেকে 2 টেবিল চামচ কিশমিশ, তারপর 2 টেবিল চামচ নারিকেলের কুচি, আচ্ছা স্বাদ মতো চিনি, মধু বা খেজুরের গুড়, আচ্ছা এটা ঐচ্ছিক, 1 চিমটি এলাচ গুঁড়া ও দারচিনি গুঁড়া, আচ্ছা এটা ঐচ্ছিক। আচ্ছা, প্রস্তুত প্রণালী, প্রথমে একটি বড় বাটিতে মুড়ি নিন, এরপর ঠান্ডা করে দুধ ঢেলে দিন, চাইলে স্বাদ মতো চিনি, মধু অথবা খেজুরের গুড় মিশিয়ে নিন, এবার গোল করে কাটা কলা, কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, নারিকেল কুচি যোগ করুন, সব উপকরণ আলতোভাবে মিশিয়ে উপরে সামান্য এলাচ গুঁড়া এবং দারচিনি গুঁড়া ছিটিয়ে দিন, কিশমিশ, তারপর 2 টেবিল চামচ নারিকেলের কুচি, আচ্ছা স্বাদ মতো চিনি, মধু বা খেজুরের গুড়, আচ্ছা এটা ঐচ্ছিক, 1 চিমটি এলাচ গুঁড়া ও দারচিনি গুঁড়া, আচ্ছা এটা ঐচ্ছিক। আচ্ছা, প্রস্তুত প্রণালী, প্রথমে একটি বড় বাটিতে মুড়ি নিন, এরপর ঠান্ডা করে দুধ ঢেলে দিন, চাইলে স্বাদ মতো চিনি, মধু অথবা খেজুরের গুড় মিশিয়ে নিন, এবার গোল করে কাটা কলা, কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ, নারিকেল কুচি যোগ করুন, সব উপকরণ আলতোভাবে মিশিয়ে উপরে সামান্য এলাচ গুঁড়া এবং দারচিনি গুঁড়া ছিটিয়ে দিন, চাইলে পরিবেশনের আগে আরও কিছু কলার টুকরো, বাদাম, কিশমিশ

মিল্কি মুড়ি ডিলাইট, বাপ রে বাপ। আচ্ছা, এই ফেসবুকের মধ্যে ওর উপকরণটা আছে, রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন আর কি। হ্যাঁ, আপনারা খেয়ে দেখতে পারেন, এটা আমিনা ভাবি ট্রাই করতে পারে, আমার এত ধৈর্য কুলাবে না জি কথা বললে এত কিছু। আচ্ছা, মোহাম্মদ রিয়াদ একটা কবিতা লিখেছে, তোমায় দেখেছিলাম ওই শ্রাবণ বেলায়, জানালার ধারে আছো বসে, হয়তো বৃষ্টি আসার প্রতীক্ষায়, না জানি অমন করে কি যেন ভাবছিলে আনমনে, আমিও চাতক পাখির ন্যায় চেয়েছিলাম তোমার ওই ভাবুক মুখের পানে, এই প্রত্যাশায় সখী একটিবার দেখো আমায়, হোক না সে মনের ভুলে অথবা নিদারুণ অবহেলায়, আমি হাজারো কদম হয়ে ফুটে রব তোমার এই শ্রাবণ বেলায়। বাপ রে বাপ, দুর্দান্ত প্রেমের কবিতা হয়েছে, খুব ভালো লাগলো। হ্যাঁ, খুব খুশি হলাম। ওকে, গানে যেতে চাই, আর যেটা বলি যে 6:50 বেজে গেছে, আমরা জিগড়া ফকিরা গানটা শুনে আমরা মাগরিবের আজান এবং নামাজের বিরতিতে যাব, তারপর আমরা ফিরে আসবো পরের ঘন্টায়। ওকে, কে জানি আঙ্কেল, এই যে দিলাম ফকির ফকিরের গান।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: দীর্ঘ দুই যুগ ধরে তোর সাথে বন্ধুত্ব, কত চড়াই উচ্চাই পার করেছি, কিন্তু যোগাযোগে কখনো ভাটা পড়েনি।
1: হ্যাঁ, তাই তো আমরা এত বড় প্রতিষ্ঠান দাঁড় করাতে পেরেছি।
0: কত কিছু বদলে গেছে, কিন্তু আমাদের বন্ধুত্ব, আমাদের বিশ্বাস একটুও বদলায়নি।
1: আরেকটা জিনিস বদলায়নি, যা গত 22 বছরের বেশি সময় ধরে আমাদের আস্থার জায়গা, বল তো কি?
0: আম্বার আইডি।
1: রাইট,
2: সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিব, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএসটিএন অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: রাইট, আপনি শুনছেন ঢাকা FM 90.4। দীর্ঘ একটা বিরতির পর, মাগরিবের আজান, নামাজের বিরতির পর, নাস্তা খাওয়ার বিরতির পর আবারও ফিরে আসলাম। আর একটা তথ্য শেয়ার করি, একটি ব্যবসা প্রতিষ্ঠান মানে একটি স্বপ্নের কারখানা। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে একটি দ্রুতগতির ইন্টারনেট কানেকশন আপনার সেই স্বপ্নকে দ্রুত নিয়ে যেতে পারে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। আপনার সেই স্বপ্ন পূরণে সারা দেশ জুড়ে বিশ্বস্ততার সাথে দ্রুতগতির ইন্টারনেট সেবা দিচ্ছে আম্বার আইটি কর্পোরেট সার্ভিস। তাই আপনার প্রতিষ্ঠানের কর্পোরেট কানেকশনে নিঃসন্দেহে বেছে নিতে পারেন আম্বার আইটি ইন্টারনেট। বিস্তারিত জানতে ভিজিট করুন ambarit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা, দ্য সার্ভিস ইউ উইশ ফর। ওকে, গান শুনবো, কিন্তু এর আগে হোয়াটসঅ্যাপে অনেককে দেখতে পাচ্ছি আমাদের সাথে জয়েন করছে। ভাবনা লিখেছে, মুকুল তোমাকে অনেক অনেক ধন্যবাদ, এসআই টুটুলের গানটা শোনার জন্য অনেক ভালো লাগলো। আচ্ছা, আমার জন্য অনেক ভালোবাসা পাঠিয়েছে, অনেক ভালোবাসা ভাবনা, আপনিও অনেক ভালো থাকবেন, অনেক দোয়া আপনার জন্য। আচ্ছা, আর আমাদের জাকারিয়া কি লিখেছে, আসলে দুপুরে খাবারের পরে একটু ঘুমানোর সময় থাকে, এই সময়টাতে আমি মাঝে মধ্যেই ঘুমাই। আবার মাঝে মধ্যে সবার সাথে দুষ্টুমি করতে করতে কথা বলতে বলতে সময়টা এমনিতে চলে যায়। তো আজকে যেহেতু বৃষ্টির একটা দিন, তাই নর্মালি ঘুম চলে আসছিল আর কি, সঠিক সময় খেয়াল করি নেই, লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। আর তুমি ঠিকই বলেছ, দিনের বেলা যদি ঘুমাই তাহলে রাতের ঘুমটা নষ্ট হয়ে যায়, আমার ক্ষেত্রেও এটা হয়। ওকে, সে অনুধাবন করতে পেরেছে। রিচি, আমাদের রিচি চলে আসছে। রিচি কি লিখেছে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি, সবাই কেমন আছে? আজ দেশের অর্ধেক জাতি ঘুমাচ্ছেন। আচ্ছা, ফেসবুকের হোম পেজে আজ খুব শান্তি, তাই আজ থেকে সবাই শান্তিতে থাকার প্রতিজ্ঞা করি। না, খুবই ভালো। এই ফুটবল নিয়ে আসলে অনেক কাদা ছোড়াছুড়ি হয়েছে, এখন সবকিছু শেষ হয়েছে, এটা একটা ভালো ব্যাপার। আর আপনার কথাটাও আমার খুব ভালো লেগেছে। ওকে, শান্তি ফিরে আসুক এই প্রত্যাশাই করি। আচ্ছা, আরেকজন লিখেছে, থ্যাংক ইউ সামান্তা, চাটা জোশ ছিল। আচ্ছা, ইমন খান নিয়াজ লিখেছে, থ্যাংক ইউ সামান্তা, চাটা জোশ ছিল, গিট্টু মিয়া চাকরি খেয়ে দিতে পারবে এই সামান্তা। আচ্ছা, না গিট্টু মিয়া একটু ঝামেলা করছে, আমরা গিট্টু মিয়া না থাকলেই ভালো মনে হচ্ছে, কারণ নানা রকম কথাবার্তা বলে বিভ্রান্তি সৃষ্টি করছে। ওকে, সামান্তাকে ধন্যবাদ দিয়েছে গিট্টু মিয়া। আমাদের প্রিয় মানুষটা চলে আসছে, অবসান ভাই। আসসালামু আলাইকুম মুকুল ভাই, কেমন আছো? ভালো আছি ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, অবসান বলছি, আজ একটু ব্যস্ত তাই শুনতে পাচ্ছি না, আপনাকে মিস করছি। আচ্ছা, এই অবসান ভাই দেখেন যে আমাদের না শুনলেও কি সুন্দর করে সে তার অনুপস্থিতির কথা জানিয়ে দিয়েছে। এইভাবে আপনারাও যারা নিয়মিত আমাকে শুনেন, একটু জানিয়ে দিলে আমার একটু মনটা শান্ত থাকে আর কি, ভালো লাগে। ওকে, কথা কম বলি, সময় তো শেষ হয়ে যাচ্ছে, বিদায়েরও সময় হয়ে যাচ্ছে। আর আগামী সপ্তাহ থেকে আমি একটু চেষ্টা করব যে নামাজটা একটু আগে পড়ে একটু তাড়াতাড়ি যেতে আর একটু আগে আপনাদের সাথে জয়েন করতে পারি। ওইখানে গেলে একটু দেরি হয়ে যায় নামাজে জামাত করলে। আচ্ছা, দেখা যাক, আমি আগামী সপ্তাহ থেকে একটু আগে চলে আসবো, আজকে একটু দেরি করে ফেলেছি। ওকে, আর এই মুহূর্তে আমরা ভাইকিংস ফিচারিং কানের সুবর্ণার একটা গান শুনবো, খুবই সুন্দর গান। ভাইকিংসের গান শুনতে চেয়েছিল আমাদের এক বন্ধু, আমার মনে হয় ভালো লাগবে এই গানটা শুনলে, ভালোবাসি যারে।

ভালোবাসি যারে, খুব সুন্দর একটা গান শুনলাম। আর এর মধ্যে ফেসবুক ভরে গেছে, অনেকক্ষণ সময় পরে আসলাম। পূর্ণিমা খাতুন লিখেছে, আমি অসুস্থ, আমার জন্য সবাই একটু দোয়া করবেন। অবশ্যই পূর্ণিমা আমাদের খুব প্রিয় একটা ভালোবাসার মানুষ, প্রিয় বন্ধু। আমরা পূর্ণিমার জন্য দোয়া করি, আল্লাহ যাতে পূর্ণিমাকে সুস্থ করে দেয়। পূর্ণিমা, ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। আর যারা যারা শুনছেন সবাই একটু পূর্ণিমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয়। উম্মে রায়হান লিখেছে, ধন্যবাদ মুকুল ভাইয়া। আচ্ছা, রায়হানকে ধন্যবাদ। তারপর সামান্তা লিখেছে, মুকুল ভাইয়া আমি কিন্তু নতুন অ্যাসিস্ট্যান্ট নিতে পারবো না। আচ্ছা, সব কাজ একা সামাল দিতে পারবে তো? আচ্ছা, আমিনা ভাবি লিখেছে, মুকুল ভাই সামান্তার রেসিপিটা অনেক জটিল, মনে হয় না এটা আমি পারবো, তবু ওর জন্য শুভকামনা রইল, ছোট মানুষ তো। ওকে সামান্তা, আমিনা ভাবি তোমার রেসিপি দেখে ভয় পেয়ে গেছে। হ্যাঁ, এত কিছু আমি নিজেও ঘাবড়ে গেছি যে এত কিছু জোগাড় করে তারপরে জিনিসটা বানানো একটু কঠিন হয়ে যাবে। আচ্ছা, তারপরও আমি রূপকথার আম্মাকে একটু দেখাবো যে এটা করা যায় কিনা, একটু দেখার জন্য। ওকে, তোমার কমেন্ট থেকে দেখাবো। আচ্ছা, অহনা লিখেছে, সামনে কিছুদিন একটু ব্যস্ত থাকবো, হয়তো কয়েকদিন জয়েন করতে পারবো না, ভালো থাকবেন ভাইয়া, কোনো সমস্যা নাই। এই যে ভালোবাসা, এই যে থাকবো না আমাদেরকে জানানো, এটাই অনেক বিশাল ব্যাপার। হ্যাঁ অহনা, দূর থেকেও আমাদের ভালোবাসা থাকবে আপনার প্রতি, এবং আপনিও আমাদের জন্য দোয়া করবেন। শাহরিয়ার চৌধুরী ইমন লিখেছে, ইংরেজি গানগুলো খুব সুন্দর, ভালো লেগেছে, অনেক ধন্যবাদ। তারপর আমি ভালো আছি। সাদি জুনিয়র খুব সুন্দর একটা এসএমএস লিখেছে, সে লিখেছে, আজকের খেলার মাঠে আমার মনে হয় বল আরেকটা দরকার ছিল, কেননা একটা দিয়ে তো খালি স্পেনই খেলেছে আজ। একদমই খাঁটি কথা, যে আরেকটা বল থাকলে আর্জেন্টিনা একটু খেলতে পারত, একটা দিয়ে খালি স্পেনই খেললো। মানে এক অদ্ভুত খেলা স্পেন, যে কি খেললো, মানে সম্মোহনী খেলা, জাদুকরি খেলা, মানে এটা একটা অলৌকিক খেলা সে তারা খেললো আর কি। এবং ফ্রান্সকেও কিন্তু এইভাবে নাস্তানাবুদ করে ছেড়ে দিয়েছিল। যাক, এফ এম পোকা জাহাঙ্গীর আলম লিখেছে, দুই দিনে দুইটা ছাতা দুই জায়গায় রেখে আসছি, এখন কপালে শনি আছে। আচ্ছা, আমি একটু ছাতার কথা বলতে গিয়েছিলাম, একটু বলি। আজকে তো বৃষ্টি, তো সবাই ছাতা নিয়ে আসছে, তা আমাদের ওইখানে একটা গ্যাপ, খালি জায়গা আছে সোফা টোফার মাঝখানে একটা ওয়েটিং রুমে, তো ওইখানে সবাই ছাতা রেখেছে, তা আমার ছাতাটাও রাখলাম যে শুকানোর জন্য, মেলে রেখে দিয়েছি। তা আমাদের যে আর্যে তানহা, সে তার ছাতা খুঁজতে খুঁজতে সে ছাতা নিয়ে চলে গেছে। তারপর আমি গেলাম আমার ছাতা খুঁজতে, দেখি আমার ছাতা পাই না। তারপর বললাম কি হয়েছে, এটা তো তানহা আপু নিয়ে গেছে, তানহা আমার ছাতা নিয়ে গেছে। হ্যাঁ, এখন আমার ছাতাটা একটু শক্তপোক্ত ছিল আর কি, তানহাটা একটু নরবরে ছাতা, তা আমার মেজাজ খারাপ হয়ে গেলো, আমার ছাতাটা নিয়ে গেলো, কি করব। তারপর আমাদের সাউন্ডের সুশান্ত দাকে বললাম যে তানহাকে একটু ফোন দিয়েন, যেহেতু আমি একদিন আসি তো সপ্তাহে, আমার সাথে সবার যোগাযোগ হয় না। ওরা বললেন যে আমার ছাতাটা নিয়ে আসতে, কয়া ঠিক আছে মুকুল ভাই বলবো বলে, তারপর আমি তানহার ছাতাটা নিয়ে গেলাম। হ্যাঁ, তানহার ছাতাটা নিয়ে মুড়িয়ে আমার ব্যাগের পাশে রেখে দিলাম যে যাওয়ার সময় নিয়ে যাব, তানহা আমারটা নিয়ে গেছে। একটু পরে আর যে রিদম এসে বলে কি, আমার ছাতা পাই না, আমার ছাতা পাই না। সে খুঁজতে খুঁজতে ঢুকতে, মুকুল ভাই আপনি একটা ছাতা নিছেন? তাই বললাম আমি তানহার ছাতা নিছি। এসে বলে না ভাই, এটা তো আমার ছাতা। তারপর আবার রিদম বলছে রিদমের ছাতা, সে আমার ছাতাটা নিয়ে গেল। আলাম যে আরে, আমারটা তানহা নিয়ে গেছে, তুমি, আমি তানহারটা নিছি, তুমি আবার আমারটা নিয়ে গেলা। বলে না, এটা আমার ছাতা তো ভাই, এটা আমার ছাতা, আমি বাসা যাবো, বৃষ্টি নিয়ে গেল। তারপর আমি ওখানে গেলাম, তারপর যাই দেখি যে এক কোনা দিয়ে আমার ছাতাটা পড়ে আসে আর কি। হ্যাঁ, তারপর আমার ছাতা পেলাম, নিয়ে আসছি। এই হচ্ছে কাহিনী আর কি, যে ছাতা, বহুত ছাতা নিয়ে অনেক ঝামেলা আছে। আচ্ছা যাই হোক, আর রং তো সব রাস্তাঘাটের কিনি, সব একরকম দেখতে, একটা ঝামেলা। ছাতার মধ্যে মুকুল লিখে রাখতে হবে, হ্যাঁ, না টি স্টল লিখে রাখতে হবে ছাতার মধ্যে। আচ্ছা, হৃদয়ের মাঝে হোগলার ভাইয়া লিখেছে, লামিন পৃথিবীর প্রথম ভাতিজা যে চাচার জমি মেরে দিল। আচ্ছা, চমৎকার কথা লিখেছে। ওই যে একটা ছবি ছিল আর কি, দুদিন ধরে খুব ট্রল হচ্ছিল, ইয়া সবাই দিচ্ছিল, যে মেসি ইউনিসেফের মনে একটা প্রোগ্রামে ছিল যে মেসির সাথে দেখা করা যাবে, তখন লামিনকে মেসি গোসল করাচ্ছিল, এরকম একটা ছবি। যাক, চাচা ভাতিজারই তো ব্যাপার, কোনো ব্যাপার না। সাদি জুনিয়র, পাঁচটা হলুদ কার্ড, একটা লাল কার্ড, আর শেষে একটা আন্ডা। আর্জেন্টিনা একদম ঠান্ডা, একদম ঠিক বলেছেন। যাই হোক, আর্জেন্টিনা আমাদেরকে আনন্দ দিয়েছে। আপনারা ব্রাজিল সাপোর্টার যারা রয়েছেন, একটা জিনিস খেয়াল করে দেখেন, ব্রাজিল আউট হওয়ার পর কিন্তু বিশ্বকাপের অর্ধেক আমেজ কমে গেছে। এখন যদি তখন আর্জেন্টিনাও চলে যেত, তাহলে কিন্তু ফাইনাল পর্যন্ত আপনারা দেখতেন না। অ্যাটলিস্ট আর্জেন্টিনাকে হারানোর জন্য কিন্তু আপনারা এই প্রতিটা খেলা এনজয় করেছেন, এটা একটা ভালো একটা দিক আর কি। ওকে, লামিয়া জান্নাত আমাদের সাথে জয়েন করেছে, খুব সুন্দর একটা নাম লামিয়া জান্নাত। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, আমি যুক্ত হয়ে গেছি রংপুর থেকে, আপনার শো শুনছি, অনেক ধন্যবাদ লামিয়া। আর প্রতি সোমবার আশা করি চলে আসবেন। সামান্তা লিখেছে, মোহাম্মদ রিয়াদ, রিয়াদকে ভাইয়া কবিতাটা কয়টা প্রেম করার ফল শুনি। আচ্ছা,
রিয়াদের প্রেমের কবিতাটা শুনে আমারও ওই প্রশ্ন জেগেছে, কয়টা প্রেম করলে এরকম কবিতা লিখতে পারে, তাই না? আচ্ছা, সামান্তা কিন্তু এইসব কবিতা লিখতে পারে না, কারণ প্রেম টেম করে নাই, ও লিখতে পারে না, ও অন্য কিছু লেখে, ওই আমাদের জীবনানন্দ দাসের মতো প্রকৃতি বিভিন্ন জিনিস টিনিস নিয়ে লেখে। মোহাম্মদ রিয়াদ লিখেছে, মুকুল ভাই আমাকে এক কাপ চা দিয়ে উল্লেখ্য আপনার সহযোগী সামান্তাকে চিনি বেশি করে দিতে বলবেন। আচ্ছা, না সামান্তার হাতের চা এমনিতে নাড়লেই চিনি বেশি হয়ে যায়, হ্যাঁ, ও চিনি দেওয়া লাগে না বেশি, ভালো মেয়ে তো, ও নাড়লেই দেখবেন যে মিষ্টি বেশি হয়ে গেছে। আচ্ছা মুকুল, তুমি ট্রাই করে দেখো, ভালো লাগবে, বাসায় থাকবে তাই দিয়ে চেষ্টা করতে পারো। আচ্ছা আমি সামান্তা, আমি তোমার ভাবিকে দেখাবো বাসায় গিয়ে রাতেবেলা, যে এটা কি বানানো যায় কিনা। ওকে, তারপর সুমাইয়া ইসলাম আমাদের সাথে জয়েন করেছিল, তারপর সুমাইয়া অনেকগুলো এসএমএস করেছে, সুমাইয়া কমেন্টস পড়া না, কারণ সুমাইয়া একটু দেরি হয়ে গিয়েছিল, নামাজের বিরতিতে গিয়েছিলাম এই কারণে। শাহ কবির আমাদের সাথে জয়েন করেছে, তারপরে সাদিয়া সুজানা, বাহ খুব সুন্দর একটা নাম, সাদিয়া সুজানা। এনজি শাহাবু আমাদের সাথে জয়েন করেছিল, শাহাবুকে ধন্যবাদ। তারপর নুসরা, ওকে, তারপর শ্যাম্পু লিখেছে, 5 মিনিট পর পর অনলাইনে এমনভাবে আসি যেন আমার সাথে কথা বলার জন্য কেউ অপেক্ষা করছে। এটাই তো আমাদের বদ অভ্যাস হয়ে গেছে, আমরা খুব বেশি অনলাইনের উপর মানে ফেসবুকের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে, এটার থেকে একটু বেরিয়ে আসতে হবে। হ্যাঁ, জীবনে আরও অনেক কাজ রয়েছে। ওকে, আরও অনেকগুলো এসএমএস পড়ব, এর মধ্যে হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছি আরেকজন লিখেছে, মুকুল ভাই আমি গান রিকোয়েস্ট করি না, বাট গত সপ্তাহে তুমি আমার জন্য একটি গান ডেডিকেট করেছিলে, ব্যাপারটা আমার অনেক ভালো লেগেছিল, রায়ান সৈয়দপুর থেকে। অনেক ধন্যবাদ রায়ান। আচ্ছা, আরেকটা এসএমএস হচ্ছে আমাদের সাইফুর এসএমএস করেছে, সাইফুরকে একটু আগে আমি বকা দিয়েছিলাম। সাইফুর লিখেছে, ভাইজান আসসালামু আলাইকুম, সরি সব কিছুর জন্য কষ্ট পাচ্ছি, দূর করে দিয়েন না। আচ্ছা সামান্তা কি বলো? আচ্ছা ঘটনা হচ্ছে সাইফুর, আমি তোমাকে একদম তুমি করে বললাম, এখন তোমাকে আমি অনেক ভালোবাসি, তুমি শুরু থেকে আমার সাথে ছিলে, সব কিছু একটু কথাবার্তা সব কিছু একটু হুশ করে বলতে হবে, দেশে দেখো না যে একটা সরকারের পরিবর্তন হয়ে গেছে একটা কথা দিয়ে, তাই না? তা জিনিসটা হচ্ছে যে আমি তো শুরুতেই বললাম যে আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে কথা বললাম, আমি কিন্তু কখনোই আর্জেন্টিনার পক্ষ নিয়ে কোনো কথা বলি নাই, যেটা সত্যি এটাই বলেছি। তোমার অযথা পিঞ্চ মারার মতো কথা তো বলা ঠিক না ওই জায়গাটা, তাই না? যেমন একটু আগে একজন দেখলো মাঠে 2টা বল থাকলে ভালো হতো, একটা আর্জেন্টিনা খেলতো আর একটা স্পেন একটা বল নিয়ে খেলেছে, এসএমএসটা কিন্তু সুন্দর ছিল। তো এটা কিন্তু দেখো একটা খোটাও দিল, কিন্তু এসএমএসটা সুন্দর, আমি কিন্তু পড়লাম, আমি কিন্তু মনে কষ্ট পাইনি। তো এই ধরনের লেখা লিখতে হবে যে জিনিসটা মজা দেয় মানুষকে, ঠিক আছে? কিন্তু আর্জেন্টিনা চোরের দল, তা চোরের দল যদি হয় আমরা সাপোর্ট করি, আমরাও চোর, তাই না? তো এই সমস্ত জিনিসগুলা বন্ধুদের মহলে আড্ডা দেওয়া যায়, কিন্তু একটা অনলাইনের মধ্যে একটা কি বলে একটা মেইন স্ট্রিম মিডিয়া আমি কথা বলছি, তুমি আমাকে বলছো যে চোরের দলের সাপোর্টার, আমি চোর, হ্যাঁ, তাই না? এই জিনিসগুলো খুব খারাপ লাগে। তা আমি রাগ রাখিনি, ঘটনা হচ্ছে যে আমার মনটাও খুব নরম, আমি কখনো কারোর সাথে ঝগড়া করে থাকতে পারি না, আমি যদি কখনো অন্যায় করি, আমার এমন অনেক ঘটনা আছে যে আমি রাগের মাথায় অন্যায় করে ফেলেছি, পরে আমি তার কাছে একদম খুব ভালোভাবে ক্ষমা চেয়েছি। হ্যাঁ, তো এই জিনিসগুলো সবকিছু বুঝে চলতে হবে। হ্যাঁ, বয়স হচ্ছে, সব কিছুর মধ্যে বুঝে চলতে হবে, কথাবার্তা সাবধানে বলতে হবে, সব কিছু মিলে। ওকে, মাঝে মাঝে কিছু একটা হতে পারে, কিন্তু কন্টিনিউ বললে তো ঠিক না জিনিসগুলো। ওকে, আর সাইফুরের প্রতি আমার কোনো রাগ নেই, সামান্তারও রাগ নেই, আমাদের কারোর রাগ নেই, সাইফুর আমাদের সাথে শোতে থাকবে, অবশ্যই আমরা আশা করি সাইফুর সবসময় থাকবে। ওকে, আর আমি ভুলে গেলাম, আমি সাইফুরের কাছে সাইফুর সরি বলেছে, আমিও সরি সাইফুর, তোমাকে কষ্ট দিয়েছি, মনে কষ্ট দিয়ে থাকলে আমাকেও মাফ করে দিও, নিয়মিত সামনের সপ্তাহ থেকে অবশ্যই তোমার সাথে কথা হবে, হ্যাঁ, আর কিছু বলতে চাই না। ওকে, গানে যাব, আচ্ছা গানেই যাই, আগে আমরা শূন্য ব্যান্ডের একটা গান শুনে আসি, শত আশা, সুন্দর এই গানটাও, সুন্দর।

0: শুনছেন ঢাকা FM 90.4। আমার বিদায়ের সময় হয়ে গেছে, আরো কিছুক্ষণ আপনাদের সাথে এই মুহূর্তটা কথা বলে তারপর আমি বিদায় নিচ্ছি। ওকে, তার আগে জানিয়ে দিই, সীমাহীন খরচে জালে যখন প্রিয়জনের সাথে আড্ডা দেওয়া হয়ে যাচ্ছে অনেক ব্যয়বহুল, আমার আইটিআইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও পিএস চেইন অপারেটরে। আরও থাকছে প্রতি সেকেন্ড পালস, অন্যান্য অনলাইন মেসেজিং অ্যাপসে যা অসম্ভব। আপনার বিকাশ, রকেট, নগদ, ভিসা কার্ড, মাস্টার কার্ড দিয়ে সহজেই টাকা রিচার্জ করা যাবে এবং থাকছে আজীবন মেয়াদ, অর্থাৎ অ্যাকাউন্ট রিচার্জ করা অনেক সহজ এবং থাকছে না মেয়াদ শেষ হওয়ার চিন্তা। এছাড়াও আছে আম্বারাইটি আইপি ফোন থেকে অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট এবং ফাইল শেয়ারিং একদম ফ্রি। অধিকাংশ সরকারি হেল্পলাইন নম্বরে এবং অধিকাংশ ব্যাংকের কল সেন্টার নম্বরে আম্বারাইটি আইপি ফোন দিচ্ছে ফ্রি কথা বলার সুবিধা। ওকে, আম্বারাইটির সাথেই থাকুন। আর শফিক ভাই লিখেছে, ভাই আগামী সোমবার পর্যন্ত ভালো থাকবেন, অনেক ধন্যবাদ ভাই, তারপরে কি খারাপ থাকবো? শরীফ ভাই আমাকে খুব ভালোবাসে, সবসময় ভালো থাকি যাতে দোয়া করবেন। আর আগামী সোমবার পর্যন্ত না, সবসময় আজীবন শফিক ভাই আমাদের লিসেনার যারা রয়েছে সবাই ভালো থাকবেন। সামান্তা লিখেছে, আমি সাইফুল ভাইয়াকে ছাড়া কাউকে অ্যাসিস্ট্যান্ট নিব না। আচ্ছা, ওকে, ঠিক আছে। সাইফুল তো আমাদেরকে বলেছি, সাইফুলের সাথে আমি রাগ করেছিলাম, ও সরি বলেছে, আমিও সরি বললাম। আগামী সপ্তাহ থেকে সামান্তার সাথে
1: তোমার কি নাম, কি নাম লিখেছো আমি তো পড়তে পারছি না, দেখো তো আমার তো ঝামেলা হয়ে যাচ্ছে। সামান্তার সাথে কি কি, সামান্তার সাথে, এটা তো খুব কঠিন ব্যাপার বলা, সামান্তার সাথে। আচ্ছা, আগামী সপ্তাহ থেকে সামান্তার সাথে সাইফুল কাজ করবে। ওকে, পূর্ণিমা খাতুন লিখেছে, ছাতার গল্পটা জোশ। আচ্ছা পূর্ণিমা, মজা পেয়েছে, আসলে গল্পটা মজার, সত্যি ঘটনা আর কি। হ্যাঁ, মানে আমার ছাতা কই, তানহা আমার ছাতা নিয়ে গেছে, আমি তানহার ছাতা নিয়ে আসছি। রিদমেশা আবার বলে যে আমার ছাতা কই, এই মুগুল ভাই আপনি আমার ছাতা নিয়ে গেছেন দেন। আমি বললাম না, আমারটা তানহারটা কয় না, এটা আমার ছাতা। পরে গিয়ে দেখি যে আমার ছাতা ওখানে পড়া আছে, এই হচ্ছে কাহিনী। আচ্ছা, তারপর পূর্ণিমা তো আমি অসুস্থ লিখেছে। ওকে, যারা এতক্ষণ আমার সাথে জয়েন করলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা করি। আর আমরা আমাদের সবার জন্য দোয়া করব, এবং সেই সাথে আমাদের যাদের বাবা মা নেই, আমরা আমাদের সকল বাবা মার জন্য যারা কবরবাসী হয়েছেন তাদের জন্য দোয়া করছি, যাতে আল্লাহ তাদেরকে দুনিয়ার সমস্ত গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করে। এবং আমাদের যাদের বাবা মা বেঁচে আছে পৃথিবীতে, কারো মা আছে কারো বাবা আছে, আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করুক, তাদেরকে সুস্থতা দান করুক, আমরা এই প্রত্যাশা করি। ওকে, তা আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা করি। আগামী সোমবার বিকেল 5টায় আবারও কথা হবে। ওকে, আর কি বলবো, আসসালামু আলাইকুম, আজকের মতো বিদায় নিচ্ছি। আর যেতে যেতে যে গানটা শুনবো, ব্ল্যাকের তুমি কি সারা দেবে। আগামী সপ্তাহে বিকেল 5টায় আবারও কথা হচ্ছে।

0: রে।
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার। খবর পড়ছে সৈয়দা হামিদা শেলি। শুরুতে শিরোনাম, ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্য ভান্ডার গড়ার উপর প্রধানমন্ত্রীর গুরুত্ব আরোপ। আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বললেন তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনের বিচার হবে সেনা আইনে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রত্যর্পণ চেয়ে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আগামী 2-3 দিনে দেশের উত্তর উত্তর পূর্বাঞ্চলের অধিকাংশ নদীর পানি বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন অ্যান্ডি বার্নাম। এবং 1-0 গোলে আর্জেন্টিনাকে হারিয়ে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ফিফা বিশ্বকাপ ফুটবলের শিরোপা ঘরে তুলল স্পেন। গোল্ডেন বল জয় করলেন ড্রুত্রি, গোল্ডেন বুট পেলেন এমবাপ্পে। শুনছিলেন শিরোনাম,
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রকৃত উপকার ভোগীর কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা কার্যকর, স্বচ্ছ ও নির্ভুলভাবে পৌঁছে দিতে একটি সঠিক ও গ্রহণযোগ্য তথ্য ভাণ্ডার গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি আজ সচিবালয়ে ফ্যামিলি কার্ডের কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এই গুরুত্ব আরোপ করেন। বৈঠকে বিএনপি নির্বাচনী ইশতেহারে ঘোষিত অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গীকার ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি এবং পর্যায়ক্রমে সারা দেশের সম্প্রসারণের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী ধাপে ধাপে সারা দেশে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিস্তারের লক্ষ্যে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ, আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শ্রমিকদের অধিকার সংরক্ষণ, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। আজ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এর মহাপরিচালক গিলবার্ট এফ হোংবো তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই কথা বলেন। সাক্ষাৎকালে আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ হোংবো জানান, তার সংস্থা বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও জোরদার করতে আগ্রহী এবং শ্রম খাতের উন্নয়নে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ অব্যাহত রাখবে। তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের জাতিসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়াকে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতা ও গ্রহণযোগ্যতার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে উল্লেখ করেন। আইএলও মহাপরিচালক আরও বলেন, শ্রম খাতে সরকারের চলমান সংস্কার এবং আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে বাংলাদেশের আন্তরিকতা আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচকভাবে মূল্যায়িত হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেনের বিচার বিদ্যমান সেনা আইনেই পরিচালিত হবে। তিনি আজ বিজিবি সদর দপ্তর পিলখানায় বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও দরবার শেষে এক সংবাদ ব্রিফিংয়ে এই কথা বলেন।
2: মেজর অবসরপ্রাপ্ত মুজাফফর নামে যে আসামিকে গ্রেফতার করা হয়েছে, তার অন্যান্য সহযোগীদের যে বিচার সেটা সামরিক আদালতে হয়েছে। তখনকার সময়ে সেখানে কিছু ফাইন্ডিংস আছে। তিনি পলাতক ছিলেন, দীর্ঘদিন ভিন্ন নাম ধারণ করে পার্শ্ববর্তী দেশে পলাতক ছিলেন। এখানে আসার পরে আমরা যখন জানতে পেরেছি আমাদের গোয়েন্দা সংস্থার ইনফরমেশনের ভিত্তিতে, তাকে আমরা গ্রেফতার করে সেনা আইনেই বিচার করার জন্য আমরা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছি। জেনারেল কোর্ট মার্শাল করে সম্ভবত তার বিচারটা নিষ্পন্ন হবে।
0: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ ভারতকে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে। আজ রাজধানীতে বাংলাদেশ ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ এ বিমস্টেকের তিন দশক যৌথ সমৃদ্ধির জন্য আঞ্চলিক সহযোগিতার অগ্রগতি শীর্ষক এক সেমিনারে অংশগ্রহণ শেষে তিনি সাংবাদিকদের এই কথা জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের আনুষ্ঠানিক অনুরোধ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে পাঠানো হয়েছে। তিনি জানান, ভারত সরকারকে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটির দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের একটি কপিও পাঠানো হয়েছে। প্রবাসীদের ভোগান্তি কমাতে ও তাদের নানা সুবিধা দিতে আগামী মাসে প্রবাসী কার্ড চালু করতে যাচ্ছে সরকার। বিভিন্ন দূতাবাসের জরুরি সেবা পেতে অগ্রাধিকার, বিমানবন্দরে প্রবাসীদের ভোগান্তি কমানো, রেমিটেন্স বা আয় পাঠানো সহজ ও নিরাপদ হবে এতে। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। বিশ্বের বিভিন্ন দেশে দেড় কোটিরও বেশি বাংলাদেশি কর্মরত। দক্ষ জনশক্তি তৈরি করা এবং ইউরোপ সহ নতুন শ্রমবাজার সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। এসব বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রবাসী কার্ড বিষয়ক বিশেষ সভায় আগামী আগস্ট মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে প্রবাসী কার্ড চালুর সিদ্ধান্ত হয়। কিভাবে কাজ করবে এই কার্ড সেটিও জানালেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
4: কার্ড যাদের আছে তাদেরকে যেন ফার্স্ট ট্র্যাক বেস তাদেরকে সার্ভিস দেওয়া হয়, সেই সুযোগ সুবিধাটা তারা পাবে। এয়ারপোর্টে ইমিগ্রেশনের ক্ষেত্রে এবং আমাদের বিভিন্ন দূতাবাসে কনসুলার সেবা নেওয়ার ক্ষেত্রেও তারা একটা অগ্রাধিকার পাবে। পাশাপাশি দেশের বাইরে থেকে যারা দেশে ইনভেস্ট করতে চায় এবং যারা দেশে বৈধ পথে রেমিটেন্স পাঠাবে তাদেরও একটা বাড়তি সুযোগ সুবিধা থাকবে।
3: বিদেশগামী কর্মীদের নিরাপদ অভিবাসন, কম খরচে কর্মসংস্থান এবং প্রবাসীদের আর্থসামাজিক মর্যাদা, ক্ষমতায়ন, আর্থিক প্রণোদনা প্রদান, ডুয়েল কারেন্সি কার্ডের মাধ্যমে ইন্টারন্যাশনাল পেমেন্ট ও ব্যাংকিং সুবিধা সহ থাকবে দশটি বিশেষ সুবিধা। সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রকৃত উপকারভোগীরা।
5: আমাদের প্রবাসী কার্ডটা তাড়াতাড়ি চালু হোক, আর পাসপোর্টে যে সমস্যাটা আছে সমস্যাটা যাতে অতি তাড়াতাড়ি আমাদের সমাধান হয়, এটাই আমাদের চাওয়া। আমাদের আর কোনো কিছু চাওয়ার নাই।
6: দেশের প্রধান চালিকা শক্তি হলো আমাদের দেশের প্রবাসীরা। আমরা চাই প্রবাসীরা যেন তাদের সম্মান এবং অধিকার সম্পূর্ণটা পায়।
3: আগামী ডিসেম্বরের পরে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হতে পারে বলে জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
4: সরকার চেষ্টা করছে যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে এতদিন ধরে যে বিতর্ক বা যে প্রশ্নগুলো আসছে সেটা যেন আমাদের সময় না তৈরি হয়।
3: ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
0: এবারে জুলাই ২৪ গণ অভ্যুত্থানের উপর বিশেষ পরিবেশনা।

0: আজ 20 জুলাই। 2024 সালের আজকের এই দিনে দেশজুড়ে কারফিউ জারি করা হয়, মোতায়েন করা হয় সেনাবাহিনী। এদিন যাত্রাবাড়ি, উত্তরা, বাড্ডা ও মিরপুরে ছিল সংঘর্ষের মূল পয়েন্ট। মোহাম্মদপুরেও সংঘর্ষ তীব্র হয়ে ওঠে। আরো শুনুন প্রতিবেদনে।
1: 2024 জুলাইয়ের সেই উত্তাল দিনগুলোর মধ্যে 20 জুলাই অন্যতম স্মরণীয় একটি দিন। আগের দিন 19 জুলাই অর্ধশতাধিক ছাত্র জনতা নিহত হওয়ার ঘটনায় রাজধানী সহ সারা দেশ ক্ষোভে উত্তাল হয়ে ওঠে। টানা দুই দিনের কমপ্লিট শাটডাউন কর্মসূচিকে কেন্দ্র করে 20 জুলাই রাজধানীতে অন্তত 25 জন সহ সারা দেশে তৎকালীন স্বৈরাচার সরকারের মদতপুষ্ট আইন শৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন দলীয় ক্যাডারদের নির্বিচার গুলি ও হামলায় প্রাণ হারান প্রায় অর্ধশত মানুষ, আহত হন শত শত ছাত্র জনতা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী বাংলাদেশ বেতারকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, তৎকালীন সরকারের নির্দেশেই শিক্ষার্থীদের ওপর সে সময় টার্গেট করে হত্যার উদ্দেশ্যে গুলি ছুড়েছিল রাষ্ট্রীয় বাহিনী, যা ছিল নৃশংসতার চূড়ান্ত নজির।
2: এই গুলিগুলি যে করা হয়েছিল একেবারে মেরে ফেলার উদ্দেশ্যে করা হয়েছিল। তাই সাধারণত যেটা ব্রিটিশ আমাদের অভিজ্ঞতা ছিল, পরে পাকিস্তান আমাদের ছিল, যে ম্যাজিস্ট্রেটের অর্ডারে যদি কোনো আন্দোলন দমন করার সময় গুলি করতে হয় সেটা ওই হাঁটুর নিচে করতে হয় যাতে সে মারা না যায়। কিন্তু এই আন্দোলনের সময় 3,500,000 রাউন্ড গুলি ব্যবহার হয়, এই 3 সপ্তাহে ঢাকাতেই হয়েছে 95,000 রাউন্ড।
1: আন্দোলন দমাতে সরকার জুড়ে কারফিউ জারি করে এবং সেনাবাহিনীর টহল জোরদার করা হয়। আন্দোলনে দিশেহারা আওয়ামী লীগ সরকার 20 জুলাই তৃতীয় দিনের মতো সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ রাখে। 21 ও 22 জুলাই সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ 21 জুলাই থেকে সারা দেশে পোশাক কারখানা বন্ধ রাখার ঘোষণা দেয়। এদিন ঢাকায় অন্তত 25 জন, সাভারে 4 জন, গাজীপুরে 2 জন এবং নরসিংদীতে 2 জন সহ সারা দেশে প্রায় অর্ধশত ছাত্র জনতা নিহত হয়। শুক্রবার দিবাগত রাত 2:30 দিকে রাজধানীর খিলগাঁও থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামকে তুলে নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনী। এতে মানুষের মাঝে একদিকে উৎকণ্ঠা ও ক্ষোভ বাড়তে থাকে, তবে ভয় ভীতি উপেক্ষা করে শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের ব্যাপারে ছিল অনড়।
3: 56% কোটার বিপক্ষে যে ছাত্রদের অবস্থান, এটা কোনো সময় সরকার বিরোধী ছিল না, সরকারের পক্ষ থেকে আমাদের শুধু একটা দাবি ছিল।
1: বিশে জুলাই রাজধানীর যাত্রাবাড়ি, নিউ মার্কেট, সায়েন্স ল্যাব, উত্তরা, মেরুল, বাড্ডা ও মিরপুরে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। এদিন বিএনপি নেতা আবির খসরু মাহমুদ চৌধুরী, নজরুল ইসলাম খান এবং রুহুল কবির রিজভি আহমেদ সহ বিএনপি জামাতের প্রায় 70 জন নেতাকে গ্রেপ্তার করা হয়। কারফিউ জারির কারণে রাজধানীর প্রধান বিপণী বিতান ও প্রধান সড়কের পাশের দোকানপাটও বন্ধ ছিল। সড়কে মানুষের উপস্থিতি ছিল একেবারেই কম। বিশে জুলাই গভীর রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 3 সমন্বয়কের সঙ্গে বৈঠক করেন সরকারের মন্ত্রীরা। এ সময় তারা সরকারের কাছে 8 দফা দাবি উত্থাপনের পাশাপাশি আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন। রাজধানীর যাত্রাবাড়ি, শনিরাখড়া, উত্তরা, রামপুরা, বনশ্রী ও বাড্ডা এলাকা এবং ঢাকার বাইরে দেশের বিভিন্ন জেলায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
4: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
0: খবরের বাকি অংশ পড়ছে আসফিয়া তসলিম। সুরমা, কুশিয়ারা এবং সোমেশ্বরী নদীর পানি 4 স্টেশনে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী 3 দিন সুরমা, কুশিয়ারা নদীর পানি আরও বাড়তে পারে। আজ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক বার্তায় জানানো হয়, এর ফলে সিলেট ও সুনামগঞ্জ জেলার নদী সংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা দেখা দিতে পারে অথবা চলমান বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে। এতে বলা হয়, দেশের উত্তর পূর্বাঞ্চল ছাড়াও উত্তরে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং আগামী 2 দিন এসব নদীর কিছু স্থানে পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আরও জানায়, গত 24 ঘণ্টায় সিলেট ও ময়মনসিংহের সারিগোয়াইন, জাদুকাটা, জিঞ্জিরাম, সোমেশ্বরী, ভুগাই ও কংস নদীর পানি বেড়েছে এবং আগামী 2 দিন এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। সরকার দেশের দক্ষিণ পূর্ব ও উত্তর পূর্বাঞ্চলে আকস্মিক বন্যা ভূমিধ্বস ও পাহাড় ধ্বস সহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বিভিন্ন কার্যক্রম অব্যাহত রেখেছে। আজ তথ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজারে ভারী বৃষ্টিপাত হচ্ছে না। নতুন করে কোনো ভূমিধ্বস কিংবা পাহাড় ধ্বসেরও খবর পাওয়া যায়নি। বেশিরভাগ এলাকা থেকে বন্যার পানি নেমে গেছে, তবে এখনও স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসেনি। মানুষ আশ্রয়কেন্দ্র থেকে নিজেদের বাড়িতে ফিরতে শুরু করেছে। সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেটে আঞ্চলিক তথ্য অফিসের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী জেলায় মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বৃষ্টিপাত বৃদ্ধির ফলে সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন ও পিয়াইন নদীর পানি বাড়তে শুরু করেছে। প্রতিবেদনে বলা হয়, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার সার্বিক বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। দেশে হামের উপসর্গ নিয়ে আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় 5 শিশুর মৃত্যু হয়েছে। এই সময় হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে 1069টি শিশু। আজ স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। করোনার নমুনা পরীক্ষা নিয়ে জালিয়াতির অভিযোগে কারাগারে যাওয়া রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ ওরফে শাহেদ করিমকে আবার গ্রেফতার করেছে পুলিশ। আজ রাজধানীর ইসিবি চত্বর থেকে তাকে গ্রেফতারের পর আদালতে পেশ করা হয়।
4: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
5: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
4: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
0: এবারে আন্তর্জাতিক সংবাদ। এক দশকে যুক্তরাজ্যের সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ার পর অ্যান্ডি বার্নাম 10 নম্বর ডাউনিং স্ট্রিটে তার প্রথম ভাষণ দিয়েছেন। ভাষণে তিনি বলেন, দেশের জন্য একটি 10 বছর মেয়াদী পরিকল্পনা পেশ করবেন তিনি। বার্নাম আরো বলেন, তার মেয়াদে ব্রিটেনের যুগান্তকারী পরিবর্তন হবে। তিনি গৃহহীনতা দূর করার এবং আরও আবাসন নির্মাণের প্রতিশ্রুতি দেন। সাবেক প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেলেও দায়িত্ব গ্রহণে 2 বছরে মাথায় পদত্যাগ করায় তার স্থলাভিষিক্ত হন বার্নাম। ভারতের রাজধানী নতুন দিল্লি অভিমুখে 10,000-এর বেশি বিক্ষুব্ধ তরুণের প্রতিবাদ সমাবেশে কাঁদানে গ্যাস নিক্ষেপ ও বেধড়ক লাঠিচার্জ করেছে দেশটির পুলিশ। পরীক্ষা নিয়ে দুর্নীতির অভিযোগে অবিলম্বে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে তরুণ নেতৃত্বাধীন ককরোচ আন্দোলনের উদ্যোগে এটি এযাবৎকালের সর্ববৃহৎ বিক্ষোভ। ফিফা বিশ্বকাপ ফুটবলের খবর।

0: আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে 2026 ফিফা বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় ফেরান তোরেসের করা একমাত্র গোলে 16 বছর পর নিজেদের ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ জিতে নেয় স্প্যানিশরা। এবারে শুনুন বিশ্বকাপের ফাইনালে কোন খেলোয়াড় কোন পুরস্কার জিতলেন এবং ফাইনাল নিয়ে বাংলাদেশি দর্শকদের প্রতিক্রিয়া নিয়ে একটি প্রতিবেদন।
1: মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের শিরোপা উদযাপনের মধ্য দিয়ে শেষ হয়েছে 2026 ফিফা বিশ্বকাপ। পুরো আসরে দলগত সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত নৈপুণ্যেও উজ্জ্বল ছিলেন বেশ কয়েকজন ফুটবলার। টুর্নামেন্ট জুড়ে অসাধারণ পারফরমেন্সের স্বীকৃতি হিসেবে ফিফা তাদের হাতে তুলে দিয়েছে বিভিন্ন ব্যক্তিগত পুরস্কার। বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের খেলোয়াড়দের আধিপত্যের পাশাপাশি ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পেও ব্যক্তিগত অর্জনে ছিলেন অনন্য। 2026 বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি গোল্ডেন বল জিতেছেন স্পেনের অধিনায়ক ও মিডফিল্ডার রদ্রি। মাঝমাঠে অসাধারণ নিয়ন্ত্রণ, নেতৃত্ব এবং ধারাবাহিক পারফরমেন্সের মাধ্যমে তিনি স্পেনকে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। আসরের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট উঠেছে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পের হাতে। 8 ম্যাচে 10 গোল ও 4 অ্যাসিস্ট করে তিনি টানা দ্বিতীয় বিশ্বকাপে এই সম্মান অর্জন করেন। টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার গোল্ডেন গ্লাভ জিতেছেন স্পেনের উনাই সিমন। পুরো আসরে তিনি মাত্র 1টি গোল হজম করেন এবং 8 ম্যাচের 7টিতেই ক্লিন শিট রেখে দলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আসরের সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন স্পেনের 19 বছর বয়সী ডিফেন্ডার পাও কুবারসি। এদিকে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ে বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকদের মন ভেঙে যায়। তারা জানান,
2: প্রত্যেকটা সাপোর্টার এটাই আমরা আশানুরূপ ছিলাম যে হচ্ছে শেষে হইতো বা কিছু একটা হবে, শেষে হইতো বা কামব্যাক করবে কতবার মতো। স্পেন বরাবরই ভালো খেলেছে, আর্জেন্টিনা প্রতিপক্ষকে রুখে দাঁড়ানোর চেষ্টা করেছে, তো শেষ পর্যন্ত গিয়ে এই ফলটা আমরা আশা করি নাই।
1: অন্যদিকে স্পেনের বিশ্বকাপ জয়ে উল্লাস করতে দেখা যায় বাংলাদেশের স্পেনের সমর্থকদের। আল ইমরান সীমান্ত, বাংলাদেশ বেতার।
0: ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ বেলা 11টা থেকে বুধবার বেলা 11টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এ কারণে ঢাকা মহানগরী কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদী বন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্য ভান্ডার গড়ার উপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ। আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বললেন তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফর হোসেনের বিচার হবে সেনা আইনে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রত্যর্পণে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আগামী 2 থেকে 3 দিনে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের অধিকাংশ নদীর পানি বৃদ্ধির পূর্বাভাস দিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন অ্যান্ডি বার্নাম। এবং 1-0 গোলে আর্জেন্টিনাকে হারিয়ে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ফিফা বিশ্বকাপ ফুটবলের শিরোপা ঘরে তুলল স্পেন। গোল্ডেন বল জয় করলেন রুদ্রি, গোল্ডেন বুট পেলেন এমবাপ্পে। খবর শেষ হলো।
3: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।
0: যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন অ্যান্ডি বার্নাম। এবং 1-0 গোলে আর্জেন্টিনাকে হারিয়ে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো ফিফা বিশ্বকাপ ফুটবলের শিরোপা ঘরে তুলল স্পেন। গোল্ডেন বল জয় করলেন রুদ্রি, গোল্ডেন বুট পেলেন এমবাপ্পে। খবর শেষ হলো।
3: এতক্ষণ শুনলেন বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচারকৃত সংবাদ।

0: Destination, Ag Station.
1: ওরে ও তরুণ নিশান, ওরে ও তরুণ নিশান, বাজে তোর প্রলয়।

0: মজা লাগে, লাগবই তো, কানে যে ঢাকা FM।
1: টাইম চেক, এখন সময় রাত 9টা। 94.0

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন amberit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

জুলাইয়ের চেতনা বেঁচে থাকুক মানুষের অধিকার ও মুক্তির প্রতিটি সংগ্রামে, বেঁচে থাকুক হৃদয়ে, বেঁচে থাকুক বাংলার ইতিহাসে স্বর্ণাক্ষরে। ঢাকা FM 90.4 জুলাই, এটি সাহসের, প্রতিবাদের আর আত্মত্যাগের প্রতীক। 2024-এর ছাত্র জনতার অদম্য সাহস, শক্তি আর রক্তের বিনিময়ে বাংলাদেশ পায় এক সফল গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থান ছিল মানুষের অধিকার, ন্যায় বিচার ও গণতান্ত্রিক দাবির এক শক্তিশালী প্রকাশ। শ্রদ্ধার সাথে স্মরণ করি গণ অভ্যুত্থানে শহীদ হওয়া সকল বীর ছাত্র জনতাকে। ইতিহাস বেঁচে থাকে জুলাই গণ অভ্যুত্থান, শ্রদ্ধায় স্মরণে আমাদের হৃদয়ে।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ।
1: শুনুন ভালোবাসার বাংলাদেশ গুরু এহতেশামের সঙ্গে বৃহস্পতিবার রাত 11টায় ঢাকা FM 90.4 এ।

0: 90.4 FM.
1: হ্যালো,
2: হ্যাঁ বলো।
1: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
2: আচ্ছা নেটে কল দাও তো।
1: আহা, এখানে কি হলো?
2: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
1: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
3: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: আছেন তো ফিলে, মগর কথা জন্য আছে তিলে, থাকেন চিলে। কারণ চক্কর বক্কর বাচ্চিত লিয়া সিফাত আছে প্রতি রবিবার দুপুর 2টাতে। জয়েন করে লাইন কিন্তু

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবে চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

Watch on this show, Ben and Gun Shoot on. Ben be sick. Hey, Doc. Tony and Doc. প্রতি শনিবার রাত 10টায় শুনুন ঢাকা FM 90.4।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি, হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।
3: আছে
4: কই?
3: ঢাকা FM টিউন করেন,
4: তারপর
3: পাবেন
4: কি
3: শান্তি।
5: আশেপাশে নয়েজ থেকে কান রাখেন দূরে, সময় কাটুকাটা আর গানে সরে সরে।
6: কান্ট্রিজ ফার্স্ট ফুল HD FM স্টেশন, ঢাকা FM 90.4।

0: সব টেনশন ক্লান্তি আর কিছু ভালো লাগে না মুড
1: অ্যাক্টিভেট রিফ্রেশিং মোড এন্ড এনজয় দ্য মোমেন্ট লিসেন ঢাকা মেট্রো 9040 লেটস টক মোর মিউজিক হাউ টু স্পেস ইট
2: টিউজডে টু ওয়েডনেসডে ফ্রম 5 পিএম

0: স্যার আসবো?
1: আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন? স্যার
2: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
2: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
2: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
2: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
2: তাহলে কি এভাবেই চলবে?
3: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।
4: শুনছেন ঢাকা FM 90.4।

পথের ধুলো, অচেনা মুখ, সূর্যের আলো লিখা থাকে সবচেয়ে সুন্দর স্মৃতিগুলো। দূরপথে হাঁটলে বোঝা যায় পৃথিবীটা কত বড়, জীবনটা কত সুন্দর। ভ্রমণ মানে পালানো নয়, বরং ফিরে দেখা জীবনকে, পৃথিবীকে, সময়কে। ট্রাভেল শো লেটস গো নিয়ে আমি থাকবো আর জাহাসিব, ঢাকা FM 90.4 এ প্রতি সোমবার রাত 9টায়। লেটস গো, দ্য রিদম অফ জার্নি।

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: যাব পাহাড়ে আহারে আহারে।
1: আহা, পাহাড়ে যাব কে কইছে রে
2: তোর? আরে লেট মিমো, আজ অন টাইম। বাহ, এই আমাদের পাঞ্চুয়াল পলিটা কোথায়?
3: তাই তো, তাকে তো দেখছি না।
1: কি রে পলি কই, বাস ছেড়ে দিল তো।
4: এই চলে এসেছে রে।
3: কি রে লেট কেন? মনটা খুব খারাপ, এয়ারফোনটা খুঁজে পাচ্ছি না। এত বড় জার্নিতে রেডিও ছাড়া কি করে থাকবো?
1: বন্ধু, তোর ভালোবাসা ঢাকা এফএম এর অ্যাপটা ডাউনলোড করে নে জাস্ট, দেন নো নিড এয়ারফোন।
5: ঢাকা এফএম 90.4 অ্যাপ জাস্ট ডাউনলোড, ইনস্টল অ্যান্ড এনজয়।

0: স্যার আসবো?
1: হুম আসুন।
0: জি স্যার, স্যার ডেকেছেন স্যার।
1: সামাদ সাহেব, গতকাল না আপনার ক্লায়েন্টদের মেইল করার কথা ছিল?
0: জি স্যার।
1: সেটা কেন হলো না?
0: না স্যার, মানে স্যার,
1: এত বড় প্রতিষ্ঠানে এত টাকা ইনভেস্ট করে আমার লাভ কি? যদি সময় মতো কিছু না হয়, অলস মানুষ কিন্তু আমি একদম পছন্দ করি না।
0: স্যার আসলে আমাদের ইন্টারনেটটা স্যার অলস।
1: মানে? তাহলে তাদের সাথে যোগাযোগ করেন।
0: স্যার যাদের কাছ থেকে ইন্টারনেট নিয়েছি তারাও স্যার অলস, কোনো সমাধান পাইনি স্যার।
1: তাহলে কি এভাবেই চলবে?
2: জি না, আপনি চাইলে দ্রুত গতিতে চলবে, শুধু নিতে হবে আম্বার আইটি ইন্টারনেট কানেকশন। সারা দেশ জুড়ে শক্তিশালী নেটওয়ার্ক নিয়ে আম্বার আইটির কর্পোরেট সার্ভিস আপনার পাশে। বিস্তারিত জানতে ভিজিট করুন ambariit.com.bd। আম্বার আইটি, আপনার ইচ্ছাই আমাদের সেবা। দ্য সার্ভিস ইউ উইশ ফর।

0: আয় মামা, ঝালমুড়ি দেন তো 10 টাকার।
1: এই লন।
0: কি বানাইছেন মামা এটা? ঝালমুড়িতে তো ঝালই নাই।
1: আরে মামা, ঝালমুড়িতে ঝাল কিন্তু ঠিকই আছে, আপনার মনে সুখ নাই। ওই মামার একটু ঢাকা এবং শোনাই দে তো। 94.4

0: হ্যালো,
1: হ্যাঁ বলো।
0: এই তোমার বাজারের লিস্টে তো ঝামেলা আছে।
1: আচ্ছা নেটে কল দাও তো।
0: আহা, এখানে কি হলো?
1: আরে এমনি হাতের অবস্থা এমনিতেই ভালো না, তার মধ্যে ঘন্টার পর ঘন্টা কথা বলে টাকা নষ্ট করার দরকার আছে?
0: তাই বলে কি দরকারি কথা বলা যাবে না?
2: অবশ্যই বলবেন, তবে আম্বার আইটি আইপি ফোন অ্যাপে। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ আপনাকে নিশ্চিত করছে স্বল্প খরচে অবিরাম গল্প। মাত্র 35 পয়সা কল রেট পাচ্ছেন যে কোনো মোবাইল ও PSTN অপারেটরে। আরো থাকছে প্রতি সেকেন্ড পালস। আম্বার আইটি আইপি ফোন অ্যাপ টু অ্যাপ অডিও ভিডিও কল, গ্রুপ চ্যাট আর ফাইল শেয়ারিং থাকছে একদম ফ্রি। তাই এখনই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন আম্বার আইটি আইপি ফোন অ্যাপ। আম্বার আইটি, দ্য সার্ভিস ইউ উইশ ফর।

ta ta ta na na to ta na ke tum ta ke din na din na ta ke din tum.

কোথায় আছো জানি না, যেখানেই থাকো ভালো আছো তো।

0: ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন শুনবেন ফজরের আজান।
1: আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।

0: জুলাই, এটি সাহসের, প্রতিবাদের আর আত্মত্যাগের প্রতীক। 2024-এর ছাত্র জনতার অদম্য সাহস, শক্তি আর রক্তের বিনিময়ে বাংলাদেশ পায় এক সফল গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থান ছিল মানুষের অধিকার, ন্যায় বিচার ও গণতান্ত্রিক দাবির এক শক্তিশালী প্রকাশ। শ্রদ্ধার সাথে স্মরণ করি গণ অভ্যুত্থানে শহীদ হওয়া সকল বীর ছাত্র জনতাকে। ইতিহাস বেঁচে থাকে জুলাই গণ অভ্যুত্থান শ্রদ্ধায়, স্মরণে, আমাদের হৃদয়ে।
1: সারাদেশে
2: সবার সাথে